আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আজ সোমবার 10 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 28 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 6:04 হয়ে 10 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন।

0: আকাশবাণী বিলোনিয়া, এখন অমৃতবাণী। আজ শুনবেন ডক্টর বি আর আম্বেদকরের রচনা থেকে পাঠ।
1: আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে যদি আপনারা জাত ব্যবস্থা না চান তবে আপনাদের আদর্শ সমাজ কি, আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি বলব আমার আদর্শ সমাজ স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর উপর গড়ে উঠবে। ভ্রাতৃত্ববোধ বা মৈত্রীতে কি কারো আপত্তি হতে পারে? আমি কোনো আপত্তির কল্পনাও করতে পারি না। আদর্শ সমাজ গতিশীল হওয়া উচিত। আদর্শ সমাজের এক অংশে কোনো পরিবর্তন ঘটলে সমাজের অন্যান্য অংশে সেই পরিবর্তনের ধারা বয়ে নিয়ে যাওয়ার মতো বহু পথ থাকা উচিত। একটি আদর্শ সমাজে বিভিন্ন স্বার্থ জ্ঞাতসারে সমাজের সকল মানুষের মধ্যে ভাগাভাগি হওয়ার মতো ব্যবস্থা থাকা উচিত। আদর্শ সমাজে বিভিন্ন সভা সমিতি, সংঘ, গোষ্ঠী ও শ্রেণীর মধ্যে বিভিন্ন এবং স্বাধীন যোগসূত্রের ব্যবস্থা থাকা দরকার। অন্য কথায়, আদর্শ সমাজে সামাজিক অভিসিঞ্চনের ব্যবস্থা অবশ্যই থাকা উচিত। মৈত্রী ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমেই সামাজিক অভিসিঞ্চন হতে পারে। ভ্রাতৃত্ব বা মৈত্রীবোধের আরেকটি নাম গণতন্ত্র। গণতন্ত্র শুধুমাত্র সরকারের এক প্রকার গঠন প্রণালী নয়, এটি প্রধানত সংযুক্ত জীবনযাত্রা প্রণালীর এবং সঞ্চারী অভিজ্ঞতার একটি রীতি। মূলত এটি সমাজস্থ সকল লোকের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করার মনোভাব। স্বাধীনতা বা লিবার্টির বিরুদ্ধে কোনো আপত্তি থাকতে পারে কি? স্বাধীনভাবে জীবনযাপন এবং চলাফেরা করার অধিকার অর্থে স্বাধীনতা বা লিবার্টির

বিরুদ্ধে অতি অল্প সংখ্যক মানুষই আপত্তি করতে পারে। শরীরকে সুস্থ অবস্থায় রাখার জন্য জীবিকা নির্বাহের উপায় হিসাবে সম্পত্তি, যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় উপাদানের উপর অধিকার থাকার স্বাধীনতার বিরুদ্ধে কোনো আপত্তি থাকতে পারে না। প্রত্যেক ব্যক্তির কর্মক্ষমতার ফলপ্রদ এবং উপযুক্ত ব্যবহারের সাহায্যে জীবনে উন্নতি করার স্বাধীনতাকে স্বীকার করা হবে না কেন? জাত ব্যবস্থার সমর্থকরা স্বাধীনতা বা লিবার্টির এই অর্থকে সহজে মেনে নিতে রাজি হবে না, কারণ এতে প্রত্যেক ব্যক্তির পেশা নির্বাচন করার স্বাধীনতা জড়িত। জাত ব্যবস্থার সমর্থকরা জীবনযাপন, চলাফেরা এবং সম্পত্তির অধিকার সম্বলিত স্বাধীনতা বা লিবার্টিকে স্বীকার করবে, কিন্তু পেশা নির্বাচনের স্বাধীনতাকে স্বীকার করবে না। পেশা নির্বাচন করার স্বাধীনতার বিরুদ্ধে আপত্তি করার অর্থ হল ক্রীতদাস প্রথাকে চিরস্থায়ী করা। সাম্যের বিরুদ্ধে কি আপত্তি থাকতে পারে? ফরাসি বিপ্লবের বাঁধাবুলিগুলির মধ্যে সাম্য একটি প্রধান স্লোগান ছিল। সাম্যের বিরুদ্ধে বলিষ্ঠ যুক্তি থাকতে পারে এবং যে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হতে পারে যে সকল মানুষ সমান নয়, কিন্তু তাতে কি এসে যায়? সাম্য একটি কাল্পনিক কাহিনী হতে পারে, কিন্তু তা সত্ত্বেও সভ্য সমাজের মৌলিক নীতি হিসেবে সাম্যের নীতি প্রত্যেকে স্বীকার করতে বাধ্য। একটি মানুষের কর্মক্ষমতা কতগুলো উপাদানের উপর নির্ভর করে, যেমন এক, বংশগত দৈহিক শক্তি, দুই, সামাজিক উত্তরাধিকার প্রাপ্তি অর্থাৎ পিতামাতার যত্ন, শিক্ষা, বৈজ্ঞানিক জ্ঞান সঞ্চয় প্রভৃতি প্রত্যেকটি জিনিস যা সভ্যতার আলোকবিহীন ও অশিক্ষিত মানুষ অপেক্ষা একজন শিক্ষিত মানুষকে অধিক যোগ্যতা সম্পন্ন করতে সমর্থ হয়, এবং তিন, তার নিজের চেষ্টা। এই তিনটি ক্ষেত্রে সকল মানুষ নিশ্চয়ই অসমান, কিন্তু প্রশ্ন হলো, যেহেতু সকল মানুষই অসমান, সেহেতু কি আমরা সকল মানুষকে অসমান হিসেবে গণ্য করব? সাম্যনীতির বিরোধী পক্ষকে এই প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মাপকাঠিতে বিচার করলে সকল মানুষকে অসমান গণ্য করা হয়তো ঠিক, যেহেতু তাদের কর্মপ্রচেষ্টাগুলি অসমান। প্রত্যেক মানুষের জন্য যথাসম্ভব উৎসাহ দেওয়া বাঞ্ছনীয়, কিন্তু ওইভাবে যদি সকল মানুষের প্রতি অসম ব্যবহার করা হতো তবে কী ঘটত? এটি খুবই স্পষ্ট যে জন্ম, শিক্ষা, পরিবারের নাম, ব্যবসা সংক্রান্ত যোগাযোগ এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি যে সকল ব্যক্তির অনুকূলে আছে তারা প্রতিযোগিতায় নির্বাচিত হবে। এরূপ অবস্থায় যোগ্য ব্যক্তি নির্বাচন হবে না। অসম সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতায় বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের নির্বাচন হবে। সুতরাং কর্মপ্রচেষ্টার পার্থক্যের জন্য যদি আমরা সকল মানুষের প্রতি অসম ব্যবহার করতে চাই, তবে পুরুষানুক্রমিক দৈহিক শক্তি এবং সামাজিক উত্তরাধিকার প্রাপ্তির ক্ষেত্রে সকল মানুষ সম অধিকার পেয়েছে, একথা আমাদের স্বীকার করা উচিত। অপরপক্ষে একথা জোর দিয়ে বলা যেতে পারে যে সমাজস্থ সকল মানুষের কাছ থেকে অধিকতম অবদান লাভ করা যদি সমাজের পক্ষে মঙ্গল হয়, তবে জীবনযুদ্ধের প্রতিযোগিতার শুরুতেই মানুষকে সমভাবে তৈরি করা উচিত। এটা হলো এমন একটা যুক্তি যার জন্য আমরা সাম্যের নীতি পরিত্যাগ করতে পারি না।

আকাশবাণী মিলনিয়া সুরঞ্জলি অনুষ্ঠানে এখন ভক্তিগীতি শুনবেন শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

0: মন তো তন্ত্র জানি না যে শাস্ত্র পাঠে নেই করছি সদানন্দে।
1: এতক্ষণ ভক্তিগীতি শুনলেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। সুরঞ্জলি অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী বিলোনিয়া। এখন ককবরক অনুষ্ঠান হায়ংনি করাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Fonkaham pwela wano.
1: Akasmani agotala. Tabu senza gotene fung zorani. Kok borok panda hayuni korang. Hayuni korang panda pwela jotono lalam shogo. Tinini shal. Engka tang shal. Takumai talni. Shaldok shalmari. Sasai brida thamsiba tipravisi. September tali sal naisi sir shalmari. Naisai nisi dok Christo visi. Opanda awayngai tango nira thamsi dok phota brimitar eba sasa nira dok chichuku kilo harso. Abono karibo sara sa phota dok mega harsabo opanda awai ingai tongo. Akasbani agutra hayuni khoram panda upila usun. Paji tini kok kaham basin sayang lagi rawana. Tini ni bagi noro ni bagi kok kaham tubuhi faikya. Bharot hakotor ni khoroksa. Sengkrak. Bhagat sini kok kaham. Borok ano buthari manphano phiaba ani wansuk manole buthari mania. Baithangni langma baithangni mosungtino banchithum. Thimani ulono buini subasuna hartum. Borok ani basakno mokrubui. Pairi manphano phiaba ani langmalole pairi manglak. Jeborok khunju khnaya borokno khnarana nimagai borokni nangmani khorang kotor khorang rinani nangnai. Samuno sengsarni soy soy কাশমুং অগংখা ভগৎ সিংনি ককাহাম ফলিতাবসং
2: আসং অজরাও সাইমা লাইনে তিনি তাম তাম পাতি খেলা তিনি তিনি সাল আও সং পুলাও নাইন থাকাঙ্কাই সং তিনি বেলাখিন নাংমানি সাল তিনি ভগৎ সিংনি আসাইমানি বিশি আও সাল আপনি বাকি এতে আপনার কারিফান তিনি হাই ওয়ার্ল্ড রেভিস দে এবার হায়ুং গান জলাতঙ্ক সাল দিবস নসং পালাই তমানি তে আপনার কারিফান তিনি তিনি সাল ন হাই না হাই 1066 বিশিও উইলিয়াম দে ইনকারার ইংল্যান্ড আক্রমণ খেলায় মানে আপনি গিন নরম্যান বিজয় ব আজগাও নি সংসা মানে আও তে আপনার কারিফান 1928 বিশিও ব্রিটিশ নি যে সায়েন্টিস্ট স্যার আলেকজান্ডার ফ্লেমিং ব বিনি চিকিৎসা বিজ্ঞান ব পেনিসিলিন আবিষ্কার খাই মানে কক ন সাকলাই মানে তে আপনার কারিফান তে বতঙ্গ তিনি তিনি সাল 1971 বিশিও ভারতনি ডিমাপুর বাংলাদেশ বিমান বাহিনী হেন আব সংসদ জাগমানি তে আবনো কারিফানো তঙ্গ তিন তিন হাই সাল 2002 বিশ্বব্যাপী এবার হায়ুঙ্গনাঙ্গই সরাই সরাই এবার বা আবনো কারিফানো যে জবাবদিহি তাহন হিনজগ আবনো তুই পুইলা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস নিব এবার ইন্টারন্যাশনাল রাইট টু নো ডে হেনিব পালাই যাব তে তিনিতে সাল যে আসাইনাই রকনি বিশিঙ্গ সঙ্গ তমুং নাইনে থাকা হাঙ্কে চিনি বারোটা কতরনি বেলাখে রুসা মুং করেন 1929 বিশিও লতা মঙ্গেশকর নিব আসাইমানি সাল তে আপনার কারিফানো দঙ্গ 1930

এতক্ষণ ককবরক অনুষ্ঠান হায়ুনি করাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে, ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআরএপে।

অনুষ্ঠানের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সকাল সাতটায় শুনবেন প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। সাতটা বেজে পঁচিশ মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, সাতটা বেজে পঁয়ত্রিশ ও সাতটা বেজে চল্লিশ মিনিটে যথাক্রমে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং পরে ককবরক সংবাদ শুনবেন। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে, শিল্পী স্বপন চক্রবর্তী। সকাল আটটায় সমাচার প্রভাত দিল্লি কেন্দ্র থেকে, আটটা বেজে পনেরো মিনিটে আজকের কবিতা, এ পর্বে কবিতা পাঠ করে শোনাবেন অহর্নিকা দে, সাবরুম ইংলিশ মিডিয়াম এস এস স্কুল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আটটা বেজে তিরিশ মিনিটে স্কুল ক্যাম্পাস শিশু মেলা পরিবেশন করবেন। স্কুল ক্যাম্পাস শিশু মেলায় থাকবেন পিএম শ্রী

স্কুল ক্যাম্পাস শিশু মেলায় থাকবেন পিএম শ্রী জনধ্যয় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটির সংযোজনায় জয়ন্তী মহাজন মল্ল। 9:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 10:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 10:05 দেশ বন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায়, 10:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম শুনবেন স্বর উৎপাদন শিল্পী আলী আকবর খা, রাগ পিলো। বেলা 11:05 ককবোড়ক অনুষ্ঠান, বেলা 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 1:40 শুনবেন আবারও এফএম জয়ন্তীর ককবোড়ক অনুষ্ঠান, 2:00 মিড ডে নিউজ, 2:15 সাহিত্য পাঠের আসরে শুনবেন গল্প পাঠ তারিণী মাঝি, আজ শুনবেন এর তৃতীয় পর্ব। গল্প পাঠে সুদীপ্ত চক্রবর্তী, 2:30 আমি নারী অনুষ্ঠানে শুনবেন শিরোমল্লিকা বাংলা আধুনিক গানের অনুষ্ঠান, 3:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 5:10 জীবনের গল্প শোনাবেন স্বরূপ কুমার ভট্টাচার্য বাচিক শিল্পী উদয়পুর গোমতি জেলা, এর পরে শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান, লোকসঙ্গীতের আসর 5:45, 6:00 ককবোড়ক অনুষ্ঠান, 6:30 খেতে খামারে, 7:00 আমাদের অনুষ্ঠান সূচি জানিয়ে দেওয়া হবে, 7:05 আমরা করব জয়। সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, সাক্ষাৎকার দিয়েছেন লক্ষ্মী রানী দত্ত নলুয়া বিলোনিয়া, সাক্ষাৎকার গ্রহণে সুদীপ্ত চক্রবর্তী। রাত 8:05 মনোরঞ্জনী হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:30 জানা অজানা, 9:30 পাঁচ মিশালী গানের অনুষ্ঠান, 9:30 রূপক অনুষ্ঠান সুরের জাদুকর সতীনাথ মুখোপাধ্যায় সংকলনে টিটু রানী সাহা, 10:00 এশিয়ান গেমসের দৈনিক প্রতিবেদন অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, প্রকৃতির বুকে বৃষ্টির একঘেয়ে করুণ ক্রন্দন যখন ধীরে ধীরে থেমে যায়, তখন ভোরের নরম আলোয় শিশির ভেজা ঘাসের উপর দিয়ে শরতের আগমনী বার্তা নিয়ে আসে। যদিও কয়দিনের বৃষ্টি শরতের স্বচ্ছ নির্মল আকাশকে তার নিজস্ব রূপ মেলে ধরতে কিছুটা বিঘ্নিত করেছে, তবু প্রকৃতির সেই চিরচেনা ছন্দে যেন আজ আবার নতুন সুরের আভাস। কখনো এক টুকরো মেঘ, তারপর এক ফসলা বৃষ্টি, আর পরক্ষণে মেঘ সরিয়ে উঁকি দেয় সোনালি রোদ্দুর। প্রকৃতির এই লুকোচুরির খেলায় বাতাসেও যেন বেজে উঠে এক খুশির সুর, আর সেই সুরের মধ্যেই কানে আসে আমাদের সকলের বহু প্রতীক্ষিত আগমনী বার্তা। মা আসছেন, বছরগুলি আবার আসছেন আমাদের আনন্দময়ী। চারিদিকে তাই ধীরে ধীরে সেজে উঠছে উৎসবের আবহ। কাশফুলের দোলা, শিউলির গন্ধ আর মনের ভেতর এক অদ্ভুত আনন্দের ঢেউ। এই সুন্দর প্রত্যাশা, এই নির্মল সকালের আবেশ আর উৎসবের আগমনী আনন্দকে সঙ্গী করে সকলকে স্বাগত আজ সকালে।

আজ দশই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 28 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠানের শুরুতেই আমরা ফিরে তাকাবো ইতিহাসের পাতায়।

1837 সালে মুঘল সম্রাট হিসেবে বাহাদুর শাহ জাফরের সিংহাসনে আরোহণ ঘটে আজকের এ দিনে। 1928 সালে ব্রিটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ফেনিসিলিনের আবিষ্কার করেন, যেটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ছিল এক যুগান্তকারী ঘটনা। 1978 সালে পোপ জন পল প্রথমের মৃত্যু ঘটে। তার পোপত্ব ছিল অত্যন্ত স্বল্পস্থায়ী। 1994 সালে বাল্টিক সাগরে যাত্রীবাহী ফেরি এস্টোনিয়া ডুবে যায়। এতে 852 জনের প্রাণহানি ঘটে।

আমাদের বীর সন্তান শহীদ ভগৎ সিং। 1907 সালের আজকের এই দিনে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের বঙ্গা লয়ালপুর জেলা অঞ্চলে, বর্তমানে পাকিস্তানের ফয়সালাবাদ জেলার অন্তর্গত গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পরিচিত বিপ্লবী। তার জন্মদিন ভারতের বিভিন্ন স্থানে শহীদ ভগৎ সিং জয়ন্তী হিসেবে পালন করা হয়। আজ তার 119তম জন্মদিন।

শ্রোতা বন্ধুরা, আজ 28শে সেপ্টেম্বর ভারতীয় সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন। 1929 সালের এই দিনে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। ছোটবেলা থেকেই সঙ্গীতের পরিবেশে বেড়ে ওঠা লতা মঙ্গেশকর তাঁর অসাধারণ কণ্ঠ, নিষ্ঠা ও সাধনার মধ্য দিয়ে ভারতীয় সঙ্গীতকে পৌঁছে দিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। হিন্দি, বাংলা সহ বহু ভারতীয় ভাষায় তিনি হাজার হাজার গান গেয়েছেন। প্রেম, বিরহ, আনন্দ, দেশাত্মবোধ কিংবা ভক্তি, প্রতিটি অনুভূতিকে তাঁর কণ্ঠ যেন জীবন্ত করে তুলত। তাঁর গাওয়া গান শুধু সুরের মাধুর্য নয়, প্রজন্মের পর প্রজন্মের আবেগ ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। 1989 সালে তিনি পান দাদাসাহেব ফালকে পুরস্কার এবং 2001 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন। তার দীর্ঘ সঙ্গীত জীবন ভারতীয় সংস্কৃতির এক অমূল্য অধ্যায়। লতা মঙ্গেশকর আজ আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, কিন্তু তার কণ্ঠ আজও বেঁচে আছে অগণিত মানুষের হৃদয়ে। তার গান শুনলেই মনে হয় সুরের কোনো মৃত্যু নেই। তার

লতা মঙ্গেশকর আর এই কণ্ঠের জাদুতে আমাদের সবাইকে মুগ্ধ করেছেন। তার জন্মদিনে কিংবদন্তি শিল্পীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আর এই বিশেষ দিনে তার এই কণ্ঠে একটি গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছি।

শ্রোতা বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা। আজ সোমবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সুচারুভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক এক আদেশ বলে দক্ষিণ ত্রিপুরা জেলায় অবস্থিত নির্বাচন ক্ষেত্রসমূহ বিএনএসএস এর অধীন 163 ধারা আইন লাগু করেছেন। আদেশনামায় বলা হয়েছে 26 সেপ্টেম্বর বিকেল 4টা থেকে 29 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত নির্বাচন ক্ষেত্রসমূহ এবং ভোট গ্রহণ কেন্দ্রে কোনোরকমভাবে ভোটারদের প্রভাবিত করা যাবে না। নির্বাচনের কাজে নিযুক্ত কর্মী, নিয়োজিত নিরাপত্তা কর্মী এবং বৈধ ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি বিনা অনুমতিতে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভোট গ্রহণ কেন্দ্রের 200 মিটার এলাকার মধ্যে কোনোরকম সভা সমাবেশ মিছিল করা যাবে না। নির্বাচনের কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো প্রকার যানবাহন ওই এলাকায় প্রবেশ বা চলাচল করতে পারবে না। আইনমান্যকারীগণ বিএনএসএস এর 126 ধারায় অভিযুক্ত হবেন।

আজ সকালে এবারই চলে যাব স্বাস্থ্য পর্বে। স্বাস্থ্য তথ্যে আজ আমরা জানব জলাতঙ্ক রোগ সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, আজ 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। জলাতঙ্ক বা রেবিস এমন একটি সংক্রামক রোগ যা সাধারণত আক্রান্ত কুকুর, বিড়াল বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর লালার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। বিশেষ করে আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। জলাতঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রোগের লক্ষণ এবং

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর এটি অত্যন্ত মারাত্মক এবং প্রায় সব ক্ষেত্রেই প্রাণঘাতী আকার ধারণ করতে পারে। কিন্তু সময় মতো ব্যবস্থা নিলে এই রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব। তাই কোনো কুকুর বা অন্য প্রাণী কামড়ালে কিংবা আঁচড় দিলে এক মুহূর্তও অবহেলা করবেন না। প্রথমেই ক্ষত স্থানটিকে পরিষ্কার জল ও সাবান দিয়ে প্রায় 15 মিনিট ভালোভাবে ধুয়ে ফেলুন। এরপর যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে চিকিৎসক জলাতঙ্কের টিকা এবং নির্দিষ্ট ক্ষেত্রে রেবিস টিকা দেওয়ার পরামর্শ দিতে পারেন। মনে রাখবেন, ক্ষতস্থানে মরিচ, হলুদ, চুন, তেল বা কোনো ধরনের ঘরোয়া উপাদান লাগানো উচিত নয়। ক্ষতটি ছোট মনে হলেও চিকিৎসা নেওয়ার জরুরি, কারণ জলাতঙ্কের ক্ষেত্রে বাহ্যিক ক্ষতের আকার দেখে ঝুঁকি নির্ধারণ করা যায় না। শুধু মানুষকে চিকিৎসা দেওয়াই নয়, জলাতঙ্ক প্রতিরোধ করতে পোষ্য কুকুর বিড়ালকে নিয়মিত টিকা দেওয়া অত্যন্ত জরুরি। রাস্তার কুকুরের ক্ষেত্রেও নির্বীজন ও টিকা দানের মতো জনস্বাস্থ্য কর্মসূচি রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর প্রাণীদের অকারণে উত্তক্ত না করাও আমাদের দায়িত্ব। জলাতঙ্কের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল সচেতনতা, দ্রুত ক্ষত পরিষ্কার করা এবং সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া। তাই মনে রাখবেন, কুকুর বিড়ালে কামড়ালে বা আঁচড়ালে অবহেলা নয়, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই দরকার। শুনলেন স্বাস্থ্য পর্বে জলাতঙ্ক বিষয়ে।

আজ সকালে অনুষ্ঠানে বাড়ির কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জানিয়ে রাখছি। দেড়জয়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘট স্থগিত। ব্যাংক ইউনিয়ন ও ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের আলোচনার পর ধর্মঘট আপাতত স্থগিত হয়েছে। উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস। আসাম, মেঘালয়, উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুয়াহাটির আইআইটি গুয়াহাটির সহযোগিতায় মালবাহী রেলের দরজা, তালা ও সিল নজরদারিতে প্রজেক্ট দৃষ্টির উদ্যোগ। রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতের দাবির প্রতি রাশিয়ার সমর্থন। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও ভারত ও ব্রাজিলের দাবির সমর্থনে বক্তব্য রাখেন। বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটেনে একটি মার্কিন বিমান ঘাঁটির কাছে পাঁচজনকে গ্রেপ্তারের ঘটনায় তদন্ত চলছে। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত। বিরাট কোহলি 15,000 ওডিআই রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি 55তম ওডিআই শতরান করেছেন। শুভমান গিল 17 রান সম্পন্ন করেছেন। এশিয়ান গেমসে আজ ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিযান শুরু। কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারত। এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলেটিক্সে একাধিক পদক জয়। সার্ভেশ কুমারের হাই জাম্পে রৌপ্য এবং পারুল চৌধুরীর 3,000 মিটার স্টিপ লজেসে ব্রোঞ্জ জিতেছেন শঙ্কর ও ডেকাল্টনে ব্রোঞ্জ পেয়েছেন। 18 বছর বয়সী অনাহত এশিয়ান গেমসে মহিলাদের সিঙ্গেলসে রৌপ্য জিতেছেন। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ কবাডি দলের সোনা। ফাইনালে ইরানকে 40-34 ব্যবধানে হারিয়ে ভারত সোনা জয় করে নিয়েছেন। শুনলেন কয়েকটি খবরের শিরোনাম।

এবারে আরও একটি ঘোষণা। নবোদয় বিদ্যালয় সমিতি থেকে জানানো হয়েছে, বিদ্যালয়ের নবম এবং একাদশ শ্রেণীতে ভর্তির শূন্য আসনের জন্য সরাসরি প্রবেশের বাছাই পর্ব 2027 অনুষ্ঠিত হবে। তার রেজিস্ট্রেশন দুটি ওয়েবসাইটে করা যাবে। ওয়েবসাইটগুলো হলো নবম শ্রেণীর জন্য cbseitms.nic.in, একাদশ শ্রেণীর জন্য cbseitms.nic.in। অনলাইনে দরখাস্ত জমার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026 ইংরেজি। ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আমাদের আশ্রকালী অনুষ্ঠানের সময় প্রায় শেষ। আবার কথা হবে আগামী সকালে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, পরে শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরকি সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের দশম বার্ষিকী পালন করছে। প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা আবারও ঘোষণা করেছেন। দেশ জুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। কৃষিমন্ত্রী আজ নতুন দিল্লিতে আসন্ন রবি মরশুমের কথা বিবেচনা করে এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী আজ পশু সম্পদ বীমা পোর্টালের সূচনা করবেন। এ সংক্রান্ত বীমা পরিষেবার ডিজিটাল পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের দশম বার্ষিকী পালন করছে। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। 2000

0: 2016 সালের 28 ও 29 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে থাকা জঙ্গি ঘাঁটিগুলির ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়। 2016 সালের সেপ্টেম্বরের শুরুতে উড়িতে জঙ্গি হামলায় 19 জন ভারতীয় সেনার প্রাণহানির ঘটনার সমুচিত সামরিক জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়। এই দিনটি স্মরণের মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার বিবর্তন ও অগ্রগতির এক দশকের চিত্র তুলে ধরা হয়। 2016 সালে প্রদর্শিত সেই দৃঢ় সংকল্পই পরবর্তী সময়ের সাহসী পদক্ষেপগুলি নিতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে 2019 সালের বালাকোট বিমান হামলা এবং 2025 সালের অপারেশন সিন্দুর। এই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতকে নিশানা করলে তার কড়া জবাব দেওয়া হবে।
1: বিতে এক দশক মে বালাকোট কি এয়ার স্ট্রাইক সে লেকর অপারেশন সিন্দুর তক ভারত নে বার বার ইয়ে স্পষ্ট সন্দেশ দিয়া হ্যায় কি আগর আতঙ্কবাদী ভারত পর আঁখ উঠায়েঙ্গে তো উসকা করারা জবাব দিয়া যায়েগা। আতঙ্কবাদী হামলোঁ নে ভারত কো লম্বে সময় তক চোট পৌঁছাই হ্যায়। পহলে ভি হর আতঙ্কী হামলে কে বাদ পাকিস্তান পর কার্যবাহী কি মাঙ্গ হোতি থি। আব আজ কা ভারত আতঙ্কবাদ কে খিলাফ জিরো টলারেন্স পলিসি লেকর চল রহা হ্যায়।
0: নেশামুক্ত ভারত অভিযানের আওতায় মাদকের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ লক্ষ যুব সম্প্রদায়ের ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেশামুক্তির বার্তা কর্মসূচির আওতায় যুবক যুবতীরা যেভাবে নিজেদের ভাষায় নিজেদের মতো করে সচেতনতার প্রসারে কাজ করছেন তা প্রশংসার যোগ্য। তারা মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন এবং অন্যদের কাছেও এই বার্তা পৌঁছে দিচ্ছেন।
1: युवाओं ने नशे से दूर रहने की प्रतिज्ञा ली और इस संदेश को दूसरों तक पहुंचाने की जिम्मेदारी भी ली। ये सब हो रहा है नशा मुक्त युवा अभियान के तहत। इसमें माय भारत के वॉलंटियर शामिल हैं और जागरूकता के कार्यक्रम हुए हैं। नशा मुक्ति का संदेश, हमारे युवा खुद इस संदेश को आगे बढ़ा रहे हैं। माय भारत पर एंथेम, स्लोगन राइटिंग और नुक्कड़ नाटक जैसी अलग अलग प्रतियोगिताएं हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাসকে পুষ্টি মাস হিসেবে চিহ্নিত করে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে দেশব্যাপী একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক শিক্ষিকা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে চলছে সচেতনতার প্রচার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বর্তমানে পোষণ ট্র্যাকারের সঙ্গে ডিজিটালি যুক্ত। এর ফলে শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়েদের সুচারুভাবে যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন আইবিএ এবং ব্যাংক কর্মচারীদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ এর মধ্যে গতরাতে আলোচনায় ইতিবাচক সাড়া পাওয়া যায়। আজ থেকে তিন দিনের প্রস্তাবিত ব্যাংক ধর্মঘট ও আন্দোলনের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলির গ্রাহক পরিষেবা স্বাভাবিকই থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ গুজরাটের সাবরমতীতে 1500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে যৌথভাবে তিনি সাবরমতী স্টেশন থেকে দেশের প্রথম এলএনজি চালিত ট্রেনের যাত্রার সূচনা করেন। এই ট্রেনটিতে ডিজেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি উভয়েরই জ্বালানি হিসেবে ব্যবহারের উপযোগী ব্যবস্থা রয়েছে। এতে 1400 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন দুটি ড্রাইভিং পাওয়ার কার যুক্ত করা হয়েছে যা প্রচলিত ডিজেল ব্যবহারের পরিমাণ প্রায় 40% পর্যন্ত কমিয়ে দেবে। এই অনুষ্ঠানের পর অমিত শাহ বলেন,
2: বিদ্যুতীকরণ 2010-11 মে 75 কিলোমিটার হতো আর 23-24 মে 7188 কিলোমিটার বিদ্যুতীকরণ। 75 থেকে 7000 কিলোমিটার কি ছলাঙ্গ 99.6% রেলওয়ে কা বিদ্যুতীকরণ হো গয়া হ্যায়। 0.3% জো বাকি হ্যায় ও ভি হাম পুরা কর লেঙ্গে।
0: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ক 2 দিনব্যাপী এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এর মূল ভাবনা রবি অভিযান 2026, আগামী রবি মৌসুমের জন্য কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে আলোচনার জন্য কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ এই সম্মেলনের আয়োজন করছে। কৃষি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় শক্তিশালী করার পাশাপাশি কৃষিক্ষেত্রে উৎপাদন, উৎপাদনশীলতা, স্থায়িত্ব এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত কৌশল গ্রহণ করার উপর গুরুত্ব দেওয়া হবে। সম্মেলনের প্রথম দিনে 3টি বিষয়ের উপর আলোচনা হবে। এগুলি হলো স্বনির্ভরতা, কৃষিকাজে বৈচিত্র্য ও উৎপাদন বৃদ্ধি, স্থায়িত্ব ও জলবায়ু সহনশীল কৃষি এবং কৃষিকাজে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, পরিকাঠামো, অর্থের যোগান ও নানা সমস্যার সমাধান। উত্তরপ্রদেশে বজ্রপাত ও টানা তিন দিন ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত 56 জনের মৃত্যু হয়েছে। বন্যা দুর্গত এলাকায় অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানোর জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃষ্টিজনিত কারণে সব থেকে বেশি মৃত্যু হয়েছে সীতাপুরে, এরপরে রয়েছে লখিমপুর খেরি, বেহারাইজ, বলরামপুর, অযোধ্যা ও গোরখপুর। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশুপালন ও দুগ্ধজাত শিল্প বিভাগ আজ নতুন দিল্লিতে পশু সম্পদ বীমা পোর্টালের সূচনা করতে চলেছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত শিল্প মন্ত্রী রাজীব রঞ্জন সিং এই পোর্টালটির উদ্বোধন করবেন। দেশের পশু সম্পদ বীমা পরিষেবার ডিজিটাল পরিবর্তনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য পশুপালন ও দুগ্ধজাত শিল্প মন্ত্রক জানিয়েছে, পশু সম্পদ বীমার জন্য এই পোর্টাল একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর ফলে পশু সম্পদ বীমা যোজনার আওতায় থাকা গবাদি পশুর ক্ষেত্রে নতুন বীমা করা, বীমার দাবি এবং রিপোর্ট তৈরির কাজ আরও সুশৃঙ্খল এবং সহজ হবে। হিন্দি ও ইংরেজি ছাড়াও 11টি আঞ্চলিক ভাষায় পাওয়া যাবে এই পোর্টাল। ভারতের নির্বাচন কমিশন দিল্লির বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026 এর আওতায় সময়সূচির কিছু পরিবর্তন করেছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ 30 অক্টোবর করা হয়েছে। এই দাবি ও আপত্তি সংক্রান্ত নোটিশগুলির নিষ্পত্তির বিষয়টি চলবে 30 নভেম্বর পর্যন্ত। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 4 ডিসেম্বর। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ আজ মহান বিপ্লবী ভগৎ সিং এর 119তম জন্মবার্ষিকী উদযাপন করছে। 1907 সালের আজকের দিনেই পাঞ্জাবের লায়ালপুর জেলার বাঙ্গা গ্রামে তার জন্ম হয়। স্বাধীনতা আন্দোলনের সময় তিনি একাধিক বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং নেতৃত্ব দেন। ব্রিটিশ পুলিশ সুপারিনটেনডেন্ট জন স্ট্যান্ডার্ডকে গুলি করে হত্যার দায়ে 1931 সালের 23 মার্চ মাত্র 23 বছর বয়সে ফাঁসি হয় ভগৎ সিং এর। ভারত আফগানিস্তানের কাবুলের সরকারি হাসপাতালের জন্য জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে আফগানিস্তানকে এর আগেও সাহায্য করেছে ভারত। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আফগান জনসাধারণের প্রতি ভারতের মানবিক সহায়তার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বাস্থ্য পরিষেবা। ব্রিটেনের ফেয়ারফোর্ডের রয়্যাল এয়ারফোর্স ঘাঁটির কাছে জঙ্গি কার্যকলাপ চালানোর প্রস্তুতি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতারের পর সেদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য লন্ডনের মার্কিন দূতাবাস নিরাপত্তা সংক্রান্ত একটি সতর্কতা জারি করেছে। দূতাবাস জানিয়েছে, ব্রিটিশ কর্তৃপক্ষ বর্তমানে সেদেশে সামগ্রিক সন্ত্রাসবাদী হুমকির বিষয়টিকে মারাত্মক হিসেবে বিবেচনা করছে। ব্রিটেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে জাপানের নিশিনে কোরগি স্পোর্টস পার্কে আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে গতকাল প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 এগিয়ে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার গুয়াহাটিতে হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের 10ম বার্ষিকী পালন করছে। প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা আবারও উল্লেখ করেন। দেশ জুড়ে প্রস্তাবিত 3 দিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল 7টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল 4টে পর্যন্ত। ভোটকে ঘিরে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে দেখা গেছে উৎসবের আবহ। নির্দিষ্ট সময়ের আগেই চিরাচরিত পোশাকে বহু জনজাতি মহিলা নিজেদের ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছেন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2950টি আসনে ভোট গ্রহণ করা হবে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7300-এর বেশি ভোটকর্মী 1095টি ভোট কেন্দ্রে গতকালই পৌঁছে গেছেন। ভোট গণনা হবে 5ই অক্টোবর। উল্লেখ্য, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন বিভিন্ন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এদিকে আজ এডিসির ভিলেজ কমিটির ভোটে রাজ্যের 8 জেলায় প্রায় 15,000 কেন্দ্রীয় রাজ্য বাহিনীর সদস্য নিরাপত্তা দেবেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, 74 কোম্পানি সিএপিএফ বাহিনীর সঙ্গে পুলিশ ও টিএসআর এর প্রায় 10,000 কর্মী নিরাপত্তায় নিযুক্ত থাকবেন। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানান, শান্তিপূর্ণ ও নিরাপদে ভোট গ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন যে সমস্ত এলাকায় অনুষ্ঠিত হবে সেখানে সমস্ত সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে গতকাল এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল প্রতি মাসের মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্বে অংশগ্রহণ করেছেন। তিনি এই অনুষ্ঠানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, জনগণনায় মানুষের অংশগ্রহণ, বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত অশোক সিংহলের জন্মশতবর্ষ, সোমনাথ আত্মসম্মান পর্বসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি নেশামুক্ত যুব অভিযানের প্রসঙ্গে বলেন, এ অভিযানে সারা দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী মাদক ও নেশা জাতীয় দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। তারা মাদক থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
1: দেশ কে লাখো যুবাও নে নশে কে বিরুদ্ধ ড্রাগস কে খিলাফ এক বহুত মহত্বপূর্ণ সংকল্প লিয়া হ্যায়। যুবাও নে খুদ ভি নশে সে দূর রহনে কি প্রতিজ্ঞা লি হ্যায় আর ইস সন্দেশ কো দূসরো তক পৌঁছানে কি জিম্মেদারি ভি লি হ্যায়। ইয়ে সব হো রাহা হ্যায় নশা মুক্ত যুবা অভিযান কে তহত। ইয়ে অভিযান 100 সপ্তাহ তক চলেগা। ইসমে মাই ভারত কে ভলান্টিয়ার শামিল হ্যায়। NSS से जुड़े हमारे युवा भी इसका हिस्सा है। स्कूल, कॉलेज और विश्वविद्यालय भी साथ आए हैं और अनेक सामाजिक और आध्यात्मिक संस्थाएं भी इससे जुड़ी हैं।
0: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, দেশের যুব সমাজকে নেশার কুপ্রভাব থেকে রক্ষা করা এবং একটি সুস্থ, শক্তিশালী ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নেশামুক্ত ভারত এক গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই উদ্যোগকে আরো শক্তিশালী করার জন্য সকলকে সচেতন ও সক্রিয় হতে হবে। লোকভবনে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষে গতকাল তিনি একথা বলেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এদিন আমতলের বৈষ্ণব টিলা কমিউনিটি হলে মন কি বাতের 138তম পর্ব শোনেন। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরে গতকাল নর্থ ইস্টার্ন রিসার্চ ইনস্টিটিউট অব নার্সিং এডুকেশন বা NERI আনুষ্ঠানিক সূচনা করেছেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, উদয়পুরে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে। তিনি জানান, খুব শীঘ্রই আয়ুর্বেদিক মেডিকেল কলেজের নতুন ভবন নির্মাণ করা হবে। ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নে আরও 70 কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি মাতাবাড়িতে ফার্মেসি কলেজ ও ত্রিপুরা সুন্দরী বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও উল্লেখ করেন মন্ত্রী। 65তম জাতীয় শিল্প প্রদর্শনীর মঞ্চ থেকে 20 জন মর্যাদাপূর্ণ ললিত কলা একাডেমির পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করল ভারতের জাতীয় শিল্প প্রতিষ্ঠান ললিত কলা একাডেমি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, সারা দেশ থেকে প্রায় 6,000 শিল্পকর্ম জমা পড়েছিল। পুরস্কার প্রাপকদের মধ্যে ভাস্কর্যে চন্দ্রশেখর সৈন, চিত্রে চন্দ্রনস্কর গোপাল, অঙ্কনে পঙ্কজ কুমার শর্মা এবং প্রিন্ট মেকিংয়ে প্রীতম মধুকর দেউস্কর অন্যতম। মন্ত্রক আরও জানিয়েছে, এই প্রদর্শনী কেবল শিল্পীদের স্বীকৃতিই দিচ্ছে না, ভারতের সৃষ্টিশীল অর্থনীতিকেও সমৃদ্ধ করেছে। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, সপ্তাহের প্রথম 3 দিনের ব্যাংক ধর্মঘট কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। ব্যাংক কর্মী আধিকারিকদের 7টি সংগঠনের যৌথ মঞ্চে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস বা UFBU সঙ্গে গতকাল ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের বৈঠকে আন্দোলন ও ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনূর্ধ্ব-19 ছেলেদের ভিনু মানকার ট্রফির জন্য বাছাই হওয়া 18 জন ক্রিকেটারকে আজ বিকেলে MBB স্টেডিয়ামে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 8 অক্টোবর থেকে ওড়িশার ভিনু মানকার ট্রফির জন্য রাজ্য দলের অধিনায়ক করা হয়েছে দেবজ্যোতি পালকে। টিমের প্রধান কোচ করা হয়েছে জয়ন্ত দেবনাথকে। আবহাওয়ার খবর। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিব বাণী দেববর্মা তিনি এডিসি ভিলেজ কমিটির চংবারিনী ভোটিয়াচাক জাগানো ফুং দামসনিদিসিমি শারিক দামব্রি জরা হাস্তে চংবারি কমিশন নি সচিব অনুরাগ সেন সাকলাইখা কাইব্রিজি ব্রি ব্লক নৈশাই চুকুরা বাচি আচুক ঠায় ভোট নাহার জাগানো ক্রাক নাইমধাংনি বিশিংতই কাইব্রিজি ব্রি ব্লক তাংনক নিশিমি খরকসনি সাই থামরা নিশাই কবাং ভোট নাহার নাইরক সেবুক রক কাইশা চুকুচিবা ভোট কেন্দ্র ও সগৈখা অক্টোবর টালনি বা সালমারি ও ভোট লেখা জাগানো খুরচা থাইকলায় এস এডিসিনি ভিলেজ কমিটি টংবারি ও যতই খরক শাসাই দগরা ব্রেজি জুদা জুদা বদল নি বাতাইনাই রক বাতাইনা নাঙ্গিয়া উইন কপ্লাইংখা ইয়াং তিনি এডিসি ভিলেজ কমিটি নি চংবাড়ি ও হাস্তেনি কায়চার হাং ঘর খরক চিবা সাই কেন্দ্র নি তাই হাস্তেনি নাইমথাং বাহিনী রকব সামঙ্গফ নাংজাখা পুলিশ সদর নাইখুং সাকলাইখা স্নিচিব্রি কোম্পানি সিএপিএফ বাহিনী রক বেবাকসা পুলিশ তাই টিএসআর নি খরক চি সাইসুক নাইমথাং সামঙ্গফ নাংজাগানো পুলিশ খুকফাং লুকুমানজুমুং অফিসার রাজদীপ দেব শাখা কচাং কচাং খ্যা ভূত নাহার মুং সামুং পাইরেনা বাকি নাংমানি বেবাগিয়াপ্রি নাহার জাখা তিনি এডিসি ভিলেজ কমিটি চংবারি নাহার জাকমা বাই আমচায় হা পাংনি হাবানক দরবানক তাই কুবুন রংনক রক মুথাক জাক তঙানো হাস্তে হা ফাংনি তংকসং প্রশাসন বেদেক নিবাকতই অকক সাকলাইখ্যা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া তালব্রুমনি মন কি বাত পান্দানি ফিল সারা থামচি ব্রি বখাকনি পান্দাও মানজাখা ব অ পান্দাও পাকিস্তান চপ্রংনাই রগ্নি থায় ভারতনি সেঙ্গরা রুংনি সার্জিক্যাল স্ট্রাইক চলি উই তংমা লুকু লেখা মুঙ্গ লুকু রগ্নি মানজাকমুং হায়ুং হিন্দু পরিষদনি আগিনী প্রফেসর থৈ জানাই অশোক সিংহলনি আচাইমা বিশি পালাইমা সোমনাথ আত্মসম্মান বখাকন খবুই তাই ব নাংমানি বেচেব রগ্ন রমৈতি শাখা ব ফেকজাক মানে ইয়াকাকমা সামুং বতাংন তুই শাখা হাকতনি রাশাই রাশাই শিকলা রক ফেক জাকনাই মানুই নাহার মানি ন কেবেঙ্গই নাংমানি সমাইয়া চাক লাইখা মন্ত্রীবক্র খুরজাই শাখা বড় কেফেক মানুই ন ইয়াকারই তংনানি সমাই নাহার কাতাই কুবুন রক্ন নাহারিয়া তংনানি কবক মুঙ্গ বারজা ইয়াচাক্ষা
1: হালি মে দেশ কে লাখো ইউয়াও নে নশে কে বিরুদ্ধ ড্রাগস কে খিলাফ এক বহুত মহত্বপূর্ণ সংকল্প লিয়া হ্যায় ইউয়াও নে খুদ ভি নশে সে দূর রহনে কি প্রতিজ্ঞা লি হ্যায় और इस संदेश को दूसरों तक पहुंचाने की जिम्मेदारी भी ली है। ये सब हो रहा है नशा मुक्त युवा अभियान के तहत। ये अभियान 100 सप्ताह तक चलेगा। इसमें माई भारत के वॉलंटियर शामिल है। एनएसएस से जुड़े हमारे युवा भी इसका हिस्सा है। स्कूल कॉलेज और विश्वविद्यालय भी साथ आए हैं और अनेक सामाजिक और आध्यात्मिक संस्थाएं भी इससे जुड़ी है।
0: হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শাখা হাকতনি শিকলা হদান কেফেক মানিনি ইয়াকাকনানি তাই শাকদুক কাহাম তনিনানি কারাক তাই হজাক নিবিশিং তাই বুসকাং পিরি সংচাইতি সাধানি কেফেক ইয়াকাক যাক ভারত নাংকুক মা কাইসা তাংবতাং অলুয়াজি মুগ্ন তাই ব কারাক লাইনা বাগই বেবাক বেরামনি লুকু রগ্ন হজাক তংনা নাংনাই মিয়া লুকব মন মন্ত্রী বক্রক নি মন কি বাত পান্দা পাই ব অকক শাখা ইয়াং মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আমতলিনি বৈষ্ণব তিলা কমিউনিটি হল মন কি বাত পান্দানি ফিল সারা থামচি চার বেরেমনি পান্দান খানাখা হাস্তিনী রাং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মিয়া উদয়পুর নর্থ ইস্টার্ন রিসার্চ ইনস্টিটিউট অব নার্সিং এডুকেশন এবা নেরিন পান্দান চেঙ্গিরেখা পান্দাও মন্ত্রী শাখা উদয়পুরনি রংতাই শাখাম শ্যাপসাপ বাইবাকসা জুদা জুদা বাবাইনি বেখরেপনি হামক্রানি বাগই হাস্তে হাফাং শাকথারে সামুংলাই দঙ্গ ব শাখা ডাক্তিন আয়ুর্বেদিক মেডিকেল কলেজ নি তাংনক কতাল স্নাম জাগানো ত্রিপুরা সুন্দরী বখাস্তে শাখাম নগনি বেখরেপনি হামক্রায় তাইব খক্স নিচি রাজাক রাং সবাই জাগাই দঙ্গ হনই ব শাখা আবনি লগি মাতাবাড়ি ও ফার্মাসি কলেজ তাই ত্রিপুরা সুন্দরী রংনক ইয়ং স্নামনানি কগ্ন ব খুরজাই শাখা অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন বাই সাকলাইখা হাপ্তানি পুইলা সালথামনি ব্যাংক ধর্মকর সামুং বতাং তিনি নিশিমি চলিত ব্যাংকনি অফিসারনি কাইসনি মথানি কথাজাক দাংসা ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস এবা UFBU বাই মিয়া ইন্ডিয়ান ব্যাংক এসোসিয়েশননি ককলাম পান্দাওয়া বরকনি ধর্মগত নারকনানি ককচাপ নাহার জাখা হায়ুং বেড়াইখিরি সাল মিয়া হায়ুঙ্গ পালাই জাগাই দঙ্গ লুকু রগ্নি বিশিঙ্গ করংলাইমুং হুকুমুন সিনিরমা তাই রাং থং হামক্রায় বেড়াইখিরিনি নাংকুক মান মিয়ানি সালা রমৈতি শাখা তাকলাই বিশিনি ওয়ানসং মুঙ্গা বেড়াইখিরিন তাইসা স্নামই ডিজিটাল এজেন্ডা তাই এআই ক্লাইমুং बीसी चीचू को उमर ने चला रोकने विनु मानकर ट्रॉफी निभा गए शाहजाल खड़क चीचर क्रिकेटर रोकना तीन शारीरिक जरा हुआ एमबीबी स्टेडियम और रिपोर्ट क्लाइना निभा गई दागी मंगरजा का अक्टूबर तालनी चार साल मारे निशिमिर उड़ीसा हुआ विनु मानकर ट्रॉफी ने थंगना भाग गई देवज्योति पालनो हास्ते बदलनी कैप्टन चौंगजाखा टीम निभा गई कोच बकरक चौंगजाखा जॉय

0: সিদ্ধান্ত দেব নাক ন তিনি ন খাও চুমি কবল যাক তঙ্গানু হাস্তেনি বেবাক হাংকর ফেরাং কগৈ পিসাপিনিংখে ওয়াতৈ ওয়াইমান হনৈ নবার তৈবার নাইখুং হজাগ রেখা তিনি সালনি সাকানি তুংমারি তংমানি 34 ডিগ্রি সেলসিয়াস নি গারাগিনি ফুংজরানি খামারি তুংমারি তংমানি 2.2 ডিগ্রি সেলসিয়াস ককটমা পরিমুং তাবুকনি বাগৈ অরণ্য পাইখা উলনি ককটমা আওয়াইঙ্গানে তিনি হরদামসনি সতী ব্রিজি বাওয়া
1: আকাশবাণী বিলোড়িয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন IRFA গীতালি অনুষ্ঠানে এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী স্বপন চক্রবর্তী।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন স্বপন চক্রবর্তী। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি এখানেই শেষ হল। আকাশ পাড়ি বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

0: ও সম্মান। তাই আমার বিদ্যালয় তুমি চিরদিন প্রিয়, তোমার আলোয় জীবন হোক সুন্দর ও শ্রেয়। নমস্কার।
1: আজকের কবিতায় কবিতা আবৃত্তি করে শোনালেন অহর্মিকা দে, সাব্রুম ইংলিশ মিডিয়াম এসএস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। দোলন চাপা অনুষ্ঠানে এখন নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটির শিল্পী সুপ্রভ সরকার।

দোলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতি শুনছেন সুপ্রভাব সরকারের পর এবারের শিল্পী শচীন দেববর্মণ।

0: ফিরোজা বেগমের গাওয়া গান শুনলেন। এর সাথে শেষ হল নজরুল গীতির অনুষ্ঠান দোলন চাঁপা, আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলা। পিএম শ্রী জ্ঞানোদয় স্কুলের ছাত্রছাত্রীরা, অনুষ্ঠান সংযোজনায় জয়ন্তী মহাজন মল্ল।
1: শ্রোতা বন্ধুরা, শুরু করছি স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলা অনুষ্ঠান। স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলা অনুষ্ঠানে আজ আমরা এসেছি বিলোনিয়া পিএম শ্রী জ্ঞানোদয় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। কথা বলবো এই স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে, জানবো ওদের প্রতিভার গল্প, সুপ্ত ইচ্ছের গল্প, আরো অনেক কিছু। প্রথমে আমরা চলে যাব এই বিদ্যালয়ের ছাত্রীদের কাছে, প্রথমে জানবো ওদের নাম, ক্লাস, তারপরে চলে যাব ওদের সঙ্গে নানা কথা নিয়ে, নানা গল্প নিয়ে। প্রথম বলো তোমার নাম কি?
2: অমৃতা দেবনাথ।
1: কোন ক্লাসে পড়ো?
2: ক্লাস এইট।
3: রাশিনাথ, ক্লাস এইট।
4: দেবস্মিতা দত্ত, ক্লাস এইট।
5: শান্তিকা পাল, ক্লাস এইট।
6: সুদীপ্তা মজুমদার, ক্লাস এইট।
7: রিমি দেবনাথ, ক্লাস এইট।
1: তোমরা কি করবে ভেবেছো? গান করবে নাকি কবিতা?
8: গান।
1: গান করবে সবাই মিলে?
8: হ্যাঁ।
1: কোন গানটা করবে?
8: আগুনের পরশমণি।
1: তাহলে শুরু করা যাক।

0: সবাই ওদের জন্য হাততালি দাও একটা। গান কি তোমরা স্কুলের ম্যাডামদের কাছ থেকে শিখো নাকি সবাই বাড়িতে এক্সট্রা কোনো টিচার দিয়ে শেখা হয়?
1: না, স্কুলের ম্যাডামদের কাছে।
0: স্কুলের ম্যাডামরা তোমাদেরকে
2: শেখায়? শেখায়।
0: বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়?
2: হ্যাঁ হয়।
0: আচ্ছা, সবাই কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করো তো?
2: হ্যাঁ।
0: ভালো লাগে?
2: হ্যাঁ।
0: কি কি কালচারাল প্রোগ্রাম হয়?
1: ডান্স হয়, এরপরে সিং, এরপরে আবৃত্তি হয়।
0: আচ্ছা, কিছুদিন আগে তো টিচার্স ডে গেল, তো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলে? হয়েছিল?
1: বড় করে হয়েছিল?
0: কেউ কি ক্লাস করেছো বড়দের?
1: হ্যাঁ।
0: তোমরা বড়রা যারা ছোটদের ক্লাসে গিয়েছো, কেমন লেগেছে?
1: খুব ভালো।
0: বাহ, সত্যি তোমাদের কথা শুনে খুব ভালো লাগছে। কেউ বড় হয়ে কি হতে চাও? কে কি, এক একজনের তো এক এক রকম স্বপ্ন থাকে, তাই না? তোমাদের কার কি ইচ্ছে বলবে, শোনাবে আমাদের?
1: আমি আর্মি হতে চাই।
0: আর্মি? বাহ, হঠাৎ আর্মিটাকে কেন বেছে নিলে?
1: ভালো লাগে, সৈনিক হওয়ার ইচ্ছে আর কি।
0: দেশের জন্য কাজ করবে?
1: হ্যাঁ। হ্যাঁ।
0: পরিবারে কেউ আর্মিতে আছে?
1: না, আমার জেঠু আছে।
0: জেঠু আছে?
1: হ্যাঁ।
0: ওটা দেখেই অনেক কিছু জানলে যে আমি দেশের জন্য কিছু করতে চাই নাকি? আর তোমার?
1: ইন্ডিয়ান নেভি।
0: নেভিতে? বাহ, কঠিন নাকি? কেমন লাগে?
1: ভালো লাগে।
0: হঠাৎ কিভাবে এটা মানে ভালো লাগে?
1: না, আমি দেশের জন্য কিছু করতে চাই।
0: জলের মধ্যে, জাহাজের মধ্যে
1: থাকতে?
0: সাঁতার কাটতে জানো তুমি?
1: হ্যাঁ।
0: কোথায় শেখা হয়?
1: আমাদের পিসির পুকুর আছে এখানে।
0: পুকুরে?
1: হ্যাঁ।
0: খুব ভালো, সাঁতার কাটা তো স্বাস্থ্যের জন্য ভালো, তাই না? আর তোমাদের?
1: আমি ডক্টর হতে চাই।
0: ডক্টর হতে চাও? সবাইকে সেবা করবে নাকি? খুব ভালো, ঠিক আছে, তোমাদের স্বপ্ন পূর্ণ হোক আমি এই প্রত্যাশা করি। ঠিক আছে, আবার অন্যদের কাছে চলে যাচ্ছে। তোমার নাম কি বলো?
1: আমার নাম অশ্মি দাস, ক্লাস 8 এ পড়ি আমি।
0: ক্লাস 8 এ পড়ো? বাড়ি কোথায়?
1: বাড়ি উত্তর কলাবাড়িয়া।
0: উত্তর কলাবাড়িয়া? তো এটা কিভাবে আসা হয় তোমার?
1: আসতে বাবার সঙ্গে আসিয়া যাওয়ার সময়।
0: বাইকে করে আসো?
1: হ্যাঁ।
0: আর যাওয়ার সময়
1: গাড়ি করে
0: চলো? অসুবিধা হয় না তো?
1: না।
0: ওই দুপুরে খাওয়াটা
1: স্কুলে হয়?
0: স্কুলে মিড ডে মিল আছে?
1: হ্যাঁ। মঙ্গলবার আর বৃহস্পতিবার ডিম, আর শুক্রবার আর বুধবার।
0: সবদিন মিড ডে মিল খাও?
1: হ্যাঁ।
0: ভালো হয় রান্না?
1: তোমার নাম? সায়ন্তিকা বৈদ্য।
0: কোথায় বাড়ি?
1: এসবিসি নগর।
0: এসবিসি নগর? আচ্ছা, কিভাবে আসো? গাড়ি করে?
1: হ্যাঁ, গাড়ি করে।
0: আচ্ছা, স্কুলে পড়াশোনা কেমন চলছে?
1: ভালো।
0: পরীক্ষা কবে সামনে?
1: হ্যাঁ, অক্টোবরের 30 তারিখ থেকে শুরু হবে।
0: অক্টোবরের 30 তারিখ থেকে? ঠিক আছে, ভালো করে সবাই মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? নিয়মিত স্কুলে আসা হয়?
1: হ্যাঁ।
0: ঠিক আছে। এই ছোট্ট বন্ধুটার নাম কি বলো?
3: মোনালি বিশ্বাস।
0: মোনালি বিশ্বাস, কোথা থেকে এসেছো তুমি?
3: বনকর বিলোনিয়া।
0: বনকর বিলোনিয়া? তোমার এই স্কুলটার নাম কি বলতে পারবে?
3: পিএমসি জ্ঞানোদয় ইংলিশ মিডিয়াম স্কুল।
0: জ্ঞানোদয় ইংলিশ মিডিয়াম স্কুল। কত বছর ধরে এখানে আছো তুমি? ক্লাস 1 থেকে? আচ্ছা, এটাই তোমার প্রথম স্কুল?
3: হ্যাঁ।
0: আচ্ছা, বড় হয়ে কি হতে চাও?
3: উকিল।
0: উকিল হতে চাও? অ্যাডভোকেট হবে? বাবা, ছোট্ট মেয়েটার অনেক বড় স্বপ্ন, যে তোমার স্বপ্নটা পূর্ণ হোক, ঠিক আছে? তোমার নাম?
3: আমার নাম নেহা কর।
0: আমি
3: নার্সারি করেছি।
0: আর কোন সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগে?
3: আমার ইংলিশটা পড়তে বেশি ভালো।
0: ইংরেজিটা পড়তে বেশি ভালো লাগে? আচ্ছা,
4: স্বরচিত
0: নাকি অন্য কোনো কবির কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। কোন কবিতাটা পড়বে?
4: পুতুল ভাঙা।
0: পড়ো।
3: পুতুল ভাঙা কবি রবীন্দ্রনাথ ঠাকুর, 28/27। আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জলে, মা গু তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল টাকা দেখালে এক ছেলে, গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশোনার বেলা, মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে, সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেননি কি কোনো রকম হেলা, ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। ধন্যবাদ।
0: হাততালি দাও, খুব সুন্দর কবিতা পাঠ করেছে।
4: সত্যি ওর উচ্চারণ এবং বলার ভঙ্গি খুবই সুন্দর, খুবই সুন্দর, না বললে না হয়ে যা। এবার কে কি করবে, গান করবে কেউ, কবিতা? আচ্ছা করো আরেকটা কবিতা।
5: মিথ্যে কথা কবি,
4: নাম বলো আগে তোমার নাম।
5: আমার নাম প্রিয়েল দাস।
4: আচ্ছা কোন ক্লাসে পড়ো?
5: ক্লাস 4।
4: কোন কবিতাটা করবে?
5: মিথ্যে কথা।
4: নিজের লেখা নাকি?
5: কবির লেখা, কবি শঙ্কর ঘোষ। লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই, ঘাটশিলাতে যাবার পথে রেল ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে, উমা দেখো নিত্য নাটক যে বলেছি আমি, মা বকে দেয় অমনি বড্ড তোমার বেড়েছে ফাজলামি, চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেশো, আদর করে দেখিয়েছিলেন পশু রাজের কেশ, কয়েকদিন পর চুন খেসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকুল সেই রকম মূর্তি যেন দেখি, স্কুলের মধ্যে যেই বলেছি সরঞ্জনার কাছে, জানিস আমার ঘরে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো, বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছিল কি এমনি বেয়াগব, আকাশ পারে আবার ওই চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।
4: হাততালি দাও। খুব ভালো বলেছে, খুব ভালো বলেছে, ও কত সুন্দর করে কবিতাটা পাঠ করলো, খুব ভালো লেগেছে। এবার তোমার নাম কি বলো?
6: শান্তিকা দাস।
4: শান্তিকা দাস কোন ক্লাসে?
6: ক্লাস 8।
4: ক্লাস 8-এ। তোমার?
7: অদ্রিজা দেব।
4: কোন ক্লাসে?
7: ক্লাস 4।

0: ক্লাস পড়ে তুমি কি কিছু করবে?
1: আবৃত্তি করব।
0: আবৃত্তি করবে? আচ্ছা আমি আসছি আরেকটা ইয়ে নিয়ে, তোমার কাছে আমি ফিরে আসছি আবার। এবার আমি ছাত্রদের কাছে চলে যাচ্ছি। বলো তোমার নাম কি?
2: শিবম্পাল।
0: কোন ক্লাসে পড়ো?
2: এইটে।
0: ক্লাস এইটে। আচ্ছা কেমন লাগে পড়াশোনা?
2: ভালো।
0: কত ঘন্টা পড়াশোনা করা হয়?
2: চার পাঁচ ঘন্টা
0: ডেইলি। চার পাঁচ ঘন্টা? সকাল কয়টায় উঠো?
2: সকাল ছয়টা।
0: ছয়টা? প্রাইভেট টিউটর আছে নাকি স্কুল থেকে স্যার ম্যাডামরা যা পড়ে?
2: প্রাইভেট টিউটর আছে, স্কুল থেকেও পড়ে।
0: আচ্ছা স্কুলে ভালো লাগে? বন্ধুরা আছে?
2: আছে।
0: বন্ধুদের সঙ্গে ঝগড়াঝাটি হয়?
2: হ্যাঁ।
0: টিফিন নিয়ে কাড়াকাড়ি হয়?
2: হ্যাঁ।
0: আচ্ছা তোমার নাম?
3: রঞ্জিৎ দেবনাথ।
0: আচ্ছা বাড়ি কোথায়?
3: নেতাজি বললি বিলোনিয়া।
0: নেতাজি বললি বিলোনিয়া? কাছেই তো তোমার, হেঁটে আসা হয় নাকি?
3: হ্যাঁ।
0: আচ্ছা কতদিন ধরে আছো মানে এই স্কুলে? সেই প্রথম থেকেই?
3: প্রথম থেকেই,
0: ক্লাস ওয়ান থেকে। ভালো লাগছে?
3: হ্যাঁ।
0: স্যার ম্যাডাম?
3: হ্যাঁ।
0: সবাই হেল্প করছে?
3: হ্যাঁ।
0: ঠিক আছে। এমনিতে স্কুলে কোনো অসুবিধা নেই তো? যে আমাদের ওটা লাগবে, এটা হলে আরো ভালো ছিল, এমন কোনো কিছু অভাব বোধ করো?
3: না
0: সব কিছুই আছে।
3: আছে বলতে আমাদের ক্লাসে ফ্যান আরো দুইটা হলে ঠিক আসলো।
0: আরো ফ্যান দুটো ছিল, ভালো ছিল। আচ্ছা খেলাধুলা করা হয়? কোন খেলাটা বেশি পছন্দ?
3: ক্রিকেট।
0: ক্রিকেট স্কুলের মাঠে হয় নাকি এমনি বাড়ি ঘরে?
3: স্কুলে হয়, বাড়ি ঘরে হয়।
0: আচ্ছা একজন ক্রিকেট প্লেয়ারের নাম বলো তো।
3: বিরাট কোহলি।
0: বিরাট কোহলি খুব প্রিয়?
3: হ্যাঁ।
0: আচ্ছা তা বলতে পারবে এবার আমাদের যে বিলোনিয়ার সোনার মেয়ে যে ইয়ে হয়েছিল, বলতে পারবো ওর নাম?
3: অস্মিতা দে।
0: অস্মিতা দে, কেমন লাগলো?
3: ভালো।
0: তাহলে তোমাদের মধ্যেও হয়তো এমন কোনো সুপ্ত প্রতিভা আছে যেটাকে জাগিয়ে তুলবে তোমরা, ঠিক আছে সবাই? তোমার নাম?
4: কিষান দেবনাথ।
0: তোমার নাম?
4: দীপরাজ গুহ। ক্লাস এ।
0: সবাই নাম এবং ক্লাস বলে ফেলবে, ঠিক আছে?
5: আমার নাম সোহান সরকার, ক্লাস এইট পড়ি।
6: আমার নাম সায়ন দেবনাথ, ক্লাস এইট।
0: ঠিক আছে আসছি আবার তোমাদের কাছে। এবার কেউ সিঙ্গেল গান করবে? কেউ? শ্রোতা বন্ধুরা এবারে আমরা আরও একটি গান শুনব, সোলো সং। কে করবে, নাম বলো?
7: আমার নাম অশ্মি দাস।
0: অশ্মি দাস কোন গানটা করবে?
7: তোমার সুরের ধারা।
0: ঠিক আছে শুরু করো।

0: নমস্কার,
1: ধন্যবাদ তোমাকে, হাততালি দাও একটা। এক্সিলেন্ট, খুব সুন্দর করে গাইলে। নিয়মিত চর্চা হয় গানের?
0: হ্যাঁ,
1: বাড়িতে?
0: হ্যাঁ,
1: ম্যাডাম দিয়ে শেখানো হয়?
0: হ্যাঁ, ম্যাডাম দিয়েও শেখানো হয় এবং স্কুলেও শেখায়।
1: খুব সুন্দর করেছো এবং তোমার কণ্ঠ খুবই সুন্দর। ঠিক আছে, বড় হয়ে কি হতে চাও? কোনো বড় গায়িকা হতে চাও?
0: হ্যাঁ, এটা তো এটাই সবচেয়ে বড়।
1: কোন শিল্পী বেশি পছন্দ?
0: শ্রেয়া ঘোষাল।
1: শ্রেয়া ঘোষাল? আচ্ছা, শ্রেয়া ঘোষালের সব মানে তোমার ফেভারিট গায়ক কোনটা শ্রেয়া ঘোষালের?
0: এখন এর মধ্যে বেরিয়েছে একটা বলিউড সং, কল্যাণী। কল্যাণী একটা গান আছে।
1: পারবে একটু এক দু লাইন শুনিয়ে দিতে?
0: পারবো না, মানে এটার ওয়ার্ড গুলো তো একটু কেরালার, তা কেরালা না, মানে একটা অন্য ভাষা।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পারবে?
0: অন্য একটা পারবো।
1: হ্যাঁ বলো, দু তিনটা পদ
0: কোনটা দিতে পারে?
1: আচ্ছা, এই মুহূর্তে মনে পড়ছে না, মনে পড়লে আমাকে ডাকবে, আমি আবার তোমার কাছে আসব। ঠিক আছে, শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলা অনুষ্ঠানে পিএমশ্রী জ্ঞানোদয় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে আমি এসে গেছি। সত্যি ওদের প্রতিভা দেখে আমি নিজেই আপ্লুত হয়ে গেছি, মানে এত প্রতিভা ওদের ভিতরে আছে, এত সুন্দর কবিতা আবৃত্তি, এত সুন্দর করে গান করছে, খুবই ভালো লাগছে। তোমাদের কাছে এসে গেলাম, তোমার নাম কি বলো?
0: আমার নাম অর্ণব সাহা।
1: অর্ণব সাহা, কোন ক্লাসে পড়ো?
0: ক্লাস সিক্স।
1: ক্লাস সিক্স, কোথায় বাড়ি?
0: বেলুনিয়া সাতমুড়া।
1: সাতমুড়াতে কি করবে তুমি?
0: আমি গান
1: গান করবে। করো। পুজুর গান? নিজে তবলা বাজাবে? বাহ, কবে থেকে শিখছো?
0: দু বছর।

0: জন্য একটা হাততালি দাও, খুব সুন্দর
1: শ্যামা সংগীত। তো কার কাছ থেকে শেখা হচ্ছে? তবলা টিচার কে?
2: তবলা টিচার আমি বাড়িতে ট্রাই করি। আমি
0: বাড়িতে? বাহ, নিজে নিজে খুব ভালো। কত বছর ধরে শিখছো? দু বছর ধরে। তুমি আরো অনেক এগিয়ে যাও, তোমার স্বপ্ন পূর্ণ হোক, ঠিক আছে? এবারে কে কি করবে? কবিতা করবে কেউ? কবিতা তুমি করবে? আমাদের হাতে কিন্তু সময়ও কম আছে, আর এবারে আমরা আরেকটা সঙ্গে চলে যাবো। প্রথমে তুমি কবিতাটা আবৃত্তি করে নাও। নাম বলো, ক্লাস বলো।
3: নাম অদ্রিজা দে, ক্লাস ফোর। পাখির সংসার। আমি একটি ছোট্ট পাখি, চোখ মেলে যে দেখি ডিম আবরণ গৃহ আমার, অবাক হলাম একি। ঘরটি আমার সুকোমল ভাই, পাতায় গড়া নের সংসার আমার, এটাই তখন ভেবে করি স্থির। গাছের শাখায় ঘুরে বেড়ায় দেখি আমি রং তায়, এতটুকুই ছিল আমার স্বপ্ন আঁকার সংসার। এবার তবে পাখা মেলে আকাশে যাই উড়ে, বুঝতে পারি আমার ভুবন পিতৃ নামে। ঘুরে নমস্কার।
0: হাততালি দেওয়ার জন্য, খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছে। আমাদের সময় বলছে প্রায় শেষের পথে, আরো একটি গান শোনা যাবে। কে করবে গানটা? তোমার নাম বলো?
3: অদ্রিজা সূত্রধর।
0: অদ্রিজা, এই যন্ত্রটার নাম কি? অনেক বড় একটা যন্ত্র দেখতে পাচ্ছি, নাম বলো?
3: রক জেম RJ 561।
0: আচ্ছা, এটা তুমি নিজে বাজাবে?
3: হ্যাঁ।
0: ঠিক আছে, করো তাড়াতাড়ি।

এতক্ষণ শুনলেন স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলা, পরিবেশন করলেন পিএম শ্রী জ্ঞানোদয় ইংরেজি মাধ্যম বিদ্যালয় বিলোনিয়া। অনুষ্ঠান সংযোজনায় ছিলেন জয়ন্তী মহাজন মল্ল। অনুষ্ঠানটি এখানে শেষ হল আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্টজে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান মারা এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানে সাজানো অনুষ্ঠান গানে গানে। গানে গানে আসরে প্রথম গানটি শুনবেন হ্যালো ব্রাদার ছবি থেকে শিল্পী কুমার শানু এবং অলকা ইয়াগনিক।

গানে গানে আসলে পরের গানটি শুনবেন, চোরি চোরি ছুপকে ছুপকে ছবি থেকে, গানের শিল্পী অলকা ইয়াগনিক এবং সোনু নিগম।

সবচেয়ে বড় খিলাড়ি ছবির গান শুনলেন অলকা ইয়াগনিক এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে। গানে গানে আসার এবারের গানটি শুনবেন ফকিরা ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর।

দিলওয়ালে দুলহনিয়া লে যায়ঙ্গে ছবির গান শুনবেন শিল্পী লতা মঙ্গেশকর এবং কুমার শানু।

0: राजश्री से जुड़े रहने के।
1: Nine, eight, seven.

0: লেখেন ছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন ডর ছবি থেকে শিল্পী উদিত নারায়ণ।
1: কিরণ, আই লাভ ইউ, আই লাভ ইউ কিরণ।
2: বাহ, ক্যা তেবর হ্যায় সুনীল কে আনে কা।

লম্হে ছবির গান শুনলেন হরিহরণ এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। এবারে শুনবেন কাছে থাকে ছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর। শিল্পী লতা মঙ্গেশকর এবং কুমার শানু।

গানে গানে আসরে সবশেষ গানটি শুনলেন ভিরজারা ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর এবং সোনু নিগম। এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে।

দেশবন্ধনা অনুষ্ঠানে এখন দেশাত্মবোধক গান শুনবেন, পরিবেশন করবেন ক্যালকাটা ইউথ কোয়ারের শিল্পীবৃন্দ।

দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনছেন। কলকাতা ইউথ কোয়ারের শিল্পীদের পরিবেশনায়

ক্যালকাটা ইউথ কোয়ারের শিল্পীদের পরিবেশনায় এতক্ষণ দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন। আকাশবাণী বিলোনিয়া। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগমে এখন শুনবেন সরোদ বাদন শিল্পী আলী আকবর খাঁ, রাগ পিলু।

এতক্ষণ পিলুর আগে শরৎবাদন শুনলেন, শিল্পী ছিলেন আলী আকবর খাঁ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম এখানে শেষ হল। আকাশবাণী বিলুনিয়া, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এবং পরে শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এফএম জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

0: মানে তামনি বাগে মানে হ্যাঁ দশারি আবনো সৈন নং সাকা পাঁচটা মহাদেশ আব তাকুক ব্রিজেশ সৈন সাকা পাঁচটা মহাদেশ ন থানচা খাইমানি বাগেই অলিম্পিক গেমও আবহাই তামনে ফ্ল্যাগ তিসা যাগো হাই কেবা ফ্ল্যাগ নুক যাগো সঙ্গ হ্যালো হ্যালো সঙ্গুং তো গবাং মানো হেদা না সঙ্গ গবাং মা সঙ্গ ভাই দিতে কইছে কক তো
1: হ্যালো
0: হ্যালো
1: নাগাজলন নি গিজান সাকির হইছে
0: দশ আদি তাকু বিদে
1: আর কত কালার পয়সা কালার দাও
0: এ পাঁচটা কালার তো দো আর অলিম্পিক নি যে ফ্ল্যাগ তো মানে আ পতাকা ও পাঁচটা কালার তো কচা কা খরাং কসম জিস পনং খতা গে আ তামনি বাগে ইনখা বা আবু সং মানে তাসিং আর রং মানে তামনি বাকে কাইসা পাঁচটা দেশ নো আবো থানচা খায়ু মাংক তাসিং তাকু ব্রিজেস হাই নুপাই খে আবো পাঁচটা মহাদেশ নেই আবো পাঁচটা এয়া পতাকা নিমিং ন পাঁচটা দেশ ন পাঁচটা দেশ ন থানচা খাইমানি তাইকো আবনি বাগে এই পাঁচটা মজা দো হামবাই তাকো করঙ্গাই দাউনি আও

0: 하동 두고 뭐 하이럭 쓴거 그렇게나가 한가 해야 되나 디니노 보바양 마 그런 거 해결 막꼭 마시하거나 벨라이키노 카스랑가 더꼭 그래 꼭 두고 자라워 풋볼 팀의 거럭부식 버럭 낭니 하이동네만 이 헬로 다쿡
1: 다음
0: आउ हम है कलाई कलाई लाइटे लाइटे नो है जंग हा शंगलेने शालेने तंग हिमलम है रुक जंग खरक बुसक जंग खामु निजराव मावान छुना फुटबॉल थंगदान थंग मुंग जंग नायो फियाबा आरो खरक बुसक टीमो खरक बुसक तंग आबो जंग जराव शाइमान याबा पगु थांगो देखै सके कबड्डी खेला कबड्डी थंग पु गे त चिनी ताम ननी काशा ट्रेडिशनल ट्रेडिशनल थंगगो खप जागु है दना आबनि बागे हे कबड्डी थंगमगो गे काशा दोल खरक बुसक बरक नांग हेलो
2: Football,
0: so 15 জনা প্লেয়ার ফুটবল আই আউ তাসিং সাই পেলে কেছেন ফুটবল টিম হংকে 11 জনা নে অবন সয়জ তাক গে তাকে কাবাডি এ 11 জনা কাইছে টিম ও
2: কাইছে
0: 15 জনা তো
2: আবা
0: এক্সট্রা মাতা নে ওটা এক্সট্রা ও এক্সট্রা তা এক্সট্রা ও 3
2: 15
0: জনা তা কে কাবাডি থংমা জাগে খরক বসে বরক নাং
2: আবো গে তো সাইমাং রাইয়া
0: দ হামবাই দ হামবাই তা কন্টিনিউস জরা তেরে তেরে ফ থাঙ্গি জং নরক দি হামচাক মা চিনি খাতুমা পান্দা ও জং হানিও হাই রচা মুং রখনালে নে খনা তো খনা তো খরচা মুং ফাদি হিকে কাগদক নেন ছাও দং হ্যালো হ্যালো
3: Dipor
0: ka hambai. Dipor ka ham
3: takuk.
0: Ang finance, sombu deborma. Do takuk lam sugo keno.
3: Kabadi thungman inda saito.
0: Kabadi thungmongo korak busuk borak nang.
3: Noijo na nango.
0: Noijo na na. Kisa bangi tanga takuk. Tiki sisa. Sajo na na. Do hambai. Takuk sombu no belaki hambai. Aw, takuk sombu shaireka kobadi thungmongo noijo na pia ba abuni yagula hangsamo yagula mote sajo na chaka aw abunu shoy. Hello. Dibor ka ham. Ah, tamu bunga ta sing kok no kok kor pai kreng sak khai hai de ke se kok tuk nai ni sam tong. Hello.
4: Hello.
0: Eh, lam sok takuk bridges to.
4: কাবাডি
0: ও থানা ইন্টার পাই ক সাতজন আছো এ সাতজন আনা সাতজন আনা গো আও হা কাবাডি থংমুং বছক জর দিন রক চা চা কোবনি সংলে আই কি শ্রেফর কাবাডি থংমুং রক না বেলাগে হাম জাগো থুব থং লাই কাবাডি কাবাডি হিনে হামা থাকতে থাকতে ফ্রো কাই সঙ্গারো থংমুং গো হান লাই যে হামা থাকা বথই গিয়া ও হাই রক নি থং লাই মানে আজর রক বেলা কেন মুইতো মানে আজর রক আশাল রক বেলা কেন তং থক কবাদি থংমুং রক বকাইছে বেলা কেন থংমুং থং তগো হাই গে বা তং থা তক গো হ্যালো হ্যালো দিবর কা হাম তাকো ফুটবল প্লেয়ার নে
4: কয়জন
0: থং তো সাবাই আবু সাবাই গিয়া কবাদি নিব শালা কিয়া কবাডি ও বো থংজং থংমুং খরক বসক নাং হানে সালাই মানে তাইসিং ক্রিকেট নিব সালাই কে তো ক্রিকেট টিম হঙ্গা গে 11 জন ক্রিকেট যা ফুটবল সে ফুটবল টিম হঙ্গা গে 11 জন কবাডি ও হঙ্গে 7 জন হানে নেসং সাই পালে কে তো ককরি তাবু হঙ্গা হঙ্গা এ সংমুং তো কবাং মানো তো আং সিয়া গো সঙ্গা দং গে তাকো সাইরে

এতক্ষণ শুনলেন আগরতলা থেকে রিলে করা এফএম উজ্জয়ন্তের ককবরুক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে জনগণনার জন্য কিছুটা সময় বার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB-র 11তম বৈঠকে অংশগ্রহণ করবার জন্য দোহায় পৌঁছেছেন। দেশজুড়ে প্রস্তাবিত 3 দিনে ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। দেশের স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কালিমালিপ্ত ও দুর্বল করার চেষ্টার অভিযোগে বিরোধী দলগুলি কড়া নিন্দা করেছে বিজেপি। জাপানের আইচি নাগোয়ায় ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ না হওয়া সত্ত্বেও বিশ্ব র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের ওপরে থাকায় ভারত সরাসরি সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। 2000 টাকা বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। 2000 টাকা বেশি ইউপিআই লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR এর আরোপের বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানিকালে আজ শীর্ষ আদালত জানিয়েছেন যে বিষয়টিতে আইনি আওতার চেয়ে টেকনিক্যাল বিষয় বেশি। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে চলন্ত বাসে এক নাবালিকার গণধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন। আদালত বলেছেন, এ ধরনের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের ব্যর্থতাকেই চিহ্নিত করে। বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ বলেছেন, পর্যাপ্ত আলোর অভাব, দুর্বল নজরদারি এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থার ঘাটতির কারণেই পার্ক ও বাসের মতন জায়গাগুলি ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। উল্লেখ্য, গত মাসে গ্রেটার নয়ডায় একটি স্লিপার বাসে এক নাবালিকাকে বাসের কন্ডাক্টর ও চালক গণধর্ষণ করে তাকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। 2 অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে জনগণনার জন্য সময় বের করার আহ্বান জানিয়েছেন। গতকালের মন কি বাত অনুষ্ঠানে করা আহ্বানের উল্লেখ করে তিনি বলেন, জনগণনায় অংশগ্রহণ করা সকল নাগরিকের জন্য একটি জাতীয় কর্তব্য। তিনি আরো বলেন যে এই অংশগ্রহণ দেশের ভবিষ্যতের সঠিক চিত্র তৈরিতে সহায়তা করে।
1: জনগণনা হাম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হয়। মানে 15 আগস্ত কো ভি দেশবাসীয় সে আগ্রহ কিয়া থা কি ইসকে লিয়ে আপনা সময় জরুর নিকালে। জনগণনা কে লিয়ে আপনি জানকারি স্বয়ং দর্জ করনে কি ইয়ে সুবিধা বহুত আসান হয়। আপ আপনে মোবাইল সে হি আপনি আর আপনে পরিবার কি জানকারি দর্জ করা সকতে হ্যায়। ইয়ে সুবিধা হিন্দি সহিত 16 ভাষাও মে উপলব্ধ হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অদম্য সাহস ও বীরত্বের মাধ্যমে ভগৎ সিং স্বাধীনতা আন্দোলনে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের সম্মানের জন্য সর্বস্ব ত্যাগের যে মানসিকতা ভগৎ সিং দেখিয়েছিলেন তা ভারতের যুব সমাজের সাহস ও দৃঢ় সংকল্পের প্রতীক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, অত্যন্ত কম বয়সে ভগৎ সিং মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বস্ব আত্মত্যাগ করেছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB-র 11তম বার্ষিক সভায় অংশগ্রহণের জন্য কাতারের রাজধানী দোহায় গিয়ে পৌঁছেছেন। সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সদস্য দেশগুলির প্রতিনিধি দল ও নীতি নির্ধারক ও অংশীদারেরা একত্রিত হয়ে AIIB-র কৌশলগত দিক, কার্যক্রমের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংকস ইউনিয়ন্স UFBU জানিয়েছে যে তাদের প্রস্তাবিত দেশব্যাপী ব্যাংক ধর্মঘট স্থগিত করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন IBA-র সঙ্গে সদর্থক আলোচনা হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হল। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন AIBA-র নিজেদের সামাজিক মাধ্যমে জানিয়েছে, ধর্মঘট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গত রাতে IBA-র একটি IBA এবং 7টি ব্যাংক ইউনিয়নের যৌথ মঞ্চ UFBU এর মাধ্যমে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ করা যায়, 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিনে দেশব্যাপী ধর্মঘটে ডাক দিয়েছিল। সপ্তাহে 5 দিন ব্যাংকিং ব্যবস্থা চালু করা সহ প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। দলের নেতৃত্ব রায়ান মাস্ট। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে আলোচনাদারিত্বের উপর আলোকপাত করা হয়। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবিয়া বলেছেন, দেশের 100 কোটিরও বেশি মানুষ সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় রয়েছেন। এর মধ্যে 60 কোটিরও বেশি মানুষ 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাচ্ছেন। 25 কোটি মানুষের জন্য ESIC-র স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি 80 কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন প্রদান ও কৃষক ও মহিলাদের আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার অ্যান্ড অ্যাওয়ার্ডসে তিনি বলেন, দেশের সুস্থায়ী উন্নয়নের স্বার্থে সরকার শিল্পের উন্নতি বজায় রাখতে কাজ করে চলেছে।
2: ২৫ করোড় লোককে ESIC কি সিকিউরিটি দে রহে হ্যায়, 80 করোড় লোককে মুফত অনাজ দে রহে হ্যায়, 10 করোড় কিসানকে অ্যাকাউন্ট মে হর 4 মহিনে
0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে হেয়প্রতিপন্ন ও দুর্বল করার চেষ্টার অভিযোগে বিজেপি বিরোধী দলগুলো তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে বিজেপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধী নেতাদের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করা এবং দেশে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন যে নির্বাচন কমিশন বিরোধী দলগুলোর দাবি খারিজ করে দেওয়া সত্ত্বেও তারা পরিবেশকে কলুষিত করার চেষ্টা করছে। তিনি আরো অভিযোগ করেন যে তাদের একমাত্র লক্ষ্য হল ক্ষমতা দখল করা।
3: চুনাও আয়োগ সে লেকর দেশ কি সর্বোচ্চ আদালতো তক ইনকে হর ঝুঠ কি হাওয়া নিকল চুকি, জব ইনকে পাস নীতিও অর ভিশন কা অভাব হোতা হ্যায় তো ইয়ে আব দেশ মে ভ্রম অর অরাজকতা ফেলানে কে নয় নয় প্রপঞ্চ রচ রহে, ইনহে না রাষ্ট্র কি সুরক্ষা সে সারোকার হ্যায় না জনতা কি ভালাই সে অর না হি দেশ কে মান সম্মান সে।
0: বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, গঙ্গাসাগরে গঙ্গা যাত্রা ও জাতীয় মেলার মতন আয়োজনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে সেবা করার যে সুযোগ দিয়েছে দল তা পালন করবে। দুদিনের সফরে গতকাল বেশ কিছু দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে আজ সকালে দমদম বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তিনি গঙ্গাসাগরে যান, সেখানে সাগর স্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দেন। তার সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য ও দলের সাধারণ সম্পাদক সুনীল বানসাল। উত্তরাখণ্ডে আবহাওয়ার উন্নতি হওয়ায় আজ থেকে পুনরায় চারধাম যাত্রা শুরু হয়েছে। গাড়োয়ালের কমিশনার আনন্দ স্বরূপ বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। থিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড স্টেডিয়ামে গতকাল প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজ 1-0 এগিয়ে গেছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 295 রান তোলে। জাপানের আইচি নাগোয়ায় ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ না হওয়া সত্ত্বেও বিশ্ব র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের ওপরে থাকায় ভারত সরাসরি সেমিফাইনালে পৌঁছেছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 2,000 টাকার বেশি মূল্যের UPI লেনদেনের উপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে জনগণনার জন্য কিছুটা সময় বার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB-র 11তম বৈঠকে অংশগ্রহণ করার জন্য দোহায় পৌঁছেছেন। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন আবারও আগরতলা থেকে এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন, এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হল আগরতলা কেন্দ্র থেকে, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিড ডে নিউজ ইংরেজি সংবাদ।

এখন শুনবেন সাহিত্য পাঠের আসরে গল্প তারিণী মাঝি। আজ শুনবেন এর তৃতীয় পর্ব তথা শেষ পর্ব। দিন তিনেক পথ চলিবার পর সেদিন সন্ধ্যায় গ্রামের প্রান্তে তাহারা রাত্রির জন্য বিশ্রাম লইয়াছিল। গোটা দুই পাকা তাল লইয়া দুজনে রাত্রির আহার সারিয়া লইতেছিল। তারিণী চট করিয়া উঠিয়া খোলা জায়গায় গিয়া দাঁড়াইল। থাকিতে থাকিতে বলিল, দেখি সুখী গামছাখানা। গামছাখানা লইয়া হাতে ঝুলাইয়া সেটা সে লক্ষ্য করিতে আরম্ভ করিল। ভোরবেলায় সুখীর ঘুম ভাঙিয়া গেল। দেখিল তারিণী ঠায় জাগিয়া বসিয়া আছে। সে সবিস্ময়ে প্রশ্ন করিল, ঘুমো নাই তুমি? হাসিয়া তারিণী বলিল, না ঘুম এলো না। সুখী তাহাকে তিরস্কার আরম্ভ করিল। ব্যামোশ্যাম হলে কি করব বলো দেখি, আমি এই মানুষের বাইরে বেরোনো কেনে বাবু? ছি ছি ছি ছি! তারিণী পুলকিত কণ্ঠে বলিয়া উঠিল, দেখিস সুখী, দেখেছিস? সুখী বলিল, আমার মাথা মুন্ডু কি দেখব বল। তারিণী বলিল, পিঁপড়েতে ডিম মুখে নিয়ে ওপরের পানে চলল, জল এবার হবে। সুখী দেখিল সত্য সত্যি লক্ষ লক্ষ পিপিলিকা শ্রেণীবদ্ধভাবে পড় ঘরখানার দেওয়ালের ওপর উঠিয়া চলিয়াছে, মুখে তাহাদের সাদা সাদা ডিম। সুখী বলিল, তোমার যেমন। তারিণী বলিল, ওরা ঠিক জানতে পারে, নিচে থাকলে যে জলে বাসা ভেসে যাবে। এদিকে বাতাস কেমন বইছে দেখেছিস ঝাড়া পঁচি থেকে? আকাশের দিকে চাহিয়া সুখী বলিল, আকাশ তো ফটফটে চকচক করছে। তারিণী চাহিয়াছিল অন্যদিকে, সে বলিল, মেঘ আসতে কতক্ষণ? ওই দেখ কাকে কুটু তুলছে, বাসায় ভাঙা ফুটো সারব। আজ ওইখানে থাক সুখী, আর যাব না দেখি মেঘের গতি। খেয়াল মাঝির পর্যবেক্ষণ ভুল হয় নাই, অপরাহ্নের দিকে আকাশ মেঘে ছাইয়া গেল, পশ্চিমের বাতাস ক্রমশ প্রবল হইয়া উঠিল। তারিণী বলিল, ওঠ সুখী ফিরব। সুখী বলিল, এই অবেলায়? তারিণী বলিল, ভয় কি তোর, আমি সঙ্গে রয়েছি। লে মাথালি তু মাথায় দো টিপি টিপি জল ভারী খারাপা। সুখী বলিল, আর তুমি, তোমার শরীর বুঝি পাথরের? তারিণী হাসিয়া বলিল, ওরে ই আমার জলের শরীর, রোদে টান ধরে জল পেলেই ফলে, চল দে পুটলি আমাকে দে। ধীরে ধীরে বাদল বাড়িতেছিল, উতলা বাতাসের সঙ্গে অল্প কিছুক্ষণ রিমিঝিমি বৃষ্টি হইয়া যায়, তারপর থামে। কিছুক্ষণ পর আবার বাতাস প্রবল হয়, সঙ্গে সঙ্গে নামে বৃষ্টি। যে পথ গিয়াছিল তাহারা তিন দিনে ফিরিবার সময় নেই, পথ অতিক্রম করিল দুই দিনে। সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়াই তরুণী বলিল, দাঁড়া লোদির ঘাটে দেখে আসি। ফিরিয়া আসিয়া পুলকিত চিত্তে তারিণী বলিল, লোদি কানায় কানায় সুখী। প্রভাতে উঠিয়াই তারিণী ঘাটে যাইবার জন্য সাজিল। আকাশ তখন দুরন্ত দুর্যোগে আচ্ছন্ন, ঝড়ের মতন বাতাসে সঙ্গে সঙ্গে ঝমঝম করিয়া বৃষ্টি। দ্বিপ্রহরে তারিণী ফিরিয়া আসিয়া বলিল, কামার বাড়ি চললাম আমি। সুখী ব্যস্তভাবে বলিল, খেয়ে যাও কিছু। চিন্তিত মুখে ব্যস্ত তারিণী বলিল, না ডোঙার একটা বড় গজাল খুলে গেছে, সে না হলে উহ অল্প বান হলে না হয় হতো, লোদি একেবারে পাথর হয়ে উঠেছে, দেখছে আয়। সুখীকে না দেখাইয়া ছাড়িল না। পালদের পুকুরের উঁচু পাড়ের উপর দাঁড়াইয়া সুখী দেখিল ময়ূরাক্ষের পরিপূর্ণ রূপা বিস্তীর্ণ যেন পাড়া পাহাড়হীন। রাঙা জলের মাথায় রাশি রাশি পুঞ্জিত ফেনা ভাষা ফুলের মতো দ্রুত বেগে ছুটিয়া চলিয়াছে। তারিণী বলল, ডাক শুনছিস? শোঁ শোঁ, বান আরো বাড়বে, তু বাড়ি যা, আমি চললাম, লইলে কাল আর ডাক পার করতে পারব না। সুখী অসন্তুষ্ট চিত্তে বলিল, এই জল ঝড়। তারিণী সে কথা কানেই তুলিল না। দুরন্ত দুর্যোগের মধ্যে সে বাহির হইয়া গেল। যখন সে ফিরিল তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। দ্রুত পদে সে আসিতেছিল, কি একটা ডুকডুক শব্দ শোনা যায় না? হাঁ ডুকডুকই বটে, এ শব্দের অর্থ তো সে জানে, আসন্ন বিপদ। নদীর ধারে গ্রামে গ্রামে এই ডুকডুকি যখন বাজে

তখন বন্যার ভয় আসন্ন বুঝিতে হয়। তারিণীর গ্রামে ওর পাশে ময়ূরাক্ষী, এ পাশে ছোট্ট একটা কাঁতার, অর্থাৎ ছোট্ট শাখা নদী একটা বাঁশের পুল দিয়া গ্রামে প্রবেশের পথ তারিণী সড়ক পথ ধরিয়া আসিও বাঁশের পুল খুঁজিয়া পাইল না। তবে পথ ভুল হইল নাকি? অন্ধকারের মধ্যে অনেকক্ষণ ঠাহর করিল, সে পুলের মুখ এখনো অনন্ত এক শত বিঘা জমির উপরে ঠিক বন্যার জলের ধারে সে দাঁড়াইয়াছিল। আঙুলের ডগায় ছিল জলের সীমা, দেখিতে দেখিতে গোড়ালি পর্যন্ত জলে ডুবিয়া গেল। সে কান পাতিয়া রহিল, কিন্তু বাতাস ও জলের শব্দ ছাড়া কিছু শোনা যায় না। আরেকটা গর্জনের মতো গোঁ গোঁ শব্দ দেখিতে দেখিতে সর্বাঙ্গ তাহার পোকায় ছাইয়া গেল। লাভ দিয়া মাটির পোকা পালাইয়া যাইতে চাহিতেছে। তারিণী জলে ঝাঁপ দিয়া পড়িল। ক্ষিপ্র গতিতে মাঠের জল অতিক্রম করিয়া গ্রামে প্রবেশ করিয়া সে চমকিয়া উঠিল। গ্রামের মধ্যেও বন্যা প্রবেশ করিয়াছে, এক কোমর জলে পথ ঘাট ঘর তার সব ভরিয়া গিয়াছে। পথের ওপর দাঁড়াইয়া গ্রামের নরনারী আত্মচিৎকার করিয়া ইউহাকে ডাকিতেছে। গরু ছাগল ভেড়া কুকুরে সে কি ভয়াত্ম চিৎকার! কিন্তু সে সমস্ত শব্দ আচ্ছন্ন করিয়া দিয়াছিল ময়ূরাক্ষীর গর্জন। বাতাসের অট্টহাস্য আর বর্ষণের শব্দ, লুণ্ঠনকারী ডাকাতের দল অট্টহাস্য ও চিৎকারে যেমন করিয়া ভয়ার্ত গৃহস্থের ক্রন্দন ঢাকিয়া দেয়, ঠিক তেমনি ভাবে গভীর অন্ধকারে পথ ও বেশ চেনা যায় না। জলের মধ্যে একটা বস্তুর উপর তারিণী পা পড়িল, জীব বলিয়াই বোধ হয়। হেঁট হইয়া তারিণী সেটা তুলিয়া দেখিল, ছাগলের ছানা একটা, শেষ হইয়া গিয়াছে। সেটাকে ফেলিয়া দিয়া কোনরূপে সে বাড়ির দরজায় আসিয়া ডাকিল, সুখী সুখী! ঘরের মধ্যে হইতে সাড়া আসিল, অপরিমেয় আশ্বস্ত কণ্ঠস্বরে সুখী সাড়া দিল, এই যে ঘরে আমি। ঘরের মধ্যে প্রবেশ করিয়া তারিণী দেখিল ঘরের উঠানে এক কোমর জল, দাওয়ার উপর এক হাঁটু জলে চালের বাঁশ ধরিয়া সুখী দাঁড়াইয়া আছে। তারিণী তাহার হাত টানিয়া ধরিয়া বলিল, বেরিয়ে আয়, এখন কি ঘরে থাকে? ঘর চাপা পড়ে মরবি যে! সুখী বলিল, তোমার জন্যই দাঁড়িয়ে আছি, কোথা খুঁজে বেড়াতে বল দেখি। পথে নামিয়া তারিণী দাঁড়াইল, বলিল, কি করি বল দেখি সুখী। সুখী বলিল, এইখানে দাঁড়াও, সবার যা দশা হবে আমাদেরও তাই হবে। তারিণী বলিল, বান যদি আরো বাড়ে? সুখী গো গো ডাক শুনিস না? সুখী বলিল, আর কি বান বাড়ে গো, আর বান বাড়লে দেশের কি থাকবে? তারিণী এ আশ্বাস গ্রহণ করিবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। একটা হুড়মুড় শব্দের সঙ্গে বন্যার জল ছটকাইয়া দুলিয়া উঠিল। তারিণী বলিল, আমাদের ঘর পড়ল সুখী, চল আর লয়। জল কোমরের ওপর উঠল, তোর তো এক ছাতি হয়েছে, তাহলে? অন্ধকারে কোথাও বা কাহারো কণ্ঠস্বর বোঝা গেল না, কিন্তু নারী কণ্ঠের কাথর ক্রন্দন ধনিয়া উঠিল, ওগো খোকা পড়ে গেছে বুক থেকে, খোকা রে! তারিণী বলিল, এইখানে থাকবি সুখী, ডাকলে সাড়া দিস। সে অন্ধকারে মিলাইয়া গেল, শুধু তাহার কণ্ঠস্বর শোনা যাইতেছে, কে, কোথা, কার ছেলে পড়ে গেল, সাড়া দাও! ওই ওইদিকে হইতে সাড়া আসিল, এই যে! তারিণী আবার হাঁকিল, ওই! কিছুক্ষণ ধরিয়া কণ্ঠস্বরের সংকেতে আদান প্রদান চলিয়া সে শব্দ বন্ধ হইয়া গেল। তাহার পরই তারিণী ডাকিল, সুখী! সুখী সাড়া দিল, হ্যাঁ! শব্দ লক্ষ্য করিয়া তারিণী ডাকিল, আমার কোমর ধর সুখী, গতিক ভালো নয়। সুখী আর প্রতিবাদ করিল না, তারিণীর কোমর কাপড় ধরিয়া চলিল। কার ছেলে বটে, পেলে? তারিণী বলিল, পেয়েছি, ভূপতে ভল্লার ছেলে। সন্তর্পণে জল ভাঙিয়া তাহারা চলিয়াছিল, জল ক্রমশ যেন বাড়িয়া চলিয়াছে। তারিণী বলিল, আমার পিঠে চাপ সুখী, কিন্তু এ কোন দিকে এলাম সুখী? কথা শেষ হবার পূর্বেই অথই জলে দুজনে ডুবিয়া গেল। পরক্ষণে কিন্তু ভাসিয়া উঠিল, বলিল, লদিতে যে পড়লাম সুখী, পিঠ ছেড়ে আমার কোমরে কাপড় ধরে ভেসে থাক।
স্রোতের টানে যখন তাহারা ভাসিয়া চলিয়াছে, গাঢ় গভীর অন্ধকার কানের পাশ দিয়া বাতাস চড়িয়াছে, হু হু শব্দে তাহারই সঙ্গে মিশিয়া গিয়াছে ময়ূরাক্ষীর বাণীর হুড়মুড় শব্দ। চোখে মুখে বৃষ্টির ছাঁট আসিয়া বিঁধিতেছিল, তীরের মতো কুঁটার মতো তাহারা চলিয়াছে কতক্ষণ তাহার অনুমান হয় না। মনে হয় কতদিন কত মাস তাহার হিসাব নাই, নিকাশ নাই। শরীর ক্রমশ যেন আড়ষ্ট হইয়া আসিতেছিল। মাঝে মাঝে ময়ূরাক্ষীর তরঙ্গ শ্বাসরোধ করিয়া দেয়, কিন্তু সুখীর হাতের মুঠি যেন হইয়া আসে যে সে যে ক্রমশ ভারী হইয়া উঠিতেছে। তারিণী ডাকিল, সুখী সুখী। উন্মত্ততার মতো সুখী উত্তর দিল, হ্যাঁ, ভয় কি তোর? আমি পরমুহূর্তে তারিণী অনুভব করিল অতল জলের তলে ঘুরিতে ঘুরিতে তাহারা ডুবিয়া চলিয়াছে, ঘূর্ণিতে পড়িয়াছে। তাহারা সমস্ত শক্তি পঞ্জীভূত করিয়া সে জল ঠেলিবার চেষ্টা করিল। কিছুক্ষণে মনে হইল তাহারা জলের উপরে উঠিয়াছে, কিন্তু সম্মুখে বিপদ তারিণী জানে এইখানে আবার ডুবিতে হইবে। সে পাশ কাটাবার চেষ্টা করিল, কিন্তু এ কি, সুখী যে নাগপাশের মতো জড়াইয়া ধরিতেছে। সে ডাকিল, সুখী সুখী। ঘুরিতে ঘুরিতে আবার জলতলে চলিয়াছে। সুখীর কঠিন বন্ধনে তারিণীর দেহ যেন অসার হইয়া আসিতেছিল, বুকের মধ্যে হৃৎপিণ্ড যেন ফাটিয়া গেল। তারিণী সুখীর দৃঢ় বন্ধন শিথিল করিবার চেষ্টা করি, কিন্তু সে আরও জোরে জড়াইয়া ধরিল। বাতাস বাতাস, যন্ত্রণায় তারিণী জল খামচাইয়া ধরিতে লাগিল। পরমুহূর্তে হাত পড়িল সুখীর গলায়। দুই হাতে প্রবল আক্রোশে সে সুখীর গলা পেষণ করিয়া ধরিল। সে কি তাহার উন্মত্ত ভীষণ আক্রোশ! হাতের মুঠিতেই তাহার সমস্ত শক্তি পুঞ্জিত হইয়া উঠিয়াছে। সে বিপুল বিরাট পাথরের মতন টানে তাহাকে অতলে টানিয়া লইয়াছিল। সেটা খসিয়া গেলা সঙ্গে সঙ্গে জলের উপরে ভাসিয়া উঠিল। আহ আহ, বুক ভরিয়া বাতাস টানিয়া লইয়া অকুলভাবে সে কামনা করিল, আলো ও মাটি।

শুনলেন সাহিত্য পাঠের আসর। গল্প পাঠে আজ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তারিণী মাঝি এর তৃতীয় তথা শেষ ভাগ। পাঠে ছিলেন সুদীপ্ত চক্রবর্তী। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আমি নারী। শ্রোতা বন্ধুরা, যে যেখানে বসে আমি নারী অনুষ্ঠান শুনছেন, সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে বাংলা গান, অর্থাৎ বাংলা গানের অনুষ্ঠান সুরমল্লিকা। শিল্পী সৈকত মিত্র।

আপনারা শুনলেন বাংলা গানের অনুষ্ঠান সুরমল্লিকা। আর এই গরমে মিষ্টি একটি বৃষ্টির গান দিয়ে আজকের সুরমল্লিকা শেষ করলাম। আর আপনারা জানেন আজকের অনুষ্ঠানের শিল্পী ছিলেন সৈকত মিত্র। সুরমল্লিকা আজকের মতো এখানেই শেষ হলো।

শুনলেন অনুষ্ঠান আমি নারী আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ অনুষ্ঠান, শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

कार्यक्रम के प्रस्तुतकर्ता अनुश्री पाठक।

এতক্ষণ রিলেশন হলো বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিও করে দেখার সময় বিকেল 4:59 হয়ে 57 সেকেন্ড। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: Bank of India and other respondents, directing them to file their counter affidavits within 4 weeks. The apex court observed that the issue is less legal and more technical. The country is observing the 10th anniversary of the surgical strikes today that demonstrated to the world an example of the Narendra Modi government's counter-terrorism policy. In 2016, on September 28-29, the Indian Army carried out targeted surgical strikes on terrorist launch pads across the line of control, or LOC, in Pakistan-occupied Jammu Kashmir. The operation was launched as a direct and decisive military response to the Uri terror attack earlier that month, when 19 Indian soldiers lost their lives. In his Mann Ki Baat program yesterday, the Prime Minister described the strikes as a historic milestone. The Prime Minister said that India's counter-terrorism approach has continued to evolve over the past decade, citing the Balakot airstrike and Operation Sindoor as examples. The Delhi government has announced a ban on dust-generating demolition activities and outdoor civil construction activities from 1st November to 31st January next year. The decision was taken during the meeting held between Union Environment, Forest and Climate Change Minister Bhupinder Yadav and Delhi Chief Minister Rekha Gupta today to review the Delhi government's Air Pollution Mitigation Action Plan. The Directorate of Revenue Intelligence has busted a pan-India gold smuggling syndicate with a seizure of over 6.6 kilograms of foreign-origin smuggled gold worth around over 10 crore rupees. The Finance Ministry said the syndicate imported 318 kilograms smuggled gold worth 475 crore rupees through courier channels in the past 9 months. 11 persons have been arrested related to the case, including one of the masterminds. Further investigation on the matter is underway. In Nepal, at least 4 people lost their lives and 12 others are missing after an avalanche struck the base camp of Mount Himlung in mountainous Manang district. According to Manang's chief district officer, Mukti Prasad Khanal, the bodies of 4 people have been recovered from the site. 2 bodies have been airlifted to Kathmandu, while 2 others have been brought to the district headquarters. Benchmark domestic equity indices declined sharply by over 1.5% today. The Sensex plunged 1,124 points to close at 72,772. Nifty shed 360 points to settle at 22,780. And India continued its impressive medal-winning run at the Asian Games in Aichi, Nagoya, Japan today, with athletes making their mark across shooting, cricket, kurash and boxing. The country added 4 more medals to its tally so far today. Athlete Gulveer Singh has won his 2nd silver medal at the ongoing Games, finishing runner-up in the men's 1500-meter event. In shooting, Isha Singh has won. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন বাচিক শিল্পী স্বরূপ কুমার ভট্টাচার্য।
2: নমস্কার সবাইকে। প্রথমেই আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রকে ওদের জীবনের গল্প নামক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার নাম স্বরূপ কুমার ভট্টাচার্য। উদয়পুর শহরের জগন্নাথ দীঘির পশ্চিম পারে আমার জন্ম হয় 1986 সালের 30শে ডিসেম্বর। বাবার নাম স্বপন কুমার ভট্টাচার্য এবং মা শম্পা বন্দ্যোপাধ্যায়। বাবা চাকরি করতেন রমেশ স্কুলে আর মা চাকরি করতেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরে। আমার পরিবার বরাবরই ছিল সাংস্কৃতিক চর্চায় সমৃদ্ধ, তাই সংস্কৃতিটা হয়তো মজ্জাগত। অনেক ছোটবেলাতেই উদয়পুরে অনুষ্ঠিত বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুরু করি আর তখন কবিতাগুলো মাই আমাকে শিখিয়ে দিত, পুরস্কারও পেয়েছি সেই সময়ে। তারপর যখন এটা অনুভূত হলো যে আবৃত্তির প্রতি একটা ভালোবাসা রয়েছে, তখন সিদ্ধান্ত হলো তালিম নেওয়ার। 7-8 বছর বয়স থেকেই

0: শুরু করি আবৃত্তির প্রথাগত শিক্ষা। এই বিষয়ে আমার মার অবদান সবচাইতে বেশি। প্রতি রবিবার দিন মা আমাকে নিয়ে যেতেন আগরতলায় আবৃত্তি শেখার জন্য, প্রথমে কবিতালোক এবং পরে কাব্যলোক। তখন আবৃত্তির ক্ষেত্রে আমার গুরু উত্তম চক্রবর্তী, স্বপন নন্দী, প্রণব সাহা এবং দীপক দ্বারা ছিলেন ত্রিপুরার বিখ্যাত বাচিক শিল্পী। তাদের সান্নিধ্যে দক্ষতা বাড়তে থাকে বাচিক শিল্পে। জগন্নাথ বসু, উর্মিমালা বসু, ব্রততী বন্দ্যোপাধ্যায়দের মতো শিল্পীদের ওয়ার্কশপে যোগদান করার সৌভাগ্য হয় আমার। সবার থেকে প্রাপ্ত মিলিত জ্ঞানকে পাথেয় করে সমৃদ্ধ হতে থাকে আমার বাচিক শিল্প। 2005 সাল থেকে আমি আবৃত্তি শেখানো শুরু করি, পাশাপাশি আবৃত্তি পরীক্ষাও দিতে থাকি। শেষ পর্যন্ত আবৃত্তি রত্ন উপাধিতে ভূষিত হই। আবৃত্তি এরকম একটা বিষয় যেটা কবি এবং পাঠক বা শ্রোতার মধ্যে একটি সেতুর কাজ করে থাকে। কবির কবিতার ভাবকে বাচন শৈলীর মাধ্যমে শ্রোতার কাছে বোধগম্য করে তোলাই একজন আবৃত্তিকারের কাজ। আর এটাই একমাত্র বিষয় যেটা গানের শিল্পীদেরও সাহায্য করে থাকে, কারণ উচ্চারণ ঠিক করার বিভিন্ন পদ্ধতি আবৃত্তি শিক্ষায় যেরকম ভাবে হয় সেটা গানের শিল্পীদেরও প্রচণ্ডভাবে সাহায্য করে থাকে। 2007 সালে আমি আবৃত্তি চর্চা ও শিক্ষার জন্য কাব্যসুধা নামে একটি প্রতিষ্ঠান শুরু করি। গত কয়েক বছরে অগণিত ছেলে মেয়ে এই প্রতিষ্ঠান থেকে আবৃত্তি শিক্ষা নিয়েছে, পরীক্ষা দিয়েছে এবং বাচিক শিল্পকে নিজেদের জীবনের একটি অংশ করে নিয়েছে। প্রাচীনকালেও আবৃত্তি ছিল শাস্ত্র শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এখনো আবৃত্তি সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই ছেলে মেয়েদের বাচিক শিল্পে আগ্রহী করে তোলার ক্ষেত্রে আমাদের সবাইকে, বিশেষ করে আমরা যারা বাচিক শিল্পী রয়েছি, আমাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।
1: জীবনের গল্প এই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন বাচক শিল্পী সুরূপ কুমার ভট্টাচার্য। আকাশবাণী বিলনীয় এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনবেন একই হিন্দি ছবির গান, ছবি লায়লা মজনু। গীতিকার সাহির এবং সুরকার মদন মোহন এবং জয়দেব। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: İşimiz et.
1: আপনারা শুনছেন তো অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনছেন একে হিন্দি ছবির গান ছবি লায়লা মজনু। এবারে গানটি শুনবেন মোহাম্মদ রফি, আজিজ নাজান, শঙ্কর শম্ভু, অম্বর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে।
2: কিতনি দের সে তুমে পুকার রাহু পীর বাবা, আবি তক লায়লা কে দিদার নেই হুয়ে। सुन रखा था कोई भी सवाली तेरे दर से खाली हाथ नहीं लौटता। सर पटक पटक

এতক্ষণ পরিবেশিত হলো অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল লায়লা মজনু। গীতিকার ছিলেন শাহির এবং সুরকার মদন মোহন এবং জয়দেব। শেষ হল অবকাশ রঞ্জনী অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে শিল্পী পোশালী বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ পরিবেশিত হলো লোকসঙ্গীত লোকগীতের অনুষ্ঠানে। পরিবেশন করলেন পোশালী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জা কাহাম। আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রে ককবরক খতলবাই আওয়াজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জা কাহাম পন্দা খানাই তুমি যত খাপং শোনো সঞ্জা ধরনে বেলায় বেলায় খাকসং খা খাম্বাইয়া পার হনো আংখা খেলায়ও অনেক খাপং সং অজর অযতন কাহাম নতং পাই না হনই তাই কাহাম নতং পাইথন অবন আং কাইথন ধনে সরি হন তাই খাপং সং আমি মঞ্জ হন্দি 8731875545 ও মঞ্জ মঞ্জ মালাকে শহর দিন রনি মুং তাই নিকুমা তাই শহর দিন রনি ওয়ান সুখ যাক কক ও সঞ্জা কাহাম পান্দাবো দ্রোণি তাংমানি তুইমানি লোভমানি খুলমানি ওয়ারমানি চিলমানি নকনখুং খাতিমানি বানিয়া খাইমানি রুংমারি শ্রুংমানি শিবুক খাইমানি আমতিরক অবন লগে টংলা হাংকে ককতাং কথমা রসামুং মনি কথা কগ্রব শহর দি অপান্দাওয়া এগে কাপাংসং তাই লেলিয়া আমি মঞ্জ হন্দি 8731875545 খাপং সং অপান্ধ তুং জাতির পথ কক রক সালাই তং লাইও তংমানি তিমানি কক সালাই তং লাইও বাহাইকে রুংমারি মান্নাই আবু সুং সালাই তং বাহাইকে সেবু খাইনে আবু সুং সালাই তং লাইও তিনি সালাইও নো বাহাইকে বানিয়া খাইমান বানিয়া খাইনা বাগিনাই পইলা নাইক্রুক না নাঙ্গু নিনি গানা গেনি ও তামতং তামাগ্রী বুবুন বানিয়া খাইকে চা রাং কিসাবাই তাই কবং ফালমানাই তাই কবং আজে মানাই অবহায় বানিয়া খাইনা নাঙ্গু কে রাং তঙ্গ হুনুই বা জরা তঙ্গ হুনুই অসই বানিয়া খাইকে হামিয়াসং থাঙ্গু অবনি বাকি নাইক্রুনা নাঙ্গু বব কবাং নাং অব আং তাইসা হাইনাই ফাইফিয়ানো কগ আনি মঞ্জুমা কিসা দেরা মুং নুজগি তংখা বুনস সেপেঙ্গি নাইগেনা অল তাইসা কক সাপিয়ানো তবক পুইলার সামং তংসা খাইনে হন সবাই খানো হন মানিক দেব বর্মা

0: Hello, Lâm Thư Quốc. Hàng khai đông sao bông khá khắp băng? À chào, anh kêu bồn xin.
1: Nam bồn.
0: হ্যাঁ ঠিক আছে, নিয়মিত শ্রোতা ঠিক আছে, কিন্তু না না শুনুন আমার কথা একটু দয়া করে শুনুন। আপনি নিয়মিত শ্রোতা, আমাদের সৌভাগ্যবান, মানে আমরা আমরা সৌভাগ্যবান না, আপনি আমাদের নিয়মিত শ্রোতা, আমরা সৌভাগ্যবান। আপনি হ্যাঁ আপনি ফোন করবেন এমন জায়গাতে যেখানে ফোন করলে কাজে লাগে। স্থান, হ্যাঁ স্থান কাল পাত্র একটা ব্যাপার আছে তো নাকি? হ্যাঁ শুনুন আমার আমার কথা শুনুন একটু, স্থান কাল পাত্র একটা কথা আছে তো নাকি? হ্যাঁ, আপনাকে যদি রাত 12টার সময় খেতে দিই কেমন লাগবে? কেমন লাগবে আপনাকে যদি এই মুহূর্তে যদি ফ্রিজ থেকে ঠান্ডা ভাত বের করে খেতে দিই কেমন লাগবে? হ্যাঁ আমি তাই বলছি যে স্থান কাল পাত্র দেখে ফোন করতে হয়। হ্যাঁ যেখানে যেখানে সেখানে মুখ দিলে কি হয় জানেন? আমি বলছি আপনাকে যেখানে সেখানে মুখ দিলে কি হয় জানেন তো? মুখ পুড়ে তো নাকি? আমি বলছি যেখানে সেখানে মুখ দিলে তো মুখ পুড়ে। হ্যাঁ আপনি বোঝার কথাও না, আপনার বোঝার মতো ক্ষমতাও নেই। আপনি কক বড় প্রোগ্রাম চলছে, লাইভ ফোন ইন চলছে, আপনি ফোন করে ডিস্টার্ব করছেন তাই তো? স্থান কালপাত্র, স্থান কালপাত্র দেখে ফোন না করলে যা হয় তাই করছেন আপনি। আপনি ইচ্ছাকৃত ভাবেই করছেন জিনিসগুলি। আপনার কাছে আমি বললাম তো আপনার যেখানে ফোন করা দরকার সেখানে ফোন করুন না, আপনি লাইভ ফোন ইন মনে মতো গানে ফোন করুন না। আপনি এখানে ফোন করছেন কেন? আপনি এখানে ফোন করছেন কেন? মানুষের ন্যূনতম একটা জ্ঞান থাকতে হয় তো নাকি কোথায় আমি ফোন করবো? আপনি আপনি আপনি কক বড় বুঝেন কিছু? না না আপনি কক বড় কিছু বুঝেন? না না বুঝলে ফোন করলেন কেন এই অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে আপনার ফোন করার কথা নয় তো? হ্যাঁ আপনি আচ্ছা আপনি আপনি আপনি সুস্থ আছেন তো নাকি? আমার তো আমার তো মনে হয় আপনি সুস্থ নন, তাহলে এরকম বেজাল করছেন না আপনি। হ্যাঁ ধন্যবাদ আপনাকে, নমস্কার। স্থান কাল পাত্র দেখে ফোন করুন দয়া করে।

খানাইদঙ্গ লমসাগর সাবংখা শহর দিয়ে তোমার সালাম চুঙ্গ পান্দাব আচ্ছা আচ্ছা চংবাড়ি নিয়ে সামুং বাহাই কাসাং কাসাং না বলে তাবুক অবন্ত চিনি হাসতে ও চংবাড়ি মানে তো ওলাই টকলাই বোলাই থুই কসংমা তো নুকজাগো আমন নাই দে চংবাড়ি মানে তো চংবাড়ি মানে বুং চংবাড়ি হ্যাঁ পৈতো পৈতো থাকজাক পৈতো থাকমনি তাবুক নাই যে পৈতো থাকমনি আর সেগিনা মানসি লাইও তাবুক সেগিনা লাইও আবার আইসি শেখমানি গায়ের মানে গায়ের জোর গায়ের জোর নি কক তুমি আপনার বেলাই ওয়ান ওয়ান বাসিং সে অবহায় মন চাই না না না না না তা মাউ নাই তা মাউ নাই তো সাইমানো নো তো মাউ নাই তো চৌচো তো সাইমানো

কাপাং সং অবন লগিন পাইখা তিনি বাকি সঞ্জা কাম পান্দা বুসকানি হাতি বারো তাই সাহায্য না হাই মালাই ফিয়ানো যত না খাকুচুং খা হাম্বাই তাই তিনি অপান্দার সবই খান রাখা মানিক দেববর্মা আকাশবাণী বিলনিয়া শেষলো কক্রক অনুষ্ঠান অনুষ্ঠানে আজ শুনলেন লাইভ ফোন ইন টক শো সঞ্জা কাহম অনুষ্ঠান মালা এবারে রয়েছে খেতে খামারে খেতে খামার অনুষ্ঠানে আজ শুনবেন ভূমিহীন বড়গা চাষিরা কি ধরনের চাষে সবচেয়ে লাভজনক হতে পারেন এ নিয়ে বলবেন কৃষি বিজ্ঞানের স্নাতক তৃষা মজুমদার

0: আজকের কিষান মান্ডিতে আমাদের আলোচনার বিষয় ভূমিহীন বর্গাচাষিরা কি ধরনের চাষে সবচেয়ে লাভবান হতে পারেন, এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি স্নাতক তৃষ্ণা মজুমদার। নমস্কার ম্যাডাম।
1: নমস্কার।
0: আচ্ছা, আমাদের অনেক চাষিবে আছেন যারা ভালো চাষি কিন্তু ওনাদের নিজস্ব কোনো জমি নেই।
1: হ্যাঁ।
0: তো ওনারা কিভাবে, ওনাদের তো চাষ তো করতেই হবে, ওনাদেরকে ওনারা কিভাবে কি চাষ করলে ওনারা লাভবান হতে পারবেন, কি করবেন ওনারা?
1: এই ধরনের চাষিদেরকে তো আমরা বর্গাচাষি বলে থাকি, প্রথমত ভূমিহীন বর্গাচাষি।
0: আচ্ছা,
1: প্রথমে আমি বর্গাচাষ বা বর্গা ব্যবস্থাটা সম্পর্কে একটু বলি। বর্গাচাষ বা বর্গা ব্যবস্থা বলতে কি বোঝায়, যেখানে যে জমির মালিক, জমির মালিক কোনো ভাড়াটে বলা যায় বা চাষা

0: জমিতে উৎপাদিত ফসলের ভাগ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে জমিটা ব্যবহারের অনুমতি দেয় একটা নির্দিষ্ট সময়ের জন্য। তারপর সেই জমিতে কি করে, চাষি চাষ করে, ফসল উৎপাদন করে, যার জমি নেই সে ওই জমিতে চাষ করে, ভাড়া নিয়ে ফসল উৎপাদন করে। এই বর্গা ব্যবস্থায় মালিক এবং বর্গা চাষির উভয়েরই কিন্তু সুযোগ সুবিধাও যেরকম আছে ব্যয়ও আছে। এবং বর্গা চাষিরা তো উৎপাদনের কিছু অংশ বা তাদের ভাগের যে উৎপাদনের পণ্যটা ওটা জমিদারকে দিয়ে দিতে হয়, এটা একটা যা তাদের প্রচন্ড কঠোর পরিশ্রমে গড়ে তোলা একটা পুঁজির অংশ থাকে,
1: অথবা যে জমিটা উনি নেবেন এর বিনিময়ে ফসলের বিনিময়ে টাকা দিতে হয়,
0: ফসলের বিনিময়ে টাকা দিতে পারেন বা ফসলের একটা অংশ দিতে পারেন। সেক্ষেত্রে বর্গা চাষিদেরকে প্রাধান্য দিতে হবে যে কি করে ওনারা কম সময়ে বেশি ফসল উৎপাদন করতে পারবেন এবং তা বাজারে বিক্রয় করে তাদের নিজেদের পরিশ্রমের অর্থ উপার্জন করতে পারবেন।
1: সেটাই,
0: হ্যাঁ। এবং এক্ষেত্রে হলো যে বর্গা চাষি এবং জমিদারের মধ্যে একটা ভালো সম্পর্ক অবশ্যই থাকতে হবে বর্গা চাষের ক্ষেত্রে, যেহেতু বর্গা চাষি জমি নিচ্ছেন, চাষ করবেন
1: এবং পুঁজি লাগাবেন উনি,
0: পুঁজি লাগাবেন উনি, অতএব এর মধ্যে একটা সঠিক মধ্যস্থতাপূর্ণ ব্যবহার থাকা উচিত, দুজনের মধ্যে বোঝাপড়া ভালো থাকা উচিত, তাহলেই সুষ্ঠুভাবে চাষ করে দুজন উভয়ে সফলতা লাভ করতে পারেন। এখন বলবো আমি কি বর্গা চাষের জমিতে কি জাতীয় ফসল চাষ করার জন্য ওনারা প্রাথমিকভাবে চেষ্টা করবেন, ওটা হলো ফল জাতীয় গাছ ছাড়া অন্যান্য যে কোনো কিছু। কি হয়, ফল জাতীয় গাছটা তো বহুবর্ষজীবী ফসল, তো ওটা চাষ না করে সবজি, খাদ্যশস্য, এক বছরই যেগুলো ফুল ফলে ওগুলো চাষের উপর নির্ভরশীল থাকতে হয় বর্গা চাষিদের। এবং তারপর কিছু জিনিস যেগুলো বর্গা চাষিদের নিজেদের নজরে রাখতে হবে, কি করে ওনারা এই যে জমি ওনারা যে ভাড়ায় নিয়েছেন বা ওনাদের ভূমিহীন ওনারা, অতএব যে যে জমিটাকে ওনারা নিজের পরিশ্রমের অর্থের বিনিময়ে বা ফসলের বিনিময়ে ওনারা নিচ্ছেন, ওটাতে কি করে ওনারা লাভজনকভাবে এই চাষ করতে পারবেন, যাই করবেন, খাদ্যশস্য করুক, সবজি করুক, ফুল করুক, কিভাবে করতে পারবেন, ওটার বিষয় ওটার মাধ্যমে মধ্যেই কিছু জিনিস ওনারা নজরে রাখতে হবে। প্রথম আমি বলবো যে বর্গা চাষিদের যখন কোনো ফসল, বিশেষত মরশুমের ফসল বা সবজি ইত্যাদি চাষ করার জন্য পরিকল্পনা করবেন, সেক্ষেত্রে ওনাদের চাষের জন্য যে ফসল, ফসলটা আশু প্রজাতি অর্থাৎ ফসলের ধরন সেইভাবে নির্বাচন করতে হবে যেটা যথাসময়ের পূর্বে সম্পূর্ণভাবে ফলন দেয়, পেকে যায় বা ম্যাচিউর হয়,
1: মানে ফসল মানে ফলন যাতে তাড়াতাড়ি
0: সংগ্রহ করতে পারে। কারণ কি, যে আমরা কি দেখে থাকি সবজি জাতীয়গুলো যেগুলো সিজনাল সবজি থাকে, যখন বাজারে আসে নির্দিষ্ট মরশুমের আগে যখন আসে বা মরশুমের প্রাক মুহূর্তে যখন আসে
1: তখন দামটা বেশি থাকে,
0: তখন বাজারে বেশি দামে বিক্রয় করা যায়, দামটা আমরা বেশি দাম দিয়ে কিনছি অর্থাৎ ওনারা বেশি দামে বিক্রয় করছেন, অনেকটা বেশি দাম পাচ্ছেন। এই ক্ষেত্রে বর্গা চাষিদের কি হয়, আয়টা বেশি হবে। যেমন এই তো বললাম, যেমন রবি শস্য যেটা আমরা বলি বা শীতকালীন সবজি এখন আমরা দেখছি, যেমন ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন, আমরা যাই বাজারে দেখছি এগুলো কিন্তু শীতের শুরুতে অনেক বেশি দাম ছিল, বরাবরই এখন থেকে দ্বিগুণ দাম থাকে, শীতের যখন মৌসুম চলে আসে তখনের আগে দ্বিগুণ দাম থাকে, আবার যখন আস্তে আস্তে এখন বাজারে মৌসুমে সবজিগুলো এসে গেছে দামটা আরো কমে গেছে। তো এবং এই যে খারিফ শস্য বা যেগুলো বর্ষাকালীন ফসল তার ক্ষেত্রেও সেমই হয়। দ্বিতীয় হলো মৌসুমে সবজি চাষ এবং খাদ্যশস্য, যে কোনো খাদ্যশস্য চাষের পাশাপাশি অন্য ফসলও চাষ করা অর্থাৎ মিক্সড ক্রপিং, একই জমিতে একই নির্দিষ্ট সময়ে একাধিক শস্যের চাষ, এবং এতে কি হয় বর্গা চাষিরা করতে পারেন, এতে দ্বিগুণায় হচ্ছে। অবশ্যই আমি একটা জমিতে একটা যদি শস্য চাষ করি, তাছাড়া যদি দুটা করি,
1: দুটা থেকে আমার দামটা ডাবল পাচ্ছি।
0: হ্যাঁ, দুইটা ফসলের দাম পাচ্ছি, আমার জমির যোগ্য ব্যবহার করা হচ্ছে, জমি পড়ে থাকছে না। হ্যাঁ,
1: মিশ্র ফসলের যেটা বলছেন ওটার মধ্যে কি কি আসতে পারে?
0: এতে আলুর সঙ্গে কুমড়ো চাষ আমরা দেখে থাকি, এবং এখানে কিন্তু আবার আমরা ফুল চাষটা সবজি চাষের সাথে কম দেখি, কিন্তু ফুল চাষও করা যায়। এক বর্ষি যে ফুলগুলো, ফুল চাষও সবজির সাথে করা যায়, এবং এটা শীতের সিজনে ফুল চাষটা যদি সবজির সাথে করা যায় তাহলে ভালো লাভদায়ক হয়।
1: তো যেটা বলছেন যে ফুলের সঙ্গে যে সবজি চাষ করবেন, তাহলে ফুল তো তাহলে ব্যাপকভাবে চাষ করতে হবে, নাহলে বাজার থেকে কিভাবে করবেন?
0: ব্যাপক চাষ না, ব্যাপকভাবে চাষ, যাদের জমির পরিমাণটা বেশি থাকবে ওনারা জমির কিছু অংশে সবজি লাগাতে পারেন, সবজি ওনারা নিজেদের স্থানীয় বাজারে বিক্রয় করে দিতে পারবেন। তার সঙ্গে ফুলও স্থানীয় বাজারে এখন বিক্রয় হয়, এখন যথেষ্ট ফুলের চাহিদা বেড়েছে। আজকাল বিয়ের মরশুম থাকছে, বিভিন্ন অনুষ্ঠানে ফুলের চাহিদা অনেক বেড়ে গেছে। আমাদের ত্রিপুরা রাজ্যের এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু আমরা যদি এখন দক্ষিণ ত্রিপুরার কোনোখানে বসে ফুল চাষ করি, আমাদের জন্য এটা কোনোভাবে কষ্টসাধ্য না। একদিনের মধ্যে বা 12 ঘন্টার মধ্যে ওটা আগরতলা বা উদয়পুর এরকম যে জায়গার মধ্যে মানুষের ফুলের চাহিদা বেশি ওইখানে পৌঁছে দেওয়া, তো এখানে কোনো ধরনের ওনাদের লস হবে না, হওয়ার চান্সটা অনেক কম। এবং আপনি যেটা বললেন, যেমন চীনাবাদাম জাতীয় গাছ যেগুলো থাকে, ওগুলোর পাশাপাশি টমেটো, মরিচ এবং গাঁদা ফুলও লাগানো যায়, এবং তাছাড়া ভুট্টার চাষ, কফির পাশাপাশি পাতা জাতীয় ফসল, কফির চাষের পাশাপাশি পাতা জাতীয় যেরকম পালক, রাই পাতা, মূলো, আবার টমেটো লাগানো যেতে পারে, ইত্যাদি বিভিন্ন রকমের থাকে। তারপর মটরশুঁটির সাথে মরিচ চাষ, তারপর আপনি বললেন যেরকম আলুর সাথে কুমড়োর চাষ, এগুলো হয়েই থাকে, এগুলো করলে আয়টা বেড়ে যায় স্বাভাবিকভাবেই। তারপর আসছি আমি, যেমন কি দেখে একটা জিনিস কিন্তু সকল কৃষকের মাথায় রাখতে হবে, যে কোনো কৃষকেরই চাষ করতে হলে জমির উর্বরতার দিকে খেয়াল দিতে হবে। আমি শুধু চাষ করলাম কিন্তু আমার জমি যদি উর্বর না হয়
1: তা ফলনটা কম হবে,
0: পরিশ্রমটা আমার বৃথা গেল। এতে ফসলের উৎপাদন তো বেশি হবেই, উর্বরতা বজায় যদি থাকে তাহলে গাছটা স্ট্রং হবে এবং রোগ পোকার আক্রমণ কম থাকবে। তারপর বলতে চাই আমি যে ভাগ চাষি বা যে বর্গা চাষিদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে লক্ষ্য রাখা উচিত, যেন ওনাদের যে ফসল উৎপাদন করছেন, ফসল উৎপাদনের অর্থের ব্যয় কম হয়। অর্থাৎ জমি তৈরি করা থেকে শুরু করে নিয়ে ফসল তোলা অবধি বাজারে নিয়ে যাওয়া অবধি সব ধরনের কাজে ওনাদের কম খরচায় সারতে হবে। এবার কিভাবে সারবেন? বীজ, সার, ঔষধ, কীটনাশক, জলসেচ, জমি পরিষ্কার করা, আগাছা পরিষ্কার করা ইত্যাদি, জমি বানানো থেকে নিয়ে শুরু করে অনেক ধরনের, একটা চাষের মধ্যে অনেক ধরনের এসব আছে। এখানে আমরা রাসায়নিক ব্যবহার করি, তারপর মেশিন, ব্যয়বহুল মেশিন ব্যবহার করি আগাছা পরিষ্কার করার জন্য, সবজি তোলার জন্য বা ঔষধ কীটনাশক স্প্রে করার জন্য। ওটাকে কিছু আমরা নিজেদের ট্রেডিশনাল পদ্ধতিতে বা এই যে খুরপি এসব ব্যবহার করে কম দামের মধ্যে সারতে হবে। এবং সারের ক্ষেত্রে যেটা আজকাল সবাই বেশি ওটাকে হাইলাইট করছে বা ওটাকে বেশি ওটার পক্ষে বেশি আছে সবাই, যে জৈব সার প্রয়োগ বা রাসায়নিক সার কম প্রয়োগ, জৈব সার প্রয়োগ করা, গোবর সার গ্রামে গঞ্জে আছে অনেকটাই আছে, জৈব সার পচিয়ে বা পচা সার বলতে যেটা আমরা সবজির খোসা পাতা এগুলো পচিয়ে পচা সার বানিয়ে প্রয়োগ করা যেতে পারে, এবং কীটনাশক এসব হিসাবে ছাই ব্যবহার করা যেতে পারে। এগুলো কি হয়, এগুলো প্রয়োগ করা তো পরিশ্রমের ব্যাপার অবশ্যই, কিন্তু বেশি টাকার তো প্রয়োজন হচ্ছে না আমার কাছে, আগে থেকে সব কিছু আছে, ওটাকে শুধু আমি একটু পরিশ্রমের মাধ্যমে ওটাকে কাজে লাগাবো।
1: তাহলে পুঁজি যাতে কম খরচ হয় ওনাদের জমিটা নিজের না
0: তাহলে ওনাদের আয়টা বেশি হবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ। তার এবং এক্ষেত্রে কিন্তু আবার অনেক সময় কি দেখি আমরা, যেমন সেচের ক্ষেত্রে বীজ দেওয়া হয় সরকারি তরফ থেকে, আমাদের সেক্টর থেকে বীজ পেয়ে যান ওনারা, সার পেয়ে যান, বিএলডাব্লিউ সার দিয়ে দিচ্ছে ওনারা যদি সরকারি আওতায় যেতে পারেন। তারপরে আরেকটা পয়েন্ট হলো যে ধান চাষের ক্ষেত্রে বর্গা চাষীদেরকে, বর্গা চাষী না আমি বলবো চাষিকে অর্থাৎ জমির মালিককে সরকারি প্রকল্পগুলির আওতায় আসতে হবে। বর্গা চাষীরা সরাসরি এক্ষেত্রে সরকারি প্রকল্পের আওতায় নাও আসতে পারেন, কারণ ওনারা ভূমিহীন, ওনাদের নিজের নামে কোনো জায়গা নেই। তাহলে ওনারা জায়গা না থাকলে ওনারা সরকারি আওতাধীন হবেন না, সরকারের কোনো স্কিমের আওতায় আসতে পারবেন না। তো এই ক্ষেত্রে ওনাদের ওই যে আমি বললাম যে মধ্যস্থতাপূর্ণ ওনাদের বোঝাপড়ার মাধ্যমে যাতে উনি এই সুবিধাটা পান, এর মাধ্যমে কি হয়, বর্তমানে আমাদের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর অর্থাৎ এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট আছে দপ্তরের ICM, ধানের ক্ষেত্রে আমি বলছি, ধান আলু এসবের ক্ষেত্রে হ্যাঁ সহায়ক মূল্য ICM প্রকল্প যেটা বলা হয়, ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট, ওইখানে আওতাধীন কৃষকরা উৎপাদিত ফসল যাতে অপচয় না হয় এবং কৃষকরা যাতে ন্যায্য দাম পায় তার জন্য সরকারি দাম নির্ধারণ করে দেওয়া হয় এবং সরকারই ওনাদের থেকে শস্য কিনে নেয়। তাহলে কি হচ্ছে, বর্গা চাষীদের তো জমি নেই, ওনারা ধানের দামটা পেতে পারেন না, কিন্তু এখানে যদি জমিদার বা জমির মালিক যদি এই আওতাধীন আসেন, তাহলে বর্গা চাষীরা কি করতে পারেন, ধানের যে অংশ জমিদারকে দিতে হবে ওনারা দিয়ে দিলেন, বাকিটা ওই যে আপনি বললেন সহায়ক মূল্য বা প্রকিউরমেন্ট, প্যাডি প্রকিউরমেন্ট এটা বলা হয়, ধানের সহায়ক মূল্য MSP নির্ধারণ করার পর যেটা দাম দিয়ে ওনারা ওই ন্যায্য দামটা পেয়ে যাবেন, ওনাদের পরিশ্রমের সঠিক মূল্য ওনারা পাবেন, হ্যাঁ বাজার পাবেন। এক্ষেত্রে তো ধান আলু এসব ক্ষেত্রে এগুলোর এই স্কিমের আওতাধীন থাকে ধান আলু। এবং ধানের ক্ষেত্রে আরো একটা জিনিস, চাষিরা যদি বৈজ্ঞানিক উপায়ে, সকল চাষিদের ক্ষেত্রে, বর্গা চাষিদের ক্ষেত্রেও চাষিরা যদি বৈজ্ঞানিক উপায়ে ধান চাষ করেন অর্থাৎ যে নার্সারি বানিয়ে, তাহলে এই বৈজ্ঞানিক উপায়ে যে চাষের মাধ্যমে ধান চাষের সময়কালটা কমে যায় এবং পরবর্তীকালে কি হয়, ধান চাষ যদি যথাযথ সময়ে শেষ করে ফেলা যায়, ধান কেটে ফেলা যায়, পরবর্তী ফসল তাড়াতাড়ি লাগিয়ে দিতে পারবেন ওনারা।
1: মানে আপনি বলতে চাইছেন যে ওনাদের আর্লি ভ্যারাইটি যেটা ওটা
0: লাগাতে হবে, আর্লি ভ্যারাইটি লাগাতে হবে এবং বৈজ্ঞানিক উপায়ে ধানে নার্সারি চাষ করে,
1: আচ্ছা
0: মানে সরাসরি আমার জমিতে ধানের চারা না, নার্সারি করে কি করা হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করি তারপর ধানের বীজ বপন করব, এরকম একটা ধারণা থাকে না। তা যদি কোনো রকমের জলসেচের ব্যবস্থা করতে পারেন, তাহলে নার্সারিতে এখন বৈজ্ঞানিক সম্মত উপায়ে অতিরিক্ত জলের ব্যবহার করেন না কিন্তু, তো সেই ক্ষেত্রে যদি নার্সারি বানিয়ে অগ্রিম ওনারা নিজেরা ভালোভাবে ধান চাষ করে নিতে পারছেন বৃষ্টির অপেক্ষা না করে, তাহলে ধানও চাষ হয়ে গেল যথাযথ সময়ে, তারপর এই যে পরবর্তী যা ফসল লাগাবেন ওটাও লাগিয়ে দিতে পারছেন, তার ফলে প্রসেসটা মানে ইয়েটা অতিরিক্ত লেংদি হয় না বা পিছিয়ে পড়েন না ওনারা। হ্যাঁ তো ওই ক্ষেত্রে যদি পিছিয়ে পড়ে তারপরে তো বাজারের দাম কমে যায় বা বাজার পড়ে যায় অনেক সময় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়
1: বা পরবর্তী ফসল করতে পারছেন না
0: বৃষ্টির কারণে, বিভিন্ন কারণ হতেই পারে, সময়ের দিকে খেয়াল রাখতে হবে এবং বিজ্ঞানসম্মত উপায়ে ওনাদের চলতে হবে। তারপর কোনো সময় জমি খালি ফেলে রাখা যাবে না। এবং আরেকটা জিনিস যে যদি চাষের জমির পরিমাণ বেশি হয়, তাহলে বর্গা চাষিরা চাষের জমিতে চাষের পাশাপাশি যেমন ধানের জমিতে মাছ চাষ করা যেতে পারে, এখন নতুন কিছু ধারণা আসছে, এবং হাঁস মুরগির প্রতিপালন করতে পারেন যদি জমির পরিমাণটা বেশি হয়। এবং আরেকটা উপায় করা যায়, যেখানে আমরা যেটা বলি শস্য আমরা গোলাজাত করি অর্থাৎ স্টোর করে রাখি, শস্য জাতীয় খাদ্য শস্য এবং আলু এই ধরনের যেগুলো পচনশীল না, ওটা গোলাজাত করলে অফ সিজনে ওনারা বিক্রয় করতে পারেন। অফ সিজন যখন বাজারে কম পাওয়া যায় তখন, মানে আমি আগে বললাম কি, আগে আগে বিক্রি করতে পারছেন ওটা সবজির ক্ষেত্রে, কারণ সবজি আমরা বেশি দিন রাখতে পারি না গোলাজাত করে বা স্টোরেজে রাখতে পারি না, সবজি পচে যাবে। কিন্তু খাদ্যশস্যকে তো সংরক্ষণ করা যায় 2 মাস।

0: চার মাস পাঁচ মাস
1: সংরক্ষণ
0: করা যায়। খাদ্য শস্যকে ওনারা গোলাজাত করতে পারেন। হ্যাঁ, মৌসুমে যদি ফসল ভালো হয়েছে, অর্থাৎ সাধারণের উৎপাদনের থেকে যদি বেশি হয়, তাহলে ওনারা স্টোর করে রাখতে পারেন এবং পরবর্তী সময় বিক্রি করতে পারেন।
1: তো আমাদের সময় শেষ, তাই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের কৃষক ভাইদেরকে এই ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য।
0: ধন্যবাদ সকলকে।
2: খেতে খামারে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভূমিহীন বর্গচাষীরা কি ধরনের চাষে সবচেয়ে লাভজনক হতে পারেন, এ নিয়ে এটা আলোচনা করলেন কৃষি স্নাতক তৃষ্ণা মজুমদার। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে।

এতক্ষণ শুনেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 7:05 শুনবেন দিব্যাঙ্গজনদের নিয়ে অনুষ্ঠান আমরা করব জয়। এতে শুনবেন নলুয়ার লক্ষ্মীরানী দত্তের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সুদীপ্ত চক্রবর্তী। 7:45, 7:45 এবং 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন মনোরঞ্জনী অনুষ্ঠানে হিন্দি ছবির গান, একই হিন্দি ছবির গান, আজকের ছবি জঙ্গল লাভ। 8:30 শুনবেন অনুষ্ঠান জানা অজানা, এতে শুনবেন এ মাসের বিজ্ঞান বার্তা, সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর অনুপম গুহ, সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন জয়িতা দত্ত। রাত 9:00 শুনবেন পাঁচ মিশালি অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বাংলা গান। 9:30 শুনবেন রূপকানুষ্ঠান, সুরের জাদুকর সতীনাথ মুখোপাধ্যায়। সংকলনে টিটুরানী সাহা। রাত 10:00 শুনবেন জাপানে অনুষ্ঠিতব্য 20তম এশিয়ান গেমসের ডেইলি হাইলাইট। রাত 10:30 আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন দিব্যাঙ্গজনদের নিয়ে অনুষ্ঠান আমরা করব জয়। এতে বলবেন নলুয়ার লক্ষ্মীরানী দত্ত, সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সুদীপ্ত চক্রবর্তী।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মাসিক পর্বে আমরা করব জয় এই অনুষ্ঠানটি, যেখানে আমরা এমন কিছু ব্যক্তির সঙ্গে আমরা আলোকপাত করার চেষ্টা করি এবং তাদের জীবন এর গল্প আমরা এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করি, যাদের থেকে আমাদের শেখার এবং জানার অনেক কিছুই আছে, কারণ তারা হয়তো বিশেষভাবে সক্ষম ব্যক্তি। তো সেই ক্ষেত্রে তাদের যে চ্যালেঞ্জগুলি সেগুলি সম্পর্কে আমাদের জানার এবং তার থেকে অভিজ্ঞতা নেওয়ার অনেক গল্পই আমরা শুনবো। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লক্ষ্মী দত্ত মহোদয়া। তো লক্ষ্মী ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিলনী আকাশবাণী। তো প্রথমে দিব্যাঙ্গ শব্দটা, মানে দিব্যাঙ্গ বলতে আপনি কি মনে করেন?
1: দিব্যাঙ্গ বলতে আমি মনে করি যারা চোখ নেই, যারা চলতে পারে না, হাত নেই, পা নেই, এবং কানে শুনতে পায় না, বিভিন্ন
0: শারীরিক ভাবে সমস্যা থাকে যাদের,
1: তাদেরকে দিব্যাঙ্গ।
0: তো এই যে দিব্যাঙ্গদের প্রতি যে মানুষের যে দায় দায়িত্ব বা কর্তব্য, সেটা সম্পর্কে আপনি কি বলবেন?
1: দায়িত্ব আছে, তবে আমি মনে করি আমাদের প্রতি সবার আরো দায়িত্ব থাকার উচিত, এটাই আমি মনে করি। আমাদেরকে যেমন আমরা রাস্তাঘাটে একটু চলাফেরা করতে অসুবিধা হয়, গাড়ির রাস্তা আমরা ক্রস করতে পারি না, আমি মনে করি আমাদেরকে যারাই দেখে দেখে আমাদেরকে যেন রাস্তা পাস করে দেয় বা একটু সাহায্য হাত বাড়িয়ে দেয়। আমি এটাকে মনে করি যে তাদের আরো আমাদের প্রতি দায়িত্ব থাকা উচিত।
0: আচ্ছা, দিব্যাঙ্গদের প্রতি যে সহানুভূতি না সম্মান, কোনটাকে আপনি বেশি প্রাধান্য দেবেন, সহানুভূতি না সম্মান?
1: আমি মনে করি আমাদেরকে দুটাই করা উচিত, তবে আমাদের সাহায্যটাই বেশি প্রয়োজন।
0: সেই ক্ষেত্রে মানে বলতে চাইছেন যে সম্মান,
1: সম্মান
0: এই বড় প্রাধান্য দেওয়া উচিত, মানুষের মতো মানুষ বলে গণ্য করা উচিত। আচ্ছা, তো দিব্যাঙ্গদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটু জানতে চাইবো। দিব্যাঙ্গদের শিক্ষা কিভাবে সমাজের আর দশটা মানুষের সঙ্গে তফাৎ শিক্ষা ব্যবস্থাটা আছে, তো সেই ক্ষেত্রে তাদের কিভাবে?
1: অবশ্যই শিক্ষা ব্যবস্থা আছে, যেমন আমাদের ব্লাইন্ড স্কুল দুটোই আছে মেয়েদের ছেলেদের। তো যারাই এখনো মানে আশা রাখছি, কারো কারো হয়তো পড়াশোনা এখনো জানে না।

0: না ব্লাইন্ড স্কুল কোথায়, তো নরসিংদীর ব্যবস্থা আছে, আমরাও করেছি ব্রেল সিস্টেমে, এবং আমাদেরকে যারা ট্রেনিং দিয়েছেন ওরাও ট্রেনিং করে এসেছে। তো আমি আশা রাখছি যারা এখনো যেতে পারেনি বা জানেনি, অবশ্যই আমাদের মাধ্যমে পৌঁছাবে, তারা যেতে পারবে, গান বাজনা সবকিছুরই ব্যবস্থা আছে,
1: মানে সব রকমের
0: খেলাধুলা সবকিছু আছে,
1: খেলাধুলা সব রকমের ব্যবস্থা আছে। আচ্ছা, তো এবার আপনার নিজের সম্পর্কে বলুন, আপনার বাড়ি কোথায়?
0: আমার বাড়ি বিলোনিয়া নুনুয়ার, জয়পুর, দক্ষিণ ত্রিপুরা।
1: আচ্ছা, তো আপনাদের পরিবারে কারা কারা আছেন?
0: পরিবারে মা, দুই ভাই, আমি, আমার দুই বৌদি আর দুই ভাইয়ের দুটো মেয়ে, বাবা ছিল, বর্তমানে এখন নেই।
1: আচ্ছা, তো আপনাদের বাড়িতে মানে এই যে দিব্যাঙ্গ সমস্যাটি কি আপনার একার? না
0: না, আমি এবং আমার বড় ভাই, দাদাও দেখতে পারে না,
1: মানে দুজন
0: দুজন।
1: আপনারা ক ভাই বোন বললেন? না,
0: দুই ভাই এক বোন,
1: মানে এক ভাই আর বোনের মধ্যে এক সমস্যাটা হচ্ছে। হ্যাঁ
0: স্যার।
1: এটা কি কখন থেকে এটা সমস্যা হচ্ছে বলে আপনারা মনে করেছেন?
0: আমরা জন্ম হওয়ার পর থেকে, যখন আমার 3 মাস হয়েছে তখন থেকে জানতে পারলো যে আমি প্রতিবন্ধী।
1: আচ্ছা আচ্ছা, মানে একদম জন্ম অবস্থা থেকে আপনার এই সমস্যা বা আপনার ভাইয়েরও এই সমস্যা হচ্ছে?
0: হ্যাঁ স্যার।
1: তো সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে চিকিৎসা ব্যবস্থার কিছু নেওয়া হয়েছে?
0: হ্যাঁ হ্যাঁ, অনেক চিকিৎসা করিয়েছে, তো ডাক্তার বলেছে আমাদের চোখে মানে আর দেখতে পাবো না, চোখের নার্ভ শুকিয়ে গেছে, তো তার কারণে আর কি করবে, তখন ব্লাইন্ড স্কুলে ভর্তি করে দিয়েছি।
1: তো আপনার পড়াশোনা কতটুকু?
0: পড়াশোনা আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি।
1: কিসে?
0: পাসে।
1: পাস কোর্সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন?
0: হ্যাঁ স্যার।
1: তো আপনার স্কুল জীবনের গল্পটা বলুন একটু শুনি, কোথায় পড়েছেন আপনি?
0: প্রথমত পড়েছি আমি আইবিএস গার্লস বাদারঘাট স্কুলে।
1: আগরতলা থেকেই পড়াশোনা করেছি?
0: হ্যাঁ, আগরতলা থেকেই পড়াশোনা করেছি। ওখানে আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি, তারপর আমার ভাই পড়েছে নরসিংদী, তো ভাইয়ের এখানে এসে আমি ক্লাস 12 দিয়েছি 2015-তে, ওখানে আসলাম। ওখান থেকে ক্লাস 12 শেষ করে উইমেন্স কলেজে এসে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি।
1: তো এই যে স্কুল জীবনে আপনার যে চলা বা তারপরে যে কলেজ জীবনে, সেই ক্ষেত্রে আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে কেমন সম্পর্ক ছিল বা কেমন?
0: ভালো ছিল। স্কুলে চলাফেরা করতে যতটুকু অসুবিধা হয়নি, কলেজে গিয়ে একটু অসুবিধাই হয়েছিল। কলেজে যখন গিয়েছি তখন আমাদের মতো কেউ নেই, তখন আমরা ছিলাম 5-7 জনের মতো, তারপর আর সব দেখতে পায়, তো ওদের সঙ্গে প্রথমত একটু তো অসুবিধা হবে মিলিয়ে নিতে, তারপর আমরা থাকতে থাকতে আর কোনো সমস্যা হয়নি। আমাদের ম্যাম ছিল সঞ্চিতা ম্যাম, ডক্টর সঞ্চিতা রিয়াম ম্যাম আমাদেরকে খুব সাহায্য করেছেন।
1: তো সেক্ষেত্রে কি মানে স্পেশাল কিছু মানে স্পেশাল ভাবে আপনাদের পড়ানো হয়েছে নাকি আর সাধারণ থেকে একটু আলাদা?
0: আমরা নিজে থেকে মাস্টার রেখেছি, তো আমাদের কলেজের মেন্টরও আমাদেরকে সাহায্য করত, নোট দিয়ে দিত, আমরা রাইটার দিয়ে এগুলো লিখে নিতাম।
1: আচ্ছা, তো আপনারা যে পরীক্ষা দিতেন সাধারণ পর্যায়ে, তখন কিরকম ভাবে পরীক্ষাটা দিতেন?
0: পরীক্ষা দিতাম, পড়াশোনা তো একই রকম, শুধু আমাদের লেখার সিস্টেম আলাদা। তো আমাদের রাইটার রাখা হতো, ছোট ক্লাসের রাইটার, কাগজপত্র জমা দেওয়া হতো, তো রাইটার আমাদেরকে প্রশ্নটা, সেম প্রশ্নটা আমাদেরকে মুখে পড়ে শোনাতো, আমরা আনসার বললে ওরা লিখে নিত,
1: মানে একজন সঙ্গে থাকতো, উত্তরটা বলতো না, ওর সঙ্গে লিখে নিত।
0: হ্যাঁ,
1: তো সেই ক্ষেত্রে স্পেলিং টেলিং এর কোনো সমস্যা থাকলে না, স্পেলিং ও বলে
0: আমরা, হ্যাঁ বলে দিতাম।
1: তো কলেজ জীবনে আর কোন কিছুর সঙ্গে জড়িত ছিলেন নাকি শুধু পড়াশোনাটাই করতেন?
0: কলেজ জীবনে আমরা পড়াশোনাতেই জড়িত ছিলাম, তো আমরা যখন বারাগার স্কুলে বা 12 পড়েছি নরসিংদীর, ওখানে গানের সাথে জড়িত ছিলাম, বিভিন্ন রকম প্রোগ্রাম করতাম, তো কলেজে এসে যখন প্রোগ্রাম হতো আমাদেরকে ডাকতো, আমরা প্রোগ্রাম করতাম।
1: আচ্ছা, গান টান গাইতে পারেন?
0: হ্যাঁ পারি।
1: আচ্ছা, একটা গান শোনাবেন?
0: নমস্কার, আমি একটা রবীন্দ্রসঙ্গীত করছি।

0: সত্যি মানে খুব সুন্দর, খুব সুন্দর। মানে শ্রোতা বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের যে একটা মানুষের মধ্যে এত গুণ থাকতে পারে যে চোখে দেখতে পায় না। আপনার সরকারি ক্ষেত্রে কতটুকু পার্সেন্টেজ দেওয়া হয়েছে?
1: 100%।
0: তো ভাবতে পারছেন 100% বলতে গেলে উনি দিব্যাঙ্গ, সেই ক্ষেত্রে ওনার পড়াশোনার মেধাগত ব্যাপারটা তো আমরা জানলাম, উনি কলেজ কমপ্লিট করেছেন এবং কি সুন্দর গান গাইলেন। সত্যি আমাদের অনেক কিছু জানার, অনেক কিছু এই জগতে শেখার আছে। তো লক্ষ্মী ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন করবো যে আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ ছিল?
1: আমার চ্যালেঞ্জ ছিল স্যার, তা তো পূরণ হয়নি, ইচ্ছে ছিল বিএড করার, তো আমি যেতে পারিনি, বাবা অসুস্থ হয়ে গিয়েছিল, ইচ্ছে ছিল একটু গান শেখার, তো নলুয়াতে তো গানের টিচার নেই, এখন আর শিখতে পারিনি, যতটুকু স্কুলে শিখেছি ততটুকু চর্চা করছি, আর এখন ইচ্ছে আছে যেন একটু ছোটখাটো যেন একটু জব করতে পারি, এটা নিয়ে একটু প্রিপারেশন করার চেষ্টা করছি।
0: কিসের প্রিপারেশন নিচ্ছেন? টেট টেট দিচ্ছেন?
1: টেট তো দিতে পারবো না, আমি তো বিএড করিনি, তো এখন জিএলবিটি নিয়ে বোধ হয়, তো এখন
0: এর আগে দিয়েছিলাম,
1: এর আগে একবার দিয়েছিলাম, ওটাতে পাইনি, এখন আবার চেষ্টা করব।
0: স্পেশাল ক্যাটাগরিতে আপনাদের জন্য তো নিশ্চয়ই কিছু আছে নাকি?
1: এখন নেই, আগে আমাদের জন্য স্পেশাল ছিল, এখন সবার সঙ্গে আমাদেরকে এক করা হয়েছে।
0: এখন বর্তমানে আপনি কি করছেন?
1: এখন বাড়িতেই আছি, এখন কিছু করছি না, বেকার অবস্থায় আছি।
0: তো যাই হোক, আপনার আগামী ভালো থাক, ভালো হোক, এটাই আমরা আশা রাখবো। তো পরিবার বন্ধু বান্ধব আপনার জীবনে কেমন ভূমিকা রেখেছে বলে মনে করছেন?
1: পরিবারদের নিয়ে এখন ভালো আছি, আর বন্ধু বান্ধব ছিল, স্কুল জীবন ছিল, কলেজ জীবন ছিল, ওদের সঙ্গেও ভালোই ছিল, ভালোভাবে সাহায্য করত, ও আশা রাখছি পরবর্তীকালেও যেন তাদের থেকে সাহায্য পায় বা সবার

0: বিশ্বাস রাখছি আমাদের মতো যারা প্রতিবন্ধী ভাই বোনেরা আছে তারাও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো সবার কাছেও আশা রাখছি, সবাই আমাদেরকেও আশীর্বাদ করবে যে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, আরো আমাদের চ্যালেঞ্জ যেন আরো থাকে, এটাই চাই।
1: অবশ্যই। তো আপনি কি মনে করেন যে দিব্যাঙ্গতা মানুষের স্বপ্নকে থামিয়ে দেয়?
0: না স্যার, কেন থামিয়ে দেবে? আমি চাই পড়াশোনা ভালোভাবে করুক, নাচ গান খেলাধুলা সবকিছু নিয়ে যেন ওরা স্বপ্ন পূরণের মাধ্যমে এগিয়ে যেতে পারে। কেন স্বপ্ন থামবে? আমাদের স্বপ্ন কখনোই থামবে না।
1: স্বপ্নকে পূরণ করার জন্য আপনারা
0: এগিয়ে যেতে হবে, সামনে
1: চেষ্টা করে যাবেন এবং চেষ্টা করে যাচ্ছেন বটে। তো আমরাও চাই স্বপ্ন আপনাদের পূরণ হোক। তো আপনার জীবনের মূল মন্ত্র কি মনে করেন? আপনি কি মানে আপনার উইল পাওয়ার এটাকে কিভাবে আপনি মানে টার্ন আউট করেছেন? অন্যান্যদের মতো তো আপনাদের জীবনে একটা হতাশা এসেছিল হয়তো বা একটা সময়, হ্যাঁ, তখন সেটাকে যে ঘুরিয়ে দাঁড়িয়েছেন এটা কি কিভাবে
0: দাঁড়িয়েছি? আমি ব্লাইন্ড স্কুল থেকে যখন কলেজে গেলাম তখন আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমাদের বাজার সবকিছু কেনাকাটা করার মতো আমাদের কেউ নেই। তখন আমরা বাজারে একলা একলাই যেতে হতো, খুব কষ্ট হতো গাড়ির জামে পরে গিয়ে। তখন ওরা যেভাবে গাড়ির রাস্তা ক্রস করতো তা আমি একটু একটু দেখতে পাই, তো আমি শিখেছি ওরা যেভাবে ক্রস করতো ওইভাবে আমরা দেখে দেখে আমরা যেতে পারতাম। প্রথমত খুব কষ্ট হয়েছে আমাদের, মানুষের সঙ্গে যেতে হতো, সময়তে যেতেও পারতাম না। তো এভাবেই আস্তে আস্তে যখন আমরা নিজেরটা নিজেই শিখতে পেরেছি তখন থেকে মনে করলাম যে না, নিজের কাজ নিজে করতে হবে, আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। তখন থেকে আমাদের সাহস বিশ্বাস সবকিছু বেড়ে গেল।
1: তো দিব্যাঙ্গদের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা থাকা উচিত বলে মনে করেন? আপনি তো আপনার স্কুল জীবন কলেজ জীবন অনেকটাই পেরিয়ে এসেছেন, তো এই ক্ষেত্রে অনেক কিছুই ঘাটতি ছিল বা হয়তো বা আরো কিছু হলে ভালো হতো, তো সেই ক্ষেত্রে কি কি থাকলে ভালো হয় মনে করেন?
0: আমি মনে করি যেমন কলেজে আমাদের যে মানে ছোট ক্লাসের রাইটার নিতে হয়, রাইটার নিয়ে খুব অসুবিধা হয় আমাদের। তো আমাদের এই হয়রানিটা যেন আমাদের আমরা তো করে এসেছি, আমাদের পরে যেন অন্য ভাই বোনেরা এই অসুবিধাটা না হয়। ছোট ক্লাসের রাইটার আমরা পাই না সহজে, কারণ অসুবিধাই হয়ে যায়। যেমন বাড়িঘরে অনেক ভাই বোন থাকে তাদেরকে নেওয়া যায় না, ওটা নাকি রোজ নেই। তো ওটাকে আমাদের জন্য একটু আরো ডেভেলপ করা উচিত, মানে ছোট ক্লাসের রাইটারটা বাদ দিয়ে অন্য কিছু যেন ব্যবস্থা করা হয়। আর পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও যেমন আমরা একটা ইন্টারভিউ দেব ওটার ক্ষেত্রেও আমাদের ছোট ক্লাসের রাইটার নাকি নিতে হয়। তো ছোট ক্লাসের রাইটার তো সবকিছু পড়তে পারে না, তাহলে আমরা কিভাবে পরীক্ষাটা দেব? যেমন অনেক কিছু ইংরেজিতে থাকে ওরা ওটা পড়তে পারে না, কি পড়ছে তাও আমরা দেখছি না। তো ওটাকে যেন মানে আমাদের জন্য একটু সাহায্য করে, আমি ওটাই চাই। আমরা আমাদের মতো যারা প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন তারা যেন একটু সাহায্য পায়।
1: তো যারা পড়তে পারে সেরকম যদি আমরা নিতে পারি তাহলে সেটাও করা হয় আর কি। ছোটদের ক্ষেত্রে সেটা কিছু সমস্যা হয়ে যায়, বুঝিয়ে বলতে পারে না, সময় পড়তে পারে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের সমসাময়িক হতে পারে, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে ওরকম হতে পারে, যারা মানে বলে বুঝাতে পারবে আমাকে, সেটা সেরকম হলে ভালো হয়।
0: সেরকম হলে আমাদের ভালো হয়।
1: আচ্ছা আচ্ছা। তো আর সমাজের কোন পরিবর্তন মানে সবচেয়ে জরুরি বলে আপনি মনে করছেন? আপনাদের দিব্যাঙ্গদের ক্ষেত্রে কি পরিবর্তন করা উচিত কিছু কিছু ক্ষেত্রে?
0: কিছু কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা, সুযোগ সুবিধা আমি আমাদের তো আমি এখন থেকে দেখছি না আমাদের কি সুযোগ সুবিধা আছে। কলেজে তো আমরা 5,000 টাকা করে পেতাম,
1: এখন তো ভাতা পান কিছু?
0: হ্যাঁ, ভাতা পায় 2,000 টাকা। 2,000 টাকা দিয়ে স্যার কিছুই হয় না আমাদের,
1: তা তো বটেই,
0: কিছুই হয়
1: না। 2,000 টাকার কোনো মূল্য নেই।

0: তো এখন শোনা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এটা আরো বৃদ্ধি করা হবে, তো কার জন্য কোনো ক্রাইটেরিয়া আছে কিনা সেটা বলতে পারছি না।
1: আমাদের জন্য নেই ওটা তো আমি শুনেছি, মানে যারা নাকি একটু কথা বলতে পারে না বা একটু মেন্টালি একটু প্রবলেম আছে তাদেরকে, তাদের জন্য নাকি বাড়ানো হবে। তো আমি মনে করি ওরা যেরকম প্রতিবন্ধী আমারও তো প্রতিবন্ধী, সেম তো সমান, তাহলে আমাদের তো সমান অধিকার পাওয়া উচিত। আমাদেরকে কেন পিছিয়ে রাখা হলো?
0: মানে প্রতিবন্ধী বলতে সবাইকে একটা কার্ড করাই দাঁড় করালে ভালো হয়, সবাই যাতে একই সুযোগ সুবিধা,
1: একই সুযোগ সুবিধা পায়,
0: এটার মধ্যে যাতে ভিন্নতা না করা হয়। তো শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই এটা শুনছেন, আমরা কথা বলছিলাম লক্ষ্মী দত্তর সঙ্গে, তো ওনার জীবনের অনেক গল্প আমরা জানলাম বুঝলাম। তো আরেকটা কথা জানতে চাইবো ওনার কাছে, যে দিব্যাঙ্গ যারা আছেন, যারা আপনাদের মতো ভাই বোনেরা আছেন, তাদের জন্য কি বলবেন, কি বার্তা দেবেন?
1: যারা তো পড়াশোনা করছে করছে, যারা এখনো পড়াশোনা করেনি, তো সবাইকে আমি আশা রাখছি সবাই যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে বা সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা পিছিয়ে থাকবো না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটাই আমি আশা রাখছি। আমাদের ভাই বোনেরা যেন আরো সুযোগ সুবিধা পায়, সামনের দিকে যেন এগিয়ে যেতে পারে।
0: আর সরকারি ক্ষেত্রে বা কেমন কোন সুযোগ সুবিধা আশা করছেন, মানে কি দরকার আর আপনাদের জন্য কি হলে ভালো হবে শিক্ষাগত ক্ষেত্রে, আপনাদের কর্মক্ষেত্রে যদি কেউ আপনারা যেতে চান, কি ধরনের সুযোগ সুবিধা আপনারা চাইছেন?
1: আমরা চাইছি আমাদের তো আগে ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের স্পেশাল ক্যাটাগরি ছিল, এখন নেই। আমাদের জন্য, আমাদের জন্য যেন স্পেশাল ক্যাটাগরি করা হয়। আর আমরা কলেজেও মানে খুব কষ্ট হয় নোট পেতে কলেজ লাইফে বা বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করতে, তো আরো যেন একটু ভালো সুযোগ সুবিধা পাওয়া আমাদের প্রয়োজন। তো এটাই আমি আশা রাখছি আমাদের আরো যেন একটু সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়।
0: যেমন
1: আমাদের ডিসেম্বরের একটা ছিল 3rd December, ওটাকেও ওরা উঠিয়ে নিয়েছে,
0: এটা উঠিয়ে দিয়েছে,
1: হ্যাঁ, এখন ওটা নেই। ওটাকে যেন আশা রাখছি মানে ডিসেম্বর এটা যেন পালন করা হয়, ওটা এখন আর পালন করা হয় না।
0: তো আসলে সার্বিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে কিছু কিছু ঘাটতি যেগুলি আছে সেই ঘাটতিগুলি পূরণের জন্য আমাদের দপ্তর বা সরকারি ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলি অবশ্যই আমাদের যে কর্মকর্তারা আছেন দেখবেন, নিশ্চয়ই দেখবেন। আগামীতে যাতে আরো আগামী প্রজন্মের যারা আছে তারা নিশ্চয়ই সুযোগ সুবিধাগুলি পাবে যেটা হয়তো আপনারা পাননি, তাদের জন্য নিশ্চয়ই আমরা আশা রাখব। তো আরেকটা জিনিস জানতে চাইব, যে এই যে সমাজে দিব্যাঙ্গ ব্যক্তিরা বিভিন্ন অবদান রাখছে, তো সেরকম ক্ষেত্রে কোনো অবদান রাখার ইচ্ছা বা অভিপ্সা আপনার আছে কিনা, সেরকম সমাজের বুকে একজন দিব্যাঙ্গ ব্যক্তি হিসেবে অনেকে অনেক রকমের ধরুন না খেলাধুলায় অনেকের দারুণ সুনাম আছে বা গান বাজনা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আর কি, তো আপনার ক্ষেত্রে সেরকম কিছু আপনি আশাপ্রদ কি?
1: হ্যাঁ স্যার, আমারও আমি চাইছি আমাদের মানে বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমাদের ব্লাইন্ড স্কুলে মেয়েদের স্কুলে এখন গানের টিচারও নেই, তো আগে ছিল এখন নেই, আমাদেরকে এখন গানও শেখাতে পারে না, তো গানের টিচার বা খেলাধুলার টিচার, কম্পিউটার শেখার ইচ্ছে তো কম্পিউটার শিখতে পারছি না, যেন কম্পিউটারও শিখতে পারে, এখন তো সবকিছু কম্পিউটারের যুগের মাধ্যমেই হয়। তো আমরা কেন পিছিয়ে থাকবো, সবাই যদি জেনারেল সাইডেড পার্সন যদি কম্পিউটার পারে আমরা অবশ্যই পারবো। ছিল আগে একসময় কম্পিউটার করতাম, এখন কম্পিউটার এখন আর ক্লাস হয় না ব্লাইন্ড স্কুলে।
0: তো সবশেষে আমরা একটা কথা জানতে চাইবো, যে সমাজের কাছে আপনার কি প্রত্যাশা?
1: আমি চাই আমাদের

0: প্রতিবন্ধী ভাই বোনেরা যেন আমি যেগুলো চাইছি এগুলো যেন করা হয়, বা বিভিন্ন ক্ষেত্রে যেন সাহায্য করা হয়। যেমন আমরা মানে রাস্তাঘাটে চলাফেরা করতে অসুবিধা হয়, আমাদেরকে যেন সাহায্য করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ওটাই আমি সমাজের কাছে আশা রাখছি, সাহায্য পাবো।
1: তো শ্রোতা বন্ধুরা, আমরা আজকে এই আমরা করবো যে অনুষ্ঠানে কথা বলেছি লক্ষ্মী দত্ত মহোদয়ের সঙ্গে। ওনার জীবনের অনেক চড়াই উৎরাই গল্প আমরা শুনেছি। একজন দিব্যাঙ্গ হয়ে উনি যেভাবে সংগ্রাম মুখর জীবনযাপন করে এখনো চলছেন, এখন অনেক কিছুর ওনার মনের সুপ্ত ইচ্ছা আছে। তো আমরাও আশা রাখি ঈশ্বরের কাছে, এবং আকাশবাণীও আশা রাখে যে আপনার জীবনের স্বপ্নগুলি পূরণ হোক যতটুকু সম্ভব। তো আজকে আমরা এখানে ইতি টানব, আগামীতে আবার কোনো বন্ধুর সঙ্গে নিশ্চয়ই কথা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। তো নমস্কার।
0: নমস্কার।

এতক্ষণ শুনলেন সাক্ষাৎকার ব্যক্তিক অনুষ্ঠান আমরা করব জয়। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করলেন নলুয়া এলাকার বাসিন্দা লক্ষ্মী দত্ত, আর সাক্ষাৎকার গ্রহণে সুদীপ্ত চক্রবর্তী। শেষ হল অনুষ্ঠান আমরা করব জয়।

আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে কক্সবাজার স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা, দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময় চালুর মতো উদ্যোগগুলিতে সহমত হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মুম্বাইতে দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর জানান, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ একাধিক বিষয়ে দুদেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। শিল্প উৎপাদন সূচক আইআইপি আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ কলকাতায় জানিয়েছেন, বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত তার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ বলেছেন, ভারতের পরিবহন পরিকাঠামো খরচ 16% থেকে 6% নেমে এসেছে। 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপর শুল্ক আরোপে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। এশিয়ান গেমসে আজ 4টি রুপো 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তি, পেমেন্ট ও মেসেজিং ব্যবস্থার সমন্বয় এবং দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময় চালুর মতো উদ্যোগগুলো সময় মতো বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নিতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী সম্মত হয়েছে। মুম্বাইতে আজ অনুষ্ঠিত ভারত সংযুক্ত আরব আমিরশাহী উচ্চ পর্যায়ের যৌথ বিনিয়োগ টাস্ক ফোর্সের চতুর্দশ বৈঠকে উভয় পক্ষ এই সমঝোতায় পৌঁছয়। বৈঠকটিতে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি ADI এর ব্যবস্থাপনা পরিচালক শেখ হামেদ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠক শেষে শ্রী গোয়েল জানান, ভারত চলতি বছরে পণ্য ও পরিষেবার মোট রফতানি $863 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি অর্থবর্ষের প্রথম 6 মাসে পণ্য রফতানি 15%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে।
2: The Comprehensive Economic Partnership Agreement is now 4 years old. We have doubled our bilateral trade to $100 billion and have set an ambitious target to double it to $200 billion by 2032. The UAE believes in India. They have already invested $25 billion and is the 7th largest FDI source. The ultimate objective of taking investments from UAE to $100 billion in the years to come.
1: শিল্প উৎপাদন সূচক বা আইআইপির পরিমাপ অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসে ভারতের শিল্প উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জুলাই মাসের আইআইপি বৃদ্ধির হার সংশোধিত হিসাবের পর বেড়ে 7.4% উন্নীত হয়েছে। আজ প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী আগস্ট মাসে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাতে 12.3% জোরালো বৃদ্ধি দেখা গিয়েছে। একই সময়ে কারখানাজাত উৎপাদন খাত সর্বাধিক 9% সম্প্রসারিত হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ বলেছেন, পশ্চিম এশিয়ায় বর্তমানের সংকট এবং হরমুজ প্রণালীতে বিঘ্ন থাকা সত্ত্বেও ভারত অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যবস্থার সমস্যাগুলি এ পর্যন্ত সফলভাবে সামাল দিয়েছে। কলকাতায় মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী পুরী বলেন, বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা ও অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভারত এর নেতিবাচক প্রভাব থেকে নিজেকে

রাখতে সক্ষম হয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী স্বীকার করেছেন, আগামী দিনগুলিতে বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির ক্ষেত্রে এই চ্যালেঞ্জ অব্যাহত থাকবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি বলেছেন, উন্নত সড়ক পরিকাঠামোর ফলে দেশের পণ্য পরিবহন বা লজিস্টিক্স খরচ কমেছে। নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া কনক্লেভে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। শ্রী গড়কড়ি জানান, আইআইএম বেঙ্গালুরু, আইআইটি কানপুর এবং আইআইটি চেন্নাইয়ের গবেষণার ভিত্তিতে দেখা গেছে যে ভারতের লজিস্টিক্স খরচ, যা আগে প্রায় 16% ছিল, তা এখন প্রায় 6% কমেছে। মন্ত্রী লজিস্টিক্স খরচ কমাতে সড়ক পরিকাঠামোর ভূমিকার উপর জোর দেন এবং বলেন, সড়ক পরিকাঠামো হল ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, মানববাহী মহাকাশযানের যাত্রা, স্টার্ট আপ এবং মহাকাশ বিষয়ক নতুন পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে ভারত ও ফ্রান্সের মহাকাশ সহযোগিতা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। নতুন দিল্লিতে আজ ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশ বিষয়ক মন্ত্রী ফিলিপ ব্যাপটিস্টের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের ফরাসি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠক করেন। কর্ণাটক ও মহারাষ্ট্রের খরা পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্র ওই দুই রাজ্যে প্রতিনিধি দল পাঠাবে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, মহারাষ্ট্র ও কর্ণাটক সরকার তাদের রাজ্যের বিস্তীর্ণ এলাকায় খরা ঘোষণা করেছে। তিনি বলেন, পরিস্থিতি খতিয়ে দেখতে 3রা অক্টোবর কর্ণাটকে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির আওতায় আজ শুনবেন বিশেষ আলোচনা, সৌরশক্তি ক্ষেত্রে ভারতের বৈপ্লবিক পরিবর্তন। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের শক্তি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026 দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8:00 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR আরোপের বিষয়টি চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানিকালে আজ শীর্ষ আদালত জানিয়েছে, বিষয়টিতে আইনি আওতার চেয়ে টেকনিক্যাল বিষয় বেশি রয়েছে। পাঞ্জাবের ফাগুয়ারার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির পরিস্থিতি প্রায় 24 ঘন্টা পর গতকাল গভীর রাতে রাজ্য পুলিশ নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের সরিয়ে মহাসড়কটি এখন অবরোধমুক্ত করার পর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুর চালান, পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়েন এবং পুলিশের গাড়ি ভাঙচুর, তাতে অগ্নিসংযোগ করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধর্ষণের অভিযোগটিকে গুজব বলে অভিহিত করেছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে 10 দিনের জন্য ক্যাম্পাস বন্ধ করার ঘোষণা করেছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিড টার্ম পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ওড়িশার পারাদ্বীপ উপকূলের কাছে বেলিজ পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার MT সিগাল 9 এর একটি সংকটময় পরিস্থিতি সামাল দিয়ে বড় ধরনের সামুদ্রিক দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG। প্রধান ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এবং জাহাজের একটি ব্যালাস্ট ট্যাঙ্কে দ্রুত জল ঢুকে জাহাজটি বিপজ্জনকভাবে একপাশে হেলে পড়ার পর গতকাল সকালে একটি জরুরি সাহায্যের বার্তা পাঠায়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে জাহাজটিতে 23 জন নাবিক ছিলেন এবং প্রায় 9। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিড টার্ম পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ওড়িশার পারাদ্বীপ উপকূলের কাছে বেলিজ পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার MT সিগাল 9 এর একটি সংকটময় পরিস্থিতি সামাল দিয়ে বড় ধরনের সামুদ্রিক দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG। প্রধান ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এবং জাহাজের একটি ব্যালাস্ট ট্যাঙ্কে দ্রুত জল ঢুকে জাহাজটি বিপজ্জনকভাবে একপাশে হেলে পড়ার পর গতকাল সকালে একটি জরুরি সাহায্যের বার্তা পাঠায়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে জাহাজটিতে 23 জন নাবিক ছিলেন এবং প্রায় 9000 মেট্রিক টন পাম তেল ছিল। জাতীয় রাজধানীতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করতে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শ্রী যাদব সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে দিল্লির চিহ্নিত 37টি হটস্পটে আগামী মাসের 10 তারিখের মধ্যে

জন অংশীদারিত্ব বিষয়ক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। নতুন দিল্লিতে আজ ভারত পোল্যান্ড যৌথ কর্মগোষ্ঠীর বৈঠকে প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক সচিব সঞ্জীব কুমার এবং পোল্যান্ডের সেক্রেটারি অব স্টেট তথা উপমন্ত্রী ম্যাগডালেনা সবকোভিয়াক জারনেকা যৌথভাবে সভাপতিত্ব করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে যৌথ কর্ম পরিকল্পনা 2024-28 কার্যকর করার বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসে ভারত আজ 4টি রূপ ও 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতেছে, সঙ্গে একাধিক প্রতিযোগিতায় পদক নিশ্চিত করেছে ভারত। অ্যাথলিট গুলবীর সিং পুরুষদের 1500 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে রূপ পেয়েছেন। তিনি 3:37.92 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে গুলবীর পুরুষদের 10,000 মিটার ইভেন্টে রূপ পান। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রূপ পেয়েছেন। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক পেয়েছে, জসবীর সিং রূপো এবং রোহিত যাদব ব্রোঞ্জ পদক পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার ব্যক্তিগত ইভেন্টে রূপ জিতেছেন এশা সিং। এদিকে অ্যাথলিট ভিত্তা রামরাজ মহিলাদের 400 মিটার হার্ডলসে ব্রোঞ্জ পদক জিতে নেন। এছাড়া পারুল চৌধুরী তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ পদকটি পেয়েছেন মহিলাদের 5000 মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া কুরাশে ভারত একটি ব্রোঞ্জ পদক পেয়েছে এবং মহিলাদের বক্সিংয়ে 75 কেজি বিভাগে অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা, দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময় চালুর মতো উদ্যোগগুলিতে সহমত হয়েছে। শিল্প উৎপাদন সূচক আইআইপি আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। এশিয়ান গেমসে আজ 4টি রূপ ও 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জয় ভারতের। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিবহন চিত্তদে বর্মা তিনি ককটুমা ববাগ্র কুঙ্খা ভারত হাকত তিনি সার্জিক্যাল স্ট্রাইক নি ফিলচি বিসি পালাইকা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদি ইয়কমানী চবাকলাইনাই লাংমারি লাংজাক ভগৎ সিং ভারত রত্ন লতা মঙ্গেশকর তাই সদানী সামুং তাই অশোক সিংগলী আচাইমা সালরগী বরকনি ফাইচিং খুলমুং ইয়াফারকা এডিসি ভিলেজ কমিটি চংমরি ও বুট লাইকা রাও সাচিনী ব গবাং মন্ত্রীকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা তাবুক হাস্ট প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা রাও রাও নচিত মানখা তাবুক ককটমা শুক্রবই ভারত হাকতর তিন সার্জিক্যাল স্ট্রাইক নি ফিলচি বিসি পালিকা বিসি নুইসাই চিদক সেপ্টেম্বর তাল নিহাই সাল তাই খনানি হাই হর উড়ি চপ্রম মনু ফিরগী ভারতনি সেঙ্করাক আরি আমচাই লাই পাকিস্তানী নাহারজাক জম্মু কাশ্মীর সামু চিত্রা তাই রঙী গবংমা লঞ্চ প্যাড নি সামুং বতং টাকা উড়ি চপ্রমাও খরক চিচুকু ভারতনি সেঙ্করাক রক থৈকা হাপাং সাকা অ সামুং বতংনি উলনি জরা বিসি নুইসাই চিচুকু ও বালকোট বীরকুং চপ্রমং তাই বিসি নুইসাই নিচিবাও অপারেশন সিন্ধুনি হাই ইয়াপ্রি সেনানি সুনামকা ইয়কমণি স্টাবাও খাইনাই লাংমারি লাংজাক ভগৎ সিং ভারতরত্ন লতা মঙ্গেশকর তাই সদানী সামুং তাই অশোক সিংগলী আচাইমা সালরগী বরংনি ফাইচিং খুলমুং ইয়াফারকা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী অ খরকতামনি খাক গনাং তাই খাক রাগ খাই হাকতনের বাকে সামুং তানমানো কতাল আচাই সংরক বংনি লাংমা তংপুর সামুং তানমানো সৌলৈ ভারত হাকতর সুনাম তিসানী কবক্ষা এডিসি ভিলেজ কমিটি চংমারিনি বুট নাহার মূ তিনি পাইসুকা পাইথাক মানজা ককটমা রগী সাইমানজাকা বুট কলাইকা রাও চার্চিনি গবং কাই বাচিনি ব্লকনি কাইবারা চার্চিসিনি ভিলেজ কমিটিনি যতই কাইবুরী সাইবারা চার্চিসিনি আচুকথানী বিসিং তিনি কাইবুরীচিনি ব্লকনি কাই নুই সাই চুকুরা বাচি আচুকথাই বুট নাহার জাকা বুট লেখা জাগানো বসকাং অক্টোবর তালনি সালবাব খুরচাতাই কলাইও এডিসি ভিলেজ কমিটি চংবারিনি যতই খরক সাত সাই ডগরা বাচি বাতানী রক বাতারিনা নাঙ্গিয়ানো কপ্লাইংকা আবার বিসিং টঙ্গ বিজেপি নি খরক চার্চিসা তিপ্রা মতানী খরক সাত সাই বারা বাচিছিনি সিপিআইএম নি খরকচা তাই কুবনি বদলনি খরকচা রাজনৈতিক বদলনি থানি চংবলাই রুজাগিয়া আচুকথাই কাইতাম তাবু বুকচা টঙ্গ হাস্তে চমরি কমিশনের বখাক্তে সাই মানজাকা বুট নাহার বাইমা উল কড়াক নাই মতং বিসংতৈ বুটনি সেবুরক ব্যালট বাক্সন খবৈ গ্রংজাগ্রি তানিং অফিসারকনি তাংনগ জরানি বিসংতৈ রিসিভিং সেন্টার কিপিল ফাইনানি চ্যাংব্যাখ্যা চিনি উনকোটি হাঙ্কনে ককটমা থা অনুপম ভট্টাচার্য সাহরকা অ হাঙ্কর ব্লক কাইবুরী থামচিনি ভিলেজ কমিটিনি বাকে তিনি চুকুচিনি বুট কেন্দ্র বুট নাহারজাকা

0: Sram kotai bania montri santuran cakma tai kami hamkrai naik kuna ale dia tangpang torik kanci cakma pesotol tohosin bud kendro budka uno kuti jalani nuida baci buri asuk tani jong buri wo batanya tonggo korok cara nui kini gumoti hangkoni kok tuma tumnai samsun nur dotto sarka o hangkoro kaisni blok ni nuida tamsi cukup bud kendro wo kesang kesang kena bud naharma pasuka bidan coba nispika rampodo zomatia atrobula rungnok ni bud kendro wo budka Chini Sipahi Jola Hankore Koktoma Tumnai, Obijit Bordon Saharka, O Hankoro Biles Committee Ni Chongwarin Boot Naharma Kachang Kachakana Paisuka, O Hankoro Kaibri Block Ni Jotoy, Chukutsi Chuku Achukthai Boot Naharjaka. Khwai Hankoni Block Kaibawa Achukthai Pachi Thambo Boot Naharma Kachang Kachakana Paisuka, Hankoni Koktoma Tumnai Asis Chokroboti Saharka, Khwai Hankoni Tulasikok Poddobil Kolanpur Teliyamuratai Mungya Kami Blogo, Boot Naharma Kachangkachangna Paisuka, Hankoni Yagbara Police Super Saharka, Chongbari Naruke Mungsa Samungchitra Patimane Koktoma Kurei. Salgara Hankoni Koktoma Thumnai, Diplop Boydo Sahoka, O Hankoro, Block Kaichani Bilas Committee Boot Naharma Kachangkachangna Paisuka, Hankoni Chongbari Opichar Saharka, July Bari Tain, Buangbari Blogo, Jotoni Sulai, Rawa, Chachi Chuku Boot Kalaika, Boka Patai Sachat Blog Ni, Kesuk Boot Kendrawa, Chongchak Jara Dambri Ni Ulobo Boot Naharjaka. Kebangai Bodol Noja, Jitendra Chaudhary, Sachat Blog Ni, Kalir Bazar, Biles Ni, Sunamura, Sunamohan Para, JB Rungrok Ni, Boot Kendrawa, Boot Dika. Akashvani Agutla Kendra Ni, Okoknuma Khanai Tongbayo. Akashvani ni koktuma update mana bagai login khlaidi www.newsonair.com newsonair app so follow khadi hotal lambo facebook sai ek handle all india radio news sai instagram page so ar news elacho naidi official youtube channel news on air abono karibo akashvani agutla kendro ni koktuma update mana kai ek handle akashvani news agutla facebook o ar news Agutla tai YouTube Akashvani News Agutla naina nangana Montri okra Professor Dr. Manik Saha Saka Montri bokhrok Narendra Modi Luko hamkrai tai hakotra hamkrai bisingtei Lukorok ne hamkrai jaike samungtangui tongu Tini Agutla ni Maharajganj hatiwa abaniya klainai somiti bai jogali jak thori matai richum bakma sibino chengai bokok saka Botai saka Montri bokhrok poja yasakma ulni simi tabuk jora hakotoni khorok Nuichiba Rujak Lukurok ni Bial ni Ari Tola Tonglai Rokna Hamriho Tubi Manka Jura Juta Tang Butang ni Bishingtri Nok Burum Buruho Chongjangnai Gyes ni Manjumung Nungjangnai Tuykaham Tuyshama Nok Chakham ni Bima Tang Butang Hukbar Hamkrai ni Bagui Kewangma Tang Butang Chasari Jaka Montri Okra Taibu Saka Tabuk Hastewo Pradhan Muntri Jona Arugo Jujuna Tai Mukha Muntri Jona Arugo Jujuna Wo Rawo Rano Chitok Manka Aroko Bini Bishing Kok Narka Agutla Puro Naikra ni Mayor Deepak Mazumdar Montri Bokhrok Narendra Modi Luka Hamkrain Simi Hakotra Hamkrain Samung Bai Godalei Tabuk Jora Jaike Baja Yachak Gui Luka Hamkrain Samungo Bisi Nuisiba Pungkha Sebatai Kaham Naikol Mungni Wanchuk Mung Bai Kendra Hapang Nuisai Bruchi Chini Bisini Bising Hamdajak Barot Sanam Tichana Nahari Choyana Samung Tangai Tongo Bising Ni Hamkrai Te Hodani Phan Tubumani Bising Te Ox Hakthar Mung Borok Ni Langmawa Kaham Ni Salai Mung Tubuka Tinio alai de soye seba songkolpo obijan no chung norok ni thani MyGov platform ni bisingtei Jomutai Kashmira alai de borom limung songbidani 357 samungo phonengya klaimani kokchapmung tai hakotor kaisa songbidani wanchumung kaisa sanam tisa jakka khnadi abnoti kaisa koktum
1: Bharat ni songbidan ni laiboma wo nei sai chi chuku bisini agostal ni bashal mari kaisa muitunarak jaknai shal o shalono kendroni hafang jammu tai kashmir ni alaida borom rukjak songbidan ni article 370 roshanani kokjapnar kha sangsad koknarak matai krangjak kerong pas angmani yagulo jammu tai kashmir ni songbidan ni shap shabrok kobang slaim nukjakha abuni yagulo nei sai chi chuku october talni thamchi salmare ni shimi jammu kashmir তাই লাদাখ ও কাইনি জুদা জুদা কেন্দ্রবাই নাইকল জাগ আম চাই হেনাই সিনেমুং রাজাখা ও স্লাইমুং খাফুর জাকনাই রক হাকতর কাইসা সংবিধান কাইসা তাই হাকতর নি বেবাক সংবিধান নি বেখরেপ নি ককন তিশাই শাখা কুবুন বাবায়ো কেবেং নাই বদল তাই কিশাস থংরং বদল ও ককচাপ মুং নি সামুং ফনাং জাক মানো তুই সুমুং না রাখা নই সাই নই জি থাম বিসি নি ডিসেম্বর সুপ্রিম কোর্ট আর্টিকেল 370 নি রুকজা কেন্দ্রনি ইয়াপ্রি নাহার মানো সংবিধান নি রায়দা তুই সই হেনাই কশিমুং রেখা হাকতর কাইসা সংবিধান কাইসা ভারত নি সংবিধান নি আর্টিকেল 370 রসায়

0: না হারমানি কায়সা খুরজা জাগনাই ব্যাচেব অসলাইমুংনি বিশিংতুই হাকতরনি বেবা সংবিধান কায়সানি বেখরেপ্তাই বসংনি কথা লাইমুংনি ওয়ানশক মুংনি সাকাওয়াতাই বফান বক্সিন জাখা ককতুমা খতলনি সিমি আংবানি আকাশবাণী আগরতলা
1: মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা এস আই আর নি সামুং বটাং সংমরি কমিশন করিংজাক যত আদরণ কক নাহারিন্য সামুং ফনাংজাকু তিনি আগরতল বিজেপি নি প্রদেশ টাংনক ককটমা থুমের অনঠুম ব কক সাকা বতাইব সাকা সংমরি কমিশন নি সামুং তৈ কেবেংনাই বদল র লুকরনা এরং কক আওয়ানি নি চাইটক টংগু ব বিলেস কমিটি নি বোট নাহারমা কচাং চাং পাইছুং নাবাই খাপ সা মনি কক সাকা তাবক নবর্তি বানি ককটমা বসং দামনৈ চিবরিয়া হাস্তনি সালগ্রা গুমটি তাই দলাই হাঙ্কর কবাঙ্কাই ওয়াতে ওয়াই মানুহিনী সাকলকিয়া নবর্তিবার নাইকুং আবন কারিব কবনি হাঙ্কর ব ফেরাং কগে ওয়াতে ওয়াই মানুহিনী সাইমান জাকা খনা তুংমারি টঙ্গন সাক থামচিবরি ডিগ্রি তাই খাম নৈচি দক ডিগ্রি সেলসিয়াস কানে গিনিব তিনি তুংমারি টমনি সাক থামচিবার দশমিক নৈ ডিগ্রি তাই খাম নৈচি দক দশমিক বা ডিগ্রি সেলসিয়াস পাইথক ককটমা বুবাগ্র তাই বেশি পড়ু ভারত হাকতর তিনি সার্জিক্যাল স্ট্রাইক নি ফিল সি বিসি পালাইকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ইয়কমণি সভা খাইনাই লংমা রং জাক ভগৎ সিং ভারত রত্ন লতা মঙ্গেশকর তাই হদানী সামুক তাই অশোক সিংগলনি আসাম সালদগী বরং ফাইসিং খুলমু ইয়াফরকা এডিসি ভিলেজ কমিটি সংমরিব বুট কলাইকা রাও সাচি নিব গবাং মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা তাবুক হাস্তেও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ও রাও রান চিতক মানকা ককতমা তিনিন বাগৈ অরণ্য পাইখ্যা উলনি ককতমা আওয়াইঙ্গনে খানাপং দামছিনি সতি বৃষিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, ভোটের হার 80%-এরও বেশি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলছেন। সংগ্রামী শহীদ ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের সঙ্গে রাজ্যেও হিন্দি পাখওয়ারা যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গ্রহণ আজ শেষ হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভোটের হার 80%-এরও বেশি। 52টি ব্লকের 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে আজ 44টি ব্লকে 2,950টি আসনে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা হবে 5ই অক্টোবর। উল্লেখ্য, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1,640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছে বিজেপির 81 জন, তিপ্রামথার 1,557 জন, সিপিআইএম এর 1 জন এবং অন্যান্য 1 জন। কোন রাজনৈতিক দলের কাছ থেকে মনোনয়ন না পাওয়ায় 3টি আসন শূন্য রয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণ শেষ হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকর্মীরা ব্যালট বাক্স সহ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কার্যালয়ে নির্ধারিত রিসিভিং সেন্টারে ফিরে আসতে শুরু করেছেন। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, এই জেলার 4টি ব্লকের 32টি ভিলেজ কমিটির জন্য আজ 92টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ উৎসবের মেজাজে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জনজাতি অংশের মহিলারা তাদের চিরাচরিত পোশাক ও গয়না পরে ভোটদান করতে আসেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা ও স্বরাষ্ট্র ও গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব তড়িৎকান্তি চাকমা পেচারথল তহসিল কাছারি ভোট কেন্দ্রে ভোট দেন। ঊনকোটি জেলার 254 আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন 802 জন। আমাদের গোমতী জেলার সংবাদদাতা শ্যামসুন্দর দত্ত জানিয়েছেন, এই জেলার 7টি ব্লকের 239টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গোমতী জেলাতেও চিরাচরিত পোশাকে জনজাতি মহিলারা ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া 18 ভোলা স্কুলের ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। আমাদের সিপাহীজলা জেলার সংবাদদাতা অভিজিৎ বর্ধন জানিয়েছেন, সিপাহীজলা জেলায় এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এই জেলায় 4টি ব্লকের মোট 99টি আসনে ভোট গ্রহণ করা হয়। খোয়াই জেলার 5টি ব্লকের 53টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমাদের জেলা সংবাদদাতা আশিস চক্রবর্তী জানিয়েছেন।

0: ধলাই জেলার তোলাশিখর পদ্মবিল কল্যাণপুর তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী ব্লকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দক্ষিণ জেলার সংবাদদাতা বিপ্লব বৈদ্য জানিয়েছেন, এই জেলার আটটি ব্লকে ভিলেজ কমিটির ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক মোহাম্মদ সাজ্জাদ পি জানান, জোলাইবাড়ি ও পোয়াংবাড়ি ব্লকে সর্বোচ্চ 89% ভোট পড়েছে। বকাফা ও সাতচাঁদ ব্লকের কয়েকটি ভোটকেন্দ্রে নির্ধারিত সময় বিকেল 4টার পরেও ভোট গ্রহণ করা হয়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাতচাঁদ ব্লকের কালীরবাজার ভিলেজের সোনামোহনপাড়া জেবি স্কুলের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবা ও সুশাসনের মধ্য দিয়ে দেশের মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলছেন। আজ আগরতলায় মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি আয়োজিত রক্তদান ও বস্ত্রদান শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত সারা দেশে প্রায় 25 কোটি মানুষকে তিনি দারিদ্র্যসীমার উপরে নিয়ে এসেছেন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে গ্যাসের সংযোগ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার, স্বাস্থ্য বীমা প্রকল্প, কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রায় 100% মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের 370 ধারা বিলোপ করার সিদ্ধান্ত এবং এক দেশ এক সংবিধানের ভাবনা তুলে ধরছি। শুনুন আজকের এই প্রতিবেদনে।
1: ভারতের সংবিধানের ইতিহাসে 2019 সালের 5ই আগস্ট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিন কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের 370 অনুচ্ছেদ অকার্যকর করার সিদ্ধান্ত নেয়। সংসদে প্রস্তাব ও সংশ্লিষ্ট আইন পাশের পর জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। এরপর 31 অক্টোবর 2019 থেকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কার্যকর হয়। এই পরিবর্তনের ফলে এক দেশ এক সংবিধান এবং দেশের সর্বত্র সমান সাংবিধানিক কাঠামোর কথা তুলে ধরা হয়। 2023 সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট 370 অনুচ্ছেদ সংক্রান্ত কেন্দ্রের পদক্ষেপকে সাংবিধানিকভাবে বৈধ বলে রায় দেয়। এক দেশ এক সংবিধান ভারতের সাংবিধানিক যাত্রায় 370 অনুচ্ছেদ প্রত্যাহার একটি উল্লেখযোগ্য অধ্যায়। এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশের সর্বত্র একই সাংবিধানিক কাঠামো ও জাতীয় সংহতির ভাবনাকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সব সদস্যদের অভিমত গ্রহণ করার পর কার্যকর করা হয়েছে। আজ আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে বিরোধী দলগুলি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি ভিলেজ কমিটির ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং, ভারতরত্ন লতা মঙ্গেশকর এবং সমাজসেবী অশোক সিংহলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহীদ ভগৎ সিংকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অদম্য সাহস ও বীরত্বের সাথে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে নতুন শক্তির সঞ্চার করেছিলেন। দেশের সম্মানে তাঁর আত্মত্যাগের পরাকাষ্ঠা আজ দেশের যুব সমাজের জন্য সাহস ও সংকল্পের এক অসীম প্রতীক। লতা মঙ্গেশকরকে স্মরণ করে তিনি বলেন, ঐশ্বরিক কণ্ঠের জাদুতে তিনি বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন এবং সঙ্গীত জগতে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে অশোক সিংহলের জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে সামাজিক ও ঐক্য ও বৈষম্যহীন সমাজ গঠনে তার অবদানের কথা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে তার আদর্শে দেশ করার আহ্বান জানান।

0: সারা দেশের সঙ্গে রাজ্যেও হিন্দি পাখোয়ারা যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আগরতলা আবহাওয়া দপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্য সরকারের সচিব তথা মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পাণ্ডে তাঁর ভাষণে প্রত্যেক নাগরিককে নিজ নিজ মাতৃভাষার পাশাপাশি হিন্দি ভাষা শেখার উপর গুরুত্ব আরোপ করেন। হিন্দি দিবস ও হিন্দি পাখোয়ারা উপলক্ষে গত 14 সেপ্টেম্বর থেকে আবহাওয়া দপ্তরে হিন্দি ভাষার বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। জনসেবায় 25 বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসেবা থেকে দেশ সেবার অঙ্গীকার নিয়ে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে তাঁর সরকার, যেখানে অন্যতম মুখ্য ভূমিকা পালন করছে সমবায় মন্ত্রক। ভারতে 850,000 বেশি নিবন্ধিত সমিতি এবং 32 কোটিরও বেশি সদস্য থাকা সত্ত্বেও 2021 সালের আগে কোনো পৃথক সমবায় মন্ত্রক ছিল না। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে 2021 সালের জুলাই মাসে প্রথমবার এই স্বাধীন মন্ত্রক গঠিত হয়, যা দেশের 98% গ্রামীণ এলাকাকে এই মন্ত্রকের আওতায় নিয়ে আসে। বিগত 5 বছরে এই মন্ত্রক একটি জাতীয় সমবায় ডেটাবেস তৈরি করেছে, মাল্টিস্টেট সমবায় সমিতিগুলির জন্য নতুন কাঠামো এনেছে এবং প্রাথমিক কৃষি ঋণ সমিতিগুলির ডিজিটাইজেশন নিশ্চিত করেছে। পাশাপাশি সমবায় ব্যাংকিংকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে। চালকদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং সাধারণ মানুষকে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন সেবা দেওয়ার লক্ষ্যে চালক কেন্দ্রিক সমবায় প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালুর মতো উদ্যোগও নিয়েছে এই মন্ত্রক। বিশ্ব সমবায় সম্মেলনে সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এই পদক্ষেপগুলি দেশের কোটি কোটি কৃষক, নারী ও গ্রামের সমৃদ্ধি নিশ্চিত করে সমবায় ক্ষেত্রকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তিতে পরিণত করেছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের দক্ষিণ গোমতি ও ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, ভোটের হার 80%-এরও বেশি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলছেন। সংগ্রামী শহীদ ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের সঙ্গে রাজ্যেও হিন্দি পাখোয়ারা যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওর দেখুন সময় রাত 8:07:22। এখন শুনবেন মনোরঞ্জনী একে হিন্দি ছবি গান। আজ শুনবেন জঙ্গল লাভ ছবির গান। অনুষ্ঠানের প্রধান গানটি শুনবেন অনুরাধা পড়ুয়ালের গানটায়।

মনোরঞ্জনের অনুষ্ঠানে শুনলেন একই হিন্দি ছবির গান, আজ শুনলেন জঙ্গল লাভা ছবির বিভিন্ন গান। শেষ হল মনোরঞ্জন অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, পরিবেশনায় ফিরোজা বেগম।

শুনছেন পাঁচমেশালি। নজরুল গীতির পর এবার শুনবেন দ্বিজেন্দ্র গীতি, পরিবেশনায় নীলুফার ইয়াসমিন।

0: পাঁচ মিশেল অনুষ্ঠানে সবশেষে শুনবেন দ্য শান্তবোধক গান পরিবেশনায় সবিতা চৌধুরী, মান্তু ঘোষ এবং সহশিল্পী বৃন্দ।
1: ও মোদের দেশবাসী রে, আয়রে পরাণ, শোষিত মানুষকে বিচার সালে

শুনলেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান আকাশবাণী মিলনিয়া। এখন শুনবেন রূপক অনুষ্ঠান সুরের জাদুকর সতীনাথ মুখোপাধ্যায়।

সুরের জাদুকর সতীনাথ মুখোপাধ্যায়। সতীনাথ মুখোপাধ্যায় এক কিংবদন্তী নাম। আমরা তাঁর কণ্ঠে পেয়েছি এমন সব অসাধারণ বাংলা গান যা গানের জগতের চিরায়ত সম্পদ। এখনো তার মরমী কণ্ঠে কোনো গান যখন বেজে ওঠে আমরা আপ্লুত হই, হারিয়ে যাই ওই মায়া ভরা কণ্ঠের জাদুতে। তবে তিনি শুধু একজন দিকপাল শিল্পী নন, এক অসামান্য সুরকারও।

তার কণ্ঠের সঙ্গে পরিচিত সঙ্গীতপ্রেমীরা অনেকেই বিভিন্ন গানে তার সুরারোপণের ব্যাপারে ওয়াকিবহাল নন। আমরা অনেকেই জানি না ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রথম বাংলা গান সতীনাথের সুরে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, আরেকটা গান কত নিশি গেছে নিদ হারা ওগো কত ফুল গেছে ঝরে। এই গান দুটো গাইবার কথা ছিল পানালাল ভট্টাচার্যর, কিন্তু কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি। গানটা যায় লতাজির কাছে। ভালোই হয়েছিল, আমরা পেয়ে যাই সর্বকালের জনপ্রিয় একটি বাংলা গান।

এবার যেটা শোনাব সেই গান আধুনিক বাংলা রোমান্টিক গানের জগতে সতীনাথ মুখোপাধ্যায়ের এক চিরন্তন সৃষ্টি, অনন্য এই সৃষ্টি, প্রথম প্রেমের স্নিগ্ধ অনুভূতিকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে। তাঁর করা সুরে শিল্পী নিজেই গেয়েছেন এই গানটি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী শ্যামল গুপ্তের লেখা আবেগ ঘন কথাগুলো শ্রোতাকে বিমুগ্ধ করবেই। সতীনাথ মুখোপাধ্যায়ের নিজের করা সুর গানটিতে যোগ করেছে এক মায়াবী গভীরতা, যা ভালোবাসার মানুষের সাথে কাটানো সেই অবিস্মরণীয় প্রথম দেখার মুহূর্তটিকে বারবার মনে করিয়ে দেয়। বিরহ আর অনুরাগের এক অসাধারণ মেলবন্ধনে গানটি আজও প্রতিটি প্রেমীর হৃদয়ে চিরন্তন হয়ে আছে।

ঠাকুরদা নাতির গান বন্ধ করতে শর্ত দিয়েছিলেন, প্রতি বছর ক্লাসে ফার্স্ট হতে হবে। তাই হতেন সতীনাথ, একবার শুধু পারেননি, সে বছর আর গান শেখা হয়নি। এমনিতে বাড়িতে গান বাজনা বলতে ঠাকুরদা রামচন্দ্র মুখোপাধ্যায় বেহালা বাজাতেন।

বা তারকচন্দ্র গান গাইতেন, তবে কেউই প্রফেশনাল ছিলেন না। এরা দুজনেই চাইতেন মেধাবী ছাত্র সতীনাথ মন দিয়ে পড়াশুনোটাই করুক। এদিকে ছোট্ট সতীনাথের গানের এমনই নেশা যে সে উপনয়নে পাওয়া টাকায় লখনৌ থেকে তানপুরা কিনে আনল ট্রেনে করে। তাও কি সারা রাত বাজনা আগলে টান টান জেগে বসে, যদি ভেঙে যায়। বাপ ঠাকুরদার কাজের সূত্রে লখনৌতে জন্ম হলেও ছেলেবেলাতেই সতীনাথ চলে আসেন হুগলির চুঁচুড়ায়, বিয়ে পাশ করেন ডিস্টিংশনে। এরপর বাড়ির চাপ এমএ পড়ার, পড়তে হবে কলকাতায়। ততদিনে শাস্ত্রীয় সঙ্গীত, ধ্রুপদ, ধামার, টপ্পা তাকে বুদ্ধ করে ফেলেছে। নামেই কলকাতা এলেন পড়তে। পড়া শিখেই তুলে ছুটতেন শাস্ত্রীয় সঙ্গীতের গুরু চিন্ময় লাহিড়ির কাছে। এদিকে বাড়ির লোক জানে ছেলে এম এ পড়ছে, তালিম নিতে নিতে এক একদিন এত রাত হয়ে যেত হাওড়ার স্টেশনেই থাকতে হতো। শেষে ধরা পড়ে গেলেন বাড়িতে, চাকরি নিতে হল এজি বেঙ্গলে। শুনুন তাঁর সুরারোপিত আরেকটি গান, এটিও লতা মঙ্গেশকরেরই কণ্ঠে।

ক্লাসের সময়টুকু বাদ দিলে ঘরের মধ্যেই চলত টানা রেওয়াজ, বিকেলের আলো নিভে গিয়ে সন্ধে পেরিয়ে রাত নামত। রেওয়াজে এতটাই মশগুল থাকতেন ঘরের আলো জ্বালতেও ভুলে যেতেন। একদিন কেউ একজন ঘরে ঢুকে দেখেন মশার চাদরে যেন ঢাকা পড়েছেন সতীনাথ। মশা কামড়ে এখানে ওখানে রক্ত, তাও আপন মনে গলা সেধে চলেছেন তিনি। আপন ভোলা ছিলেন মানুষটি, গান অন্তপ্রাণ। সুর মাথায় এলে দিক শূন্য হয়ে যেতেন। গান মনে এলো তো সিগারেটের প্যাকেট ছিঁড়ে তাতেই কথা লিখেছেন, নোটেশন করেছেন। চাঁদনি রাতে গাড়িতে যেতে যেতে হঠাৎই লিখে ফেলেছেন, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, কিংবা এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে। আজ তার সুরারোপিত আরেকটি গান, কালজয়ী গান দিয়েই ইতি টানছি

অনুষ্ঠান সুরের জাদুকর সতীনাথ মুখোপাধ্যায়, সংকলন টিটু রানী সাহা, প্রযোজনা সহায়তা ফোটন চক্রবর্তী, প্রযোজনা দেবাশিস সেনগুপ্ত।

আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি সাপ্তাহিক অনুষ্ঠান জানা অজানা। শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি বিজ্ঞান কখনো থেমে থাকে না, প্রত্যেকটি দিন সে নতুন করে মহাবিশ্বের একটি দরজা খুলে দেয়। গতকাল যা ছিল কল্পবিজ্ঞান, আজ সেটাই বিজ্ঞান বার্তা, আর এটাই বিজ্ঞানের সৌন্দর্য। একটি ছোট্ট আবিষ্কারও বদলে দিতে পারে আমাদের আগামীর পৃথিবীকে। তাই বিজ্ঞানের খবর শুধু খবর নয়, ভবিষ্যতের ইঙ্গিত। চলুন শুনি আমরা বিজ্ঞানের এ মাসের সেই যাত্রার গল্প। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অতিথির সাথে। আজকে এ মাসের বিজ্ঞান বার্তা নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজের অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ। নমস্কার স্যার, জানা অজানা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এ মাসের বিজ্ঞান বার্তায় প্রথমে আপনি কোন ক্ষেত্র, বিজ্ঞানের কোন ক্ষেত্রের দিকে আপনি নজর দিতে চান, কোন বার্তা আমাদের দিতে চান?
1: আজকে বিজ্ঞান বার্তায় প্রথমে আমি শ্রোতাবন্ধুদের আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি মহাকাশ ও পদার্থবিজ্ঞানের একটু কথা বলবো প্রথমেই।
0: আচ্ছা,
1: এখানে আমরা যদি দেখি যে চাঁদের উৎপত্তি প্রায় আজ থেকে 5 লক্ষ বিলিয়ন বছর আগে তার উৎপত্তি হয়েছিল, সেই থিসিসটা মানে যেটা ভেবে তার উৎপত্তি লিখা ছিল সেটাকে আমরা বলি জায়েন্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস। এখন ইদানিং বিজ্ঞানীরা বলছেন, ইউনিভার্সিটি অফ এরিজোনা ইউএস এর একটা যুক্তরাষ্ট্রের এক অঙ্গরাজ্য তুসান, সেখানের যে ইউনিভার্সিটি, এখানে সায়েন্টিস্টরা বলছেন না, সেটা ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। অ্যাকচুয়ালি কি হয় যে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ সৃষ্টি হবে, যে জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস সেটা বলে, দুটো গ্রহ, বিশাল বড় বড় সাইজের গ্রহ খুব জোরে আঘাত পেল, চুরমাচুর হয়ে গেল, মানে প্রচন্ড তাপের উদ্ভব হবে, কিন্তু সেখানে হয়ে সেখান থেকে একটা গ্রহ হলো, যেমন আমি বলছি চাঁদ। তো এখানে চাঁদের উৎপত্তি হয়েছে অনেক বছর সময় লেগেছে, কত, আজ থেকে 5 বিলিয়ন ইয়ার্স ভাবা যায়, কিন্তু এখন ওরা বলছে না ব্যাপারটা কিন্তু এরকম হবে না। সেটা কি হবে, এখানে ওরা বলছে যে এটা হয়তো 5-7 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। তো এখানে ওরা সম্পূর্ণ ব্যাপারটাকে অন্যভাবে বলতে চাইছে, এবং এটা এক্সপেরিমেন্টাল ব্যাপার। সেখানে হচ্ছে যে পদার্থের শক্তিমত্তা থাকবে একটা, গ্রহগুলি কি ছিল তরল, তো সেখানে পদার্থের যে তার যে এনার্জি সেটাকে ও কাজে লাগাবে। তারপর একটা থাকবে দীর্ঘ প্রতিক্রিয়া বনাম দ্রুত গঠন, মানে আমি দীর্ঘতম, আমরা যেটা বলছি যে চাঁদের তৈরিতে তার আগে ধুলিকণা ছিল, বিভিন্ন যে ক্ষুদ্র সাইজের আঘাতের পরে যে ছোট ছোট সাইজগুলো হয়েছে সেটা এক জায়গায় হয়ে চাঁদ তৈরি হয়েছে, কিন্তু ওরা বলছে যে এটা তৈরি হওয়ার জন্য বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি,
0: মানে সেই আগের ধারণাটা
1: এখন আর নেই। এই ঘটনাগুলি ওরা ক্রমাগত বলছে, এবং এখানে একটা অদ্ভুত কথা বলেছে ওরা, যে আগে পৃথিবীর সঙ্গে যে গ্রহটা ধাক্কা খেয়েছিল সেটা ছিল থিয়া, ধাক্কার ফলে তাপমাত্রা সাংঘাতিক, মানে এটা ভাবাই যায় না, 3140 ডিগ্রি ফারেনহাইট কাছাকাছি সে পৌঁছে গেছিল। এবং ওরা বলছে যে

0: এটা এই দ্রুত ফেটে যাওয়ার ফলে যে তাপমাত্রাটা তৈরি হয়েছে খুব দ্রুত সেটা চাঁদে পরিণত হয়ে গেছে। মানে টেম্পারেচারের কথাটা ওরা কিন্তু কি বলছে না, এরকম হতে নাও পারে। তো এই যে জায়গাটা, এটা কিন্তু একটা নতুন এক্সপেরিমেন্টাল বিষয়, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। এখন তাহলে আগের জিনিসগুলি আমরা কি করবো, আস্তে আস্তে আস্তে আস্তে পরিবর্তন আসছে আমাদের সামনে,
1: আবার নতুন করে লেখা হবে।
0: হ্যাঁ, নতুন হবে। আরো একটা ঘটনা আছে এখানে, যেমন আরো এই এটা যেমন আরো একটা স্পেসের ঘটনা আমরা যদি বলি, সেখানে হচ্ছে রোমান স্পেস টেলিস্কোপ জ্বালানি শাস্ত্র একটা ঘটনা আছে। এখানে আমরা দেখেছি নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ, যেটা নাকি প্রচুর ব্যয়সাধ্য ছিল। আমি কোন একটা কিছু আইডেন্টিফাই করবো নাসা কেন্দ্রে সেন্টারে বসে, সেটা প্রচুর খরচ হতো। এখন কিন্তু সেটা আর হবে না। এখানে দুটো পরিবর্তন এরা এসছে, কারেকশন করেছে, মিড কোর্স পথ সংশোধন করে নিয়েছে। মানে আমি কিভাবে যাব এটাকে দেখার জন্য, তার তীক্ষ্ণতা কতটা হবে, এই একটা জিনিস। আর একটা হলো স্পেস এক্স, একটা মানে এটা সাইন্টিফিক টার্মস। এই দুটো জিনিসকে বেছে নিয়ে ওরা দেখেছে জ্বালানি প্রচুর সাশ্রয় করা যায়। তাহলে নাসাতে এই কাজটুকু করে নিয়েছে। মানে আমরা মানে তার কিন্তু আমি যদি একটা জিনিস এরকম বলি যে আমি বাড়িতে আমার একটা জিনিস কিনতে খরচ লাগবে 10 টাকা, তো আমি এটাকে খরচ কমাতে গিয়ে যদি আমি তার ডাবল খরচ না করে তার ব্যয়টাকে কমিয়ে দিতে পারি, সে 10 টাকার যে জিনিসটা, এটা যদি যেটা 10 দিন যাবে সেটা যদি আমি 15 দিন নিতে পারি, তাহলে আমার লাভ। ঠিক সেরকম ওরা কি করেছে, ওই যে জ্বালানি তার সাশ্রয় করে নিয়েছে। এখানে করতে গিয়ে ওরা দেখেছে যে যেটাতে 200 কেজি মানে 451 পাউন্ড বরাদ্দকৃত জ্বালানি লাগতো, যেটা ওরা নির্ধারিত করে রেখেছিল এই প্রসিডিউর মানাতে, সেখানে দেখেছে মাত্র 18 কেজিতে মানে 40 পাউন্ডে কাজটা সারতে পারে। মানে কত টাকা বাঁচবে ওদের, এবং তার আয়ুটাও প্রায় 4 বছর বেড়ে যাবে। তো এই জিনিসগুলি কিন্তু হচ্ছে। আর একটা জিনিস যেটা আমরা দেখেছি ইদানিং, মিল্কি ওয়ের দ্রুততম নক্ষত্র আমরা একটা দেখতে পেয়েছি, আবিষ্কৃত হয়েছে, সেটা হলো S301। এটাও একটা খুব সুন্দর জিনিস জ্যোতিষবিজ্ঞানের গ্যালাক্সিতে। সেটা দেখা গেছে যে এটা নাকি আমাদের যে ব্ল্যাক হোল আছে তার একদম আশেপাশেই ঘুরছে। তো এই জিনিসগুলি জাস্ট আমরা এই মানে আমরা যদি আগস্ট সেপ্টেম্বর মানে এই কয়েকটা মাসের তত্ত্বগুলি নেই, এই জিনিসগুলি কিন্তু আমরা এই সময়ে মানে আমরা মহাকাশে এই ঘটনাগুলি ঘটছে এবং বৈজ্ঞানিকরা কাজ করছে, এই ঘটনাগুলি আমরা দেখতে পাই।
1: তো মহাকাশ পদার্থবিজ্ঞান নিয়ে আমরা শুনলাম। তো দিন দিন বিজ্ঞান উন্নত হচ্ছে, আমাদের জীবনযাত্রাও উন্নত হচ্ছে সেই সাথে। তো চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা বিজ্ঞানে কি কোনো নতুন তথ্য জানা গেছে?
0: হ্যাঁ, নতুন তথ্য আছে, নতুন বিজ্ঞান আমরা চিকিৎসা বিজ্ঞান
1: বা কোনো আবিষ্কার। হ্যাঁ,
0: খুব সুন্দর কয়েকটা জিনিস মানে বেরিয়েছে, তত্ত্ব বেরিয়েছে, সেটা আমরা সবাই জানি। অজেম্পিক একটা ডায়াবেটিক, টাইপ 2 ডায়াবেটিসের একটা ওষুধ। তাছাড়াও স্থূলতা, মানে ডায়াবেটিস হলে আমাদের কি হয়, খিদাটা বাড়ে, আমাদের ইনসুলিনটা সিক্রেশন কম হয়। তো আমরা ওজেম্পিক যে ওষুধটা সেটা নেই, তার সঙ্গে সঙ্গে GLP-1 গ্লুকাগন লাইক পেপটাইড, তার কিছু সাবস্টেন্সও আমরা নেই। তো এখানে এই কিছুদিন আগে ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি ERS কংগ্রেসে যুক্তরাষ্ট্রে যেটাতে হয়েছিল, সেখানে দেখেছে যে এই অজেম্পিক যে ওষুধটা তার একটা কম্পোনেন্ট, মূল যে কম্পোনেন্টটা এই ওষুধটা তৈরি হওয়ার জন্য সেমাগ্লুটাইড, সেটা মানে যেই রোগী নিচ্ছে সেটা পজিটিভ একটা দিক লক্ষ্য করেছে ওরা, সেটা হচ্ছে যে 40% অ্যাজমা, তার যদি শ্বাসকষ্টের কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু কমে যাবে।
1: আচ্ছা,
0: এটা একটা পজিটিভ দিক ওষুধটা, এটা কিন্তু ওরা বের করে নিয়েছে ভাবছে। এবং আরো একটা অদ্ভুত জিনিস, সেটা হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ CODP, যেটা মানে পালমোনারি ডিজিজে যেটা মানে তার শ্বাস নিতে কষ্ট হয়, অবস্ট্রাকশন থাকে তার, সেটাতে কিন্তু 20% কমছে এই ওষুধটা। তাহলে ওষুধ যেটা আছে ওজেম্পিক এবং GLP-1, এই ওষুধগুলি নিলে তার কিন্তু একটা পজিটিভ দিক আছে, সেটা কিন্তু আগে জানা ছিল না।
1: যে আবার ওই কি বলে শ্বাসকষ্টের,
0: হ্যাঁ মানে দুটো দিক এখানে, আমি শুধু ডায়াবেটিসের জন্য খাবো, হ্যাঁ তার আরো দুটো সাইট কিন্তু
1: COPD-তেও
0: কাজ করছে। তো এই দুটো দিক খুব পজিটিভ। তো এখানে বলা হয়েছে কেন হবে, কেন কি কি অসুবিধা তার, মানে কেন সেটাকে আমরা নেব।

0: এই কথাটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, প্রদাহ কেন হবে না, এই কথাগুলি আমাদের বলা আছে। যেমন পাকস্থলীতে প্রদাহ হয়, তো এটা লাং এর প্রদাহটাকে কি করছে, এটা কমিয়ে দিচ্ছে। এভাবে মানে মানে আমরা এই ওষুধটাকে নিতে পারি। তো এখানে একদম ওরা সায়েন্টিস্টরা এটা কিন্তু এক্সপেরিমেন্টাল, এখনো পজিটিভ দিকটা ওরা দেখেছে। তো ওরা এই আজকে কথার পরে এটা যাতে এইভাবে কোনো মানে পেশেন্ট এটা যাতে না নেয়, ওরা কিন্তু একদম কসাস মানে
1: এখনো পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে
0: রয়ে গেছে এই কাজটা। তো এটা যাতে ফাট করে কেউ মানে আমি হাফানির ওষুধটা কমিয়ে দেব, আমি এই ওষুধটা বেশি করে নিয়ে নেব, এটা যাতে কিছুতেই না করে, কারণ এটা মেডিকেল সায়েন্সের একটা ব্যাপার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই একটা দিক, খুব সুন্দর একটা কথা এটা মানে আবিষ্কার। আর একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে যে রক্তচাপ, আমাদের যে হাইপার টেনশন হয়, আমরা সবাই জানি যে আমরা সবাই হাইপার টেনশন বললেই বুঝে যাই যে ও খুব চিন্তা ভাবনা করে, বা ওর কাজের চাপটা বেশি, বা ওর এটা জেনেটিক্স, মানে ওর বাবা মার আছে বা দাদু দিদের আছে, ওর হবেই। কিন্তু এখন কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছে যে কোন একটা হরমোন নাকি, কোন একটা হরমোন, এটা আছে হরমোনটা এখানে, এটা এলডোস্টেরন একটা হরমোন আমাদের শরীরে যেটা থাকে, কেউ কেউ মানে কোন কোন ব্যক্তির পেশেন্টের সেটা কিন্তু রাতের বেলা খুব বেড়ে যায়, সেটাকে আমরা বলছি হিডেন নাইট টাইম হরমোন ব্রাশ কথাটা। এটা হলো রাতে হরমোনের তীব্রতা ওঠানামা করে। এইবার এই তীব্রতা ওঠানামা করা মানে তার একটা টার্মস ওরা দিয়ে দিয়েছে, এটা একটা জার্নালে অলরেডি বেরিয়ে গেছে, সায়েন্স ট্রান্সলেশন মেডিসিন একটা জার্নাল যুক্তরাষ্ট্রের। হ্যাঁ, এটা দুটো ইউনিভার্সিটি মিলে কাজটা করেছে, ইউনিভার্সিটি অফ ব্রিস্টল এবং ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, যৌথ কাজ এটা। ওরা দেখেছে যে এখানে প্রাইমারি এলডোস্টেরিজম একটা কথা আছে, ওই যে এলডোস্টেরন হরমোন যেটা, তার তীব্রতাটা বেড়ে যায়। এবার তীব্রতা বাড়লে, রাতে যদি আমি ঘুমাই এই হরমোনের তীব্রতাটা বেড়ে যায়, তো কিডনি কি করবে, কিডনি এখানে একদম সরাসরি আমাদের অতিরিক্ত যে সোডিয়াম আর জল এটা বের হতে দেবে না, তাহলে চাপ সৃষ্টি হবে। তার মানে কি, আমার ব্লাড প্রেশার বাড়বে,
1: বেড়ে যাবে।
0: এটা মানে আগের যে ধারণাটা যে আমার এটা জেনেটিক্স, বা আমি খুব চিন্তা করি, বা অফিসে আমার কাজের চাপ, শুধুমাত্র এটা দিয়ে হবে না, তার মানে হ্যাঁ। এবং অদ্ভুত ভাবে এইগুলি কিন্তু, এই যে কথাগুলি মানে হরমোনের যে এফেক্ট, এটা কিন্তু জানা ছিল না, এবং এটা মেডিকেল সায়েন্সে মানে এটা ধরা পড়তো না। ডাক্তারের কাছে গেলে আমি ব্লাড টেস্ট করব, আমার কেন কি হচ্ছে, এটা কিন্তু ধরা পড়তো না। তাহলে একটা হিডেন সিক্রেট আমরা বের করে নিলাম, আমরা হয়তো আগামী কিছুদিনের মধ্যে এটাও আমাদের কাজে লাগবে। তাছাড়াও আমাদের মস্তিষ্কের নিউরন শ্বাস প্রশ্বাসের সঙ্গে কিন্তু যুক্ত আছে, এখানে একটা পার্ট আছে নিউরোলজির, TFL ল্যাটারাল প্যারাফেসিয়াল নিউরন একটা আছে, এটা শনাক্ত হয়েছে। নিউরন তো আমরা জানিস না, তন্ত্রের গঠনগত একক, কার্যগত একক, তো এখানেও এই এটাও কাজ করে, এখানে এই জিনিসটাও মানে কি করবে, আমার শ্বাস প্রশ্বাস প্রশ্বাসে এটা আমাকে সহযোগিতা করবে। তো এই একটা জিনিসও মানে আমাদের মেডিকেল সায়েন্সে এটা একদম রিসেন্ট হয়েছে, মানে রক্তচাপ আমি শুধু ভাববো বসে বসে এটা আমার বংশগত, আমার মার ছিল, আমার হচ্ছে, খুব বিরক্ত লাগছে, এটা না, সিক্রেটও একটা ব্যাপার আছে, হরমোনের একটা ব্যাপার
1: যেটা এতদিন জানা যায়নি,
0: জানা ছিল না, এটা খুব পজিটিভ থিং, এটা হয়তো আমাদের ভবিষ্যতে কাজে আসবে। এই একটা জিনিস। আর একটা আমরা দেখি কিছু জিনগত পরিবর্তন, জিন মানে জিন বলতে তো আমরা DNA কথাটা বুঝি, একটা স্পেসিফিক ক্যারেক্টার, এখানে একটা ফ্র্যাগমেন্ট অফ DNA, DNA থেকে একটা ক্যারেক্টার হবে, এখানে একটা ছোট্ট মানে সত্যি কথা বলতে কি DNA থেকে mRNA, RNA থেকে প্রোটিন, এই প্রোটিনটা আমাদের শরীরে কাজ করে, এনজাইম হিসেবে কাজ করে, এটাই এনজাইম তৈরি হয়, প্রোটিন থেকে এনজাইম হয়। তো এখানে ছোট্ট একটা ফ্র্যাগমেন্ট JMJD3 এনজাইম, মানে জুমোজিন ডোমেন কন্টেনিং প্রোটিন 3, এই এনজাইমটাও আমাদের মানে এটা খুব সুন্দর একটা জিনিস, মানে আমাদের যে শিরা আছে এই শিরাটাকে স্ট্রিপ করে দে, শক্ত করে দে। তো শক্ত করলে কি হবে, যদি এটা হঠাৎ আমাদের একটা পার্ট এটা রিজিড হয়ে যায়, তাহলে রক্ত চলাচলটা কমে যাবে, বাধা পাবে, তাহলে এটাও কিন্তু তার একটা কারণ, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার। তো এগুলি এতদিন হিডেন ছিল, লুকানো ছিল, এই সিক্রেটটা এখন বের করেছে, করতে চেষ্টা করছে, এবং আমাদের হয়তো আগামী ভবিষ্যতে, আগামী দিন আমাদের এই ব্লাড প্রেশারের যে ক্রিটিক্যাল কন্ডিশনগুলি, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এই জিনিসগুলি, এগুলি হয়তো আমাদের সরে যাবে, দূরে সরে
1: যাবে।
0: তো তার জন্য হ্যাঁ জানবে, তার জন্য আমাদের কিন্তু একটা ডিভাইস বেরিয়েছে।
1: আচ্ছা,
0: আমরা এই ডিভাইসটা ওয়েরেবল ডিভাইস, মানে আমরা তাকে পরে থাকবো 24 আওয়ার্স, আমরা তার অবজারভেশনে থাকবো এবং এই জিনিসগুলি বেরিয়ে যাবে। খুব সুন্দর জিনিস এটা, ওয়েরেবল ডিভাইস বেরিয়ে গেছে। তো এটা এক্সপেরিমেন্ট চলছে, কিন্তু এটা এখনো মার্কেটে হয়নি, বাজারে আসেনি।
1: আচ্ছা,
0: এই একটা ইয়ে,
1: নতুন নতুন আবিষ্কারের কথা আমরা জানছি সত্যি। তো আমরা চিকিৎসা বিজ্ঞানে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা চলছে সে সম্পর্কে আপনার কাছ থেকে জানা।
0: আমার এখন মনে পড়লো যেটা আমরা কিছুদিন আগে, এই কয়েকদিন আগে একটা তত্ত্ব বেরিয়ে এসেছে, এটা হলো আমাদের যে ওই কিডনি ট্রান্সপ্লান্ট হয় তো তার আগে ডায়ালাইসিস লাগে। এটা কিন্তু যারা কিডনির রোগী বা যার বাড়িতে আছেন একজন কিডনির পেশেন্ট, ভীষণ টাফ ব্যাপার, ভীষণ মানে কঠিন লাগে এটা কাজটা। তো কিডনি ট্রান্সপ্লান্টও কিন্তু চারটিখানি ব্যাপার নয়, বেশি দিন তার লংজিভিটি থাকে না, কঠিন ডিজিজটা। তো এখানে আমরা দেখেছি যে শুকরের কিডনি তাকে মডিফাই করা হয়েছে, জেনেটিক্যালি মডিফাইড কিডনি, শুকর ম্যামাল, আমরা তো ম্যামাল, তো এই মডিফাইড কিডনিটাকে একজন পেশেন্টকে সে রিপ্লেস করেছে, প্রতিস্থাপিত করেছে, এবং ৯ মাস তার কিন্তু লংজিভিটি ছিল। এটা একটা পজিটিভ দিক, যদি এটাকে সঠিকভাবে আমরা নিতে পারি তাহলে আস্তে আস্তে কি দেখবো যে মানে হয়তো এটা ৬ বছর ১০ বছর আস্তে আস্তে বাড়বে। তো এটা একটা পজিটিভ দিক আমাদের, এটাও মেডিকেল সায়েন্সের একটা মানে এই রিসেন্ট হয়েছে এই ঘটনাগুলি, সুন্দর একটা জিনিস।
1: তো আজকে চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো দিক আমরা দেখলাম নতুন নতুন আবিষ্কারের। তো এর পরে যেটা নিয়ে আলোচনা করা যায় যে পরিবেশ প্রকৃতি, তাতে কি ধরনের নতুন
0: পরিবেশ প্রকৃতি আমাদের খুব সুন্দর একটা জিনিস বেরিয়ে এসছে। এটা হলো আমরা এতদিন জানতাম সিডিএনএ, বিডিএনএ, জেডডিএনএ, সিডিএনএ মানে কমপ্লিমেন্টারি ডিএনএ, মানে সব কিন্তু হিউম্যান বিইংস মানে ম্যামালস বা অ্যানিমালস এর বডিতে এটা ঘুরত, মানে জেনারেট হতো দরকার অনুসারে, ঠিক আছে, আমরা এক্সপেরিমেন্টালি সেটা ল্যাবে বানাতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা ইডিএনএ, এনভায়রনমেন্টাল ডিএনএ বেরিয়েছে। এটা মানে মাকড়সা, স্পাইডারে, স্পাইডারে যে ফাইবার নেট থাকে মানে মাকড়সার জাল, ও তো মাকড়সা তো যে কোনো জায়গাতে দেখা যায় সেটা বুনে। এবং আমি এতটুকু অবধি শুনেছিলাম আমাদের মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পোলেন গ্রেনস আইডেন্টিফিকেশন করে, ওই বাতাসের গাছের পোলেন এটা এসে পরাগ্রেন ওটা লাগে তার থেকে কালেক্ট করে। তো এখানে কালেকশন হওয়ার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওই যেটা ফাইবারটা এটা কিন্তু তার ওই মাকড়সার তার একটা প্রোটিন, এটাতে কিন্তু চটচট একটা বস্তু থাকে, যেমন ওই যেমন ও তো খাওয়ার জন্য এটা করে, শিকার করে, আমরা এবার ওর থেকে শিকার করতে শুরু করে দিয়েছি, খুব সুন্দর ব্যাপার। এখানে দেখা গেছে যে এনভায়রনমেন্টাল ডিএনএ যেটা আছে এটা এখানে আমরা যদি করি, এই ডিএনএটা দেখি, এই ডিএনএ কণাগুলি মানে কোন সরীসৃপ, কি ধরনের প্রাণী আছে, কোন ম্যামাল আছে বা কি সরীসৃপ আছে বা কি ইনসেক্টস আছে, তার যে ডিএনএ গুলি বলে সেই ডিএনএ গুলি কিভাবে নেটে যাবে, যেই কোনো একটা বাট কোন একটা হেয়ার গেল বা তার গায়ের ছোট কোনো পশম চামড়া চর্ম চলে গেল এটা অ্যাটাচ হবে। তো সায়েন্টিস্টরা এখন কি করছে, ওই নেট গুলিকে কালেক্ট করে তার থেকে ডিএনএটা আইসোলেট করে তার আইডেন্টিফাই করছে। এবার অদ্ভুত ঘটনা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু যেমন যুক্তরাষ্ট্রে 85টা প্রজাতির সন্ধান মিলেছে এই নেট থেকে, মানে এই সেটা এই মাকড়সার জাল থেকে। তো এখানে একটা ভাবলে চিন্তা করলে কি সুন্দর লাগে যে ব্যাপারটা,
1: এটা মাকড়সার জালকে কাজে লাগিয়ে 85 প্রজাতির
0: নতুন স্পিসিস আইডেন্টিফাই, মানে আইডেন্টিফিকেশন মানে ওই অঞ্চলে আছে সেটা বুঝে গেছে। এখানে দেখুন এবার আমাদের কিন্তু ওই জিনিসটা করতে হচ্ছে না যে আমি এই বিভিন্ন ইন্টেরিয়র এরিয়া মানে প্রত্যন্ত অঞ্চলে যাব ওই পার্কের, সেখান থেকে আমি নমুনা সংগ্রহ করব, কিচ্ছু দরকার নেই। তাহলে এখানে কি হচ্ছে, আমার পরিশ্রম কমছে, আর একটা জিনিস হলো কি মানে আমার ওই যে প্রাণীটাকে আমি ধরবো তার থেকে ব্লাড নেবো বা স্যাম্পল কালেক্ট করব, তাকে মানে তাকে আমি কি করবো উত্তক্ত করব, আমার কিন্তু এটা প্রয়োজন হচ্ছে না। তাহলে এই ঘটনাগুলি এখানে কিন্তু প্রকৃতি থেকেই আমরা, প্রকৃতির পরিবেশ থেকে সেটাকে আমরা সুন্দর করে কাজ করে নিতে পারছি। তো এখানে এই ঘটনাগুলি মানে আমি প্রাণীর কোনো ক্ষতি করব না, তার পর্যবেক্ষণ আমি ইজিলি করে নিতে পারছি, এবং ওই অঞ্চলের মধ্যে যদি কোনো লুকিয়ে থাকা বিলুপ্ত প্রাণী থাকে সেটাকেও কিন্তু আমরা শনাক্ত করা যাচ্ছে,
1: এবং
0: বিস্ময়কর। এবং এই ঘটনাটা এটা কিন্তু সারা জাগিয়েছে এই কাজটা, মানে ভবিষ্যতে তার উপর কিন্তু বহু

0: কাজ হবে বলে বিশ্বাস করা হচ্ছে। তো এটা আমাদের একটা সুন্দর জিনিস, এই কয়েক মাসের একটা আবিষ্কার, এবং এগুলি কিন্তু পেপার হচ্ছে, বিভিন্ন জার্নালে সেটা বেরোচ্ছে। তো সবগুলি এই যে কাজগুলি আমরা আজকে যে আলোচনা করছি, কথাগুলি বলছি, সব কিন্তু এক্সপেরিমেন্টাল রিলিজ, এবং সেইগুলি পেপার বিভিন্ন জার্নালে বেরোচ্ছে, গবেষণাপত্রগুলি বেরোচ্ছে। তো আমাদের সেগুলি আগামী দিন আমরা পাব, এই আশায় আমাদের থাকবে।
1: এবার আমরা কৃষির দিকে চলে যাই। হ্যাঁ, তো কৃষি গবেষণাতে কি ধরনের উন্নতি সাধন হয়েছে বা বৈজ্ঞানিক গবেষণা কত দূরে গিয়েছে?
0: বর্তমান যে পরিস্থিতি এখন, প্রথম কথা তো আমরা ইন্টারনেট মোবাইল খুব ইউজ করছি, তার সঙ্গে আরো একজন যিনি সহযোগিতা করছেন সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এবং এই এআই মানে এখন তো এমন মনে হয়, ও মানে আমরা তো হামেশা দেখছি যে এই এখন দরকার হচ্ছে কিছু, এখন সে লিখে দিয়ে দিচ্ছে। এবং এটা বাচ্চারা মানে আমাদের নেক্সট জেনারেশন যারা, জেন জি যদি বলি আমি, ওরা কিন্তু খুব সুন্দরভাবে সেটা করছে। তো এখানে আমাদের কৃষি ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন প্রযুক্তি আমরা অ্যাগ্রোফরেস্ট্রিতে আমরা কিন্তু ইউজ করছি। এখানে আমরা যেটা দেখছি সেটা হলো স্মার্ট ড্রোন এবং রোবোটিক্স বেরোচ্ছে। স্মার্ট ড্রোন কি করছে, যেমন সাপোজ একটা ধান ক্ষেত, কয়েকখানি একটা ধান ক্ষেত আছে, বিশাল একটা অঞ্চল জুড়ে আছে, সেখানে কোন পোকার উপদ্রব আছে কিনা, সেখানে কোন জায়গাতে কতটা জল লাগবে, সেখানে কোন ম্যানিউর বা সার দিতে হবে কিনা, সেই জিনিসটাও ড্রোন আইডেন্টিফাই করে দিচ্ছে।
1: মানে এআই প্রযুক্তির মাধ্যমে
0: আমরা সেটা করে নিচ্ছি, এটা ইদানিং এর ঘটনা। এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, ইউএসএ তে বটেই, মানে সারা পৃথিবীতে এখন এই কাজগুলি কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। এবং আমরা একটা জিনিস দেখি, রোবোটিক্স যেটা বলছি, মানে হিউম্যান বিইংস এখন বসে শুধু তার সুইচটা দিয়ে দিচ্ছে, রোবট গিয়ে ধান সংগ্রহ করে নিচ্ছে, মাঠ থেকে ধান কেটে নিচ্ছে,
1: তাহলে চারা রোপণ থেকে শুরু করে
0: সব কিছু করছে ও, মানে রোবট করছে। রোবট তো এখন, যা আমি কৃষিক্ষেত্র নিয়ে কথা বলছি, মানে আমার এখন আর একটা উদাহরণ মনে আসছে, সে তো এখন ঘরে ঘরে খাওয়ার পর বাসনপত্র মেজে সব রেডি করে দিচ্ছে। আমেরিকা এখন প্রত্যেক ঘরে ঘরে রোবট আছে, রোবট আছে, ঘর মুছে রাত্রে, ওরাও কি সুন্দর সিস্টেম, দিনের বেলা হয়তো সুইচ অফ, আমি নিজে এক্সপেরিমেন্ট নেই, সুইচ অফ ও ওর বাক্সে চলে রেখে দিয়েছে, বিকেলবেলা অফিস থেকে এলো, এসে সে খাওয়া দাওয়া সব কাজ শেষ করলো, তাহলে এখন ঘুমোতে যাবে, সে ওকে উঠিয়ে দিল, দিয়ে ওর যে ডাইনিং টেবিলে যা খাওয়া দাওয়া আছে বাসনপত্র এটা আর ওকে, মানে এগুলি কিন্তু কম্পিউটারাইজড, ওই ইনস্ট্রাকশন গুলি কাজগুলি করার জন্য ওকে
1: টাইমিং
0: ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঘর মুছে দেবে, রোবট করে দিচ্ছে, সকালবেলা উঠে সব পরিষ্কার পরিচ্ছন্ন উঠে কাজ করছে, সব তার রেগুলার ডিউটি করছে। তো এখানেও আমাদের কৃষিক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারগুলি নিখুঁত ভাবে হচ্ছে। আর একটা জিনিস যেটা, এটা কিন্তু রিভলিউশন তৈরি করে দিয়েছে, বিপ্লব কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে নয় শুধু, এটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনছে এই জিনটা, এটা হলো ক্রিসপার টু একটা জিন। জিন তো আমরা সবাই জানি, ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ, আগে একটু আগেও কথাটা আমি বলেছি, একটা সেল, অ্যাকচুয়ালি আমি যদি একটু ইলাবোরেট দুই মিনিট কথা বলি এটা নিয়ে এক্সট্রা একটু, মানে একটা সেল তার মধ্যে কি আছে, নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে, এই নিউক্লিয়াসটার মধ্যে কি আছে, ক্রোমোজোম মানে ক্রোমাটিন ফাইবার্স, এই ক্রোমাটিন ফাইবার্স এর মধ্যে কিন্তু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ জিন আছে, যাকে আমি বলি এক্সন ইন্ট্রন। এখানে এত অদ্ভুত, এই একটা সেলকে আমি একটা মানে কি বলবো, একটা কারখানা ভাবতে পারি, এখানে তার মধ্যে কিন্তু এই জিনগুলি কাটার জন্য, জিনকে জোড়া দেওয়ার জন্য ওই এনজাইম আছে। তো এখানে ক্রিসপার জিন যেটা, তার যদি আমি CRISPR ক্রিসপার টু একটা জিন, একটা ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ, তার যদি আমি টোটাল ফর্মটা বলি, এটা হলো ক্লাস্টার্ড রেগুলেটরি ইন্টারস্পেসড শর্ট পেলিনড্রোমিক রিপিটস, টোটাল পার্টটা আর কি, তার এব্রিভিয়েশন এখানে দেওয়া আছে। তো এখানে এই যে টোটাল ফ্র্যাগমেন্টটা, এটা ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, এটা আমরা কি করতে পারি, মডিফাই করে করে করে আমরা বিভিন্ন পরিবর্তন করতে পারি। যেমন এখানে এই সিনথেটিক বীজ বানিয়ে নিয়েছে ওরা, সায়েন্টিস্টরা, বীজ যেটা হবে, আমি কাঁঠাল সাপোজ, আমি যেহেতু কাঁঠাল মানে আমরা এখন এখানে আমাদের এখানে প্রচুর আছে কাঁঠাল আমরা খাই, তার বীজটা আমরা সিনথেটিক্যালি বানিয়ে নিতে পারি, বা কোনো রেয়ার সিড আমার দরকার তার শুধু জিনটা পেলেই হবে, তাকে মডিফাই করে আমরা সিডটা বানিয়ে নেব। ন্যানো প্রাইমিং করা হচ্ছে মাটিতে, ইন্টারনেট মানে IOS, ইন্টারনেট অফ সয়েল, মাটিতে একটা ছোট্ট সেন্সর পুঁতে দিয়ে মাটির অ্যানালাইসিস করে নিতে পারছে। মানে কত দ্রুত এই কাজগুলি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, AI প্রযুক্তিতে, সেটা ভাবা মানে আমাদের ভাবলে অবাক লাগে। শুধু এতটুকুই এখন যে আমরা এই জিনিসগুলি প্রত্যন্ত অঞ্চলে, এখন আমেরিকা হচ্ছে, আমেরিকা হচ্ছে, তো এখন এই কাজগুলি আমরা কিভাবে দ্রুত আমাদের গ্রামাঞ্চলের লোকদের পরিষেবা দিতে পারবো সেটা একটা চিন্তার বিষয়। আমি শুধু বলছি এত সুন্দর সুন্দর জিনিস হচ্ছে, অথচ গ্রামের লোকরা কিন্তু কিছু শুনতেই পাচ্ছে না, জানে না,
1: জানে না, তাদের কাছে পৌঁছানোটা,
0: হ্যাঁ, তো এই জিনিসগুলি আমাদের ভাবতে হবে। আরো বেরিয়েছে পরিবেশ বান্ধব সার, অনুজীব প্রযুক্তি, এগুলি প্রচুর পরিমাণে আছে, তৈরি হচ্ছে। এখানে একটা অদ্ভুত জিনিস আছে, এটা না বললে নয় নাই হয়, এটা হলো কৃষি কাজে আমাদের কিন্তু এখানে ব্লকচেইন কার্বন ক্রেডিট তৈরি হচ্ছে, মানে আমরা কার্বন নষ্ট হতে দেব না। যেমন আমি যদি বলি একটা অঞ্চলে 100 জন কৃষক আছে, ওর কি কি কাজ করছে, কম্পিউটারাইজড একটা ডাটা থাকবে। যেমন আমাদের জন্ম মৃত্যুর নথিভুক্ত হয়, আমাদের একটা রেশন কার্ড থাকে, আমাদের আধার কার্ড আছে, সব ডেটাগুলি সেখানে আছে। ঠিক সেরকম কৃষি ক্ষেত্রেও ব্লকচেইন কার্বন ক্রেডিট তৈরি হয়ে গেছে, তৈরি হচ্ছে, গেছে মানে সারা দেশে নেই, উন্নত দেশগুলিতে সেটা আছে। এটা কৃষকরা সেখান থেকে কি হয় ক্রেডিট নেয়, ক্রেডিট বলতে কি ক্রেডিট, কার্বন ক্রেডিটটা নিচ্ছে, সে কতটা কার্বন বাঁচাতে পারবে। হ্যাঁ, তো এই কাজগুলি এখন কিন্তু আমাদের পৃথিবীকে একটা অন্য দিশা দেখাবে মনে হয় আর কি।
1: তো আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। তো আজকে আমরা এই মাসের বিজ্ঞান বার্তায় মহাকাশ গবেষণা, পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, পরিবেশ প্রকৃতি এবং কৃষি গবেষণায় কি কি নতুন আবিষ্কার হচ্ছে বা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে সে সম্পর্কে আমরা শুনলাম। তো আজকের জানা অজানা অনুষ্ঠানে এই মাসের বিজ্ঞান বার্তা নিয়ে আলোচনা করলেন সাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজের অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ মহোদয়। তো স্যার, আপনাকে আজকের এই মূল্যবান আলোচনার জন্য অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আজকে জানা অজানা অনুষ্ঠান এখানে শেষ করছি, আবার কথা হবে আগামী অনুষ্ঠানে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: এতক্ষণ পরিবেশিত হল অনুষ্ঠান জানা অজানা। অনুষ্ঠানটির সংযোজনে ছিলেন জয়িতা দত্ত। আকাশবাণী মিলনিয়া আমাদের স্টুডিওর দেখুন সময় রাত 9:54 এখন শুনবেন বাংলা আধুনিক জ্ঞান পরিবেশনায় সতীনাথ মুখোপাধ্যায়।

শুনলেন পরপর দুখানি আধুনিক গান, শিল্পী ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমস খেলার উপর আলোকপাত, শুনবেন দিল্লি কেন্দ্র থেকে।

আকাশবাণী মিলনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 11ই আশ্বিন 1433 বঙ্গাব্দ এবং 29শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার। আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বাজে 5 মিনিটে শুনবেন অমৃতবাণী, 6টা বাজে 10 মিনিটে শুনবেন সুরাঞ্জলি ভক্তিগীত অনুষ্ঠান। নিবেদনে দেওয়া শেষ রায়, হায়ৌনি খরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান শুনবেন সকাল 6টা বাজে 25 মিনিটে। 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে, সকাল 7টা বাজে 25 মিনিটে, বেলা 1টা বাজে 30 মিনিটে এবং সন্ধ্যা 7টা বাজে 35 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7টা বাজে 35 মিনিটে এবং 7টা বাজে 40 মিনিটে। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7টা বাজে 45 মিনিটে, পরিবেশনায় প্রণব দাস। সমাচার প্রবাদ, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদে শুনবেন সকাল 8টায়। 8 বাজে 15 মিনিটে শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন পুনরায় সকাল 10টায় এবং বেলা 11টায়। 9টা বাজে 5 মিনিটে শুনবেন গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্ধন অনুষ্ঠানে 10টা বাজে 5 মিনিটে। 10টা বাজে 30 মিনিট শুনবেন ভজন বেলা 11টায় এবং বেলা 1টা বাজে 40 মিনিটে শুনবেন আকাশবাণী উজ্জ্বলের ককবরক অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ শুনবেন দুপুর 2টোয়, 2টা বাজে 15 মিনিটে শুনবেন শ্রমজীবী মানুষের মাঝে, শুনবেন কাঠমিস্ত্রি তপস শুক্লদাসের একটি সাক্ষাৎকার। পরে শুনবেন 2টা বাজে 30 মিনিটে আমি নারী, আমি নারী অনুষ্ঠান শুনবেন আমার কথা, আমার কথা রয়েছেন গৃহিণী রুজি দেবনাথ। পরে শুনবেন স্বয়ংসিদ্ধে থাকবেন দোলন মুখোপাধ্যায়। বিষয় আবৃত্তি চর্চায়, আবৃত্তি চর্চার মাধ্যমে ও নারীরা স্বয়ম্ভর হতে পারে, অনুষ্ঠানটির সঞ্চালনায় জুমানাথ। 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3টা বাজে 5 মিনিটে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5টায় এবং 5টা বাজে 5 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5টা বাজে 10 মিনিটে, শুনবেন একই শিল্পীর কণ্ঠে। লোকসঙ্গীত শুনবেন লোকগীতি অনুষ্ঠানে বিকেল 5টা বাজে 45 মিনিটে। সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান, অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্বাস্থ্য নিয়ে কিছু পরামর্শ বিষয় মাইগ্রেন, পরে শুনবেন করমতি দেবব্রহ্মের কণ্ঠে ককবরক গান। কিষাণবাণী সন্ধ্যে 6টা বাজে 30 মিনিটে, 7টা বাজে 5 মিনিটে শুনবেন সুর সাধক সাক্ষাৎকার ব্যক্তিক অনুষ্ঠান। উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী অমৃতলাল সাহা। 7টা বাজে 45 মিনিটে এবং 7টা বাজে 55 মিনিটে শুনবেন আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। লাইফ ফোন ইন মনের মতো গান শুনবেন রাত 8টা বাজে 5 মিনিটে। 9টায় যুববাণী, 9টা বাজে 30 মিনিটে শুনবেন সারেগাম অনুষ্ঠানে জয় জয়ন্তীর আগে শরদ বাজে শোনাবেন আলাউদ্দিন খাঁ সাহেব। 10টায় শুনবেন জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমস এর উপর আলোকপাত, শুনলেন অনুষ্ঠান সূচি। আকাশবাণী মিলনিয়া, শেষ হল আমাদের অধিবেশন। আগামীকাল সকাল 6টায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। স্টুডিও করতে এখন সময় রাত 10টা বাজে 30 মিনিট হয়ে 42 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।